0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

আজ শুক্রবার, 23শে শ্রাবণ, 1948 শকাব্দ, 14ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 28শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5:15 হয়ে 48 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:05 হয়ে 48 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 19 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে 14 আগস্ট পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং কখনও কখনও সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 14 আগস্টের পর এটি ক্রমশ হ্রাস পাবে। মৎস্যজীবীদের আগামী 15 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم
1: অর্থাৎ দান করার জন্য উৎসাহিত করে খোদা বলেন, তোমরা যা উপার্জন করেছ এবং আমি জমি থেকে যেসব ফসল তোমাদের দিয়েছি তা থেকে উত্তম জিনিস দান করো। নিকৃষ্ট বস্তু দান করিও না যা তোমরা নিজেরা পছন্দ বা গ্রহণ করো না। জেনে রাখো, আল্লাহ মহা সম্পদশালী ও প্রশংসিত। দান করলে দরিদ্র হয়ে যাবে বলে শয়তান তোমাদের ভয় দেখায় এবং সে তোমাদের মন্দ কাজ করতে বলে, কিন্তু খোদা তোমাদের দয়া ও ক্ষমা করেন, তিনি অসীম ও মহাজ্ঞানী। খোদা যাকে ইচ্ছা করেন তাকেই জ্ঞান বিজ্ঞান দান করেন এবং জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিরা প্রচুর কল্যাণের অধিকারী এবং জ্ঞানী লোকেরাই খোদার মহিমা বুঝতে সক্ষম। দানের জন্য তোমরা যা কিছু ব্যয় করো এবং যা কিছু উৎসর্গ করার সংকল্প করো খোদা তা সবই জানেন, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই।

সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, শিল্পী সুনীতা বিশ্বাস।

0: সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে সুনীতা বিশ্বাস, পরে অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে 6:30 আজকের চাষবাস কথিকা বর্ষাকালে পুকুর পরিচর্যা বলবেন ডক্টর অর্চনকান্তি দাস। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা মাড়ি ও দাঁতের খেসারত এ বিষয়ে বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শুভদীপ দে ও দেবাদ্রিতা রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সোরেন। 8:00 জানা অজানা কথিকা স্বাধীন ভারতে রসায়ন চর্চা বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এ বিষয়ে সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি এ বিষয়ে বলবেন নন্দলাল ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষ অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিন বিশেষ সপ্তাহ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌশালী বাগ, 12:00 শ্যামা সঙ্গীত শিল্পী সোমা সেন, 12:15 লোকগীতি শিল্পী সুতপা চন্দ, 12:33 উনজমির ফসল। পশ্চিমবঙ্গে সুগন্ধি ধানের চাষ উপস্থিত থাকবেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, তারপর 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর কথিকা। প্রথমে শুনবেন বিপ্লবী থেকে ঋষি অরবিন্দ, বলবেন প্রাণতোষ চট্টোপাধ্যায়। তারপর স্বাধীনোত্তর ভারতে কৃষি উন্নয়ন ডক্টর অশোক কুমার পাত্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। তারপর শুনবেন কথিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে কৃষি আন্দোলন, বলবেন অধ্যাপক শঙ্কর কুমার আচার্য, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 ভারতের মাননীয় প্রধান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 8:10 নাটক তিতুমির রচনা আশীষ চট্টোপাধ্যায়, প্রযোজনা আশীষ গিরি। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। 9:30 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সোরেন, 10:45 লোকগীতি সুতপা চন্দের কণ্ঠে, 11:00 শুনবেন সীতারাম সিংয়ের কণ্ঠে গজল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুংরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত

শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাটের উদ্বোধন করবেন। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 15 জন জঙ্গি নিহত, চলছে তল্লাশি অভিযান। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ভারত আজ জাপানের বিরুদ্ধে অভিযান।

0: 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই 2021 সালে সরকার প্রতি বছর 14ই আগস্ট দিনটিকে তাদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। পাশাপাশি দেশভাগের ইতিহাস, বিপর্যয়, উদ্বাস্তুদের সংগ্রাম এবং ঐতিহাসিক আলোকচিত্র ও নথি নিয়ে প্রদর্শনী আয়োজন করা হবে। স্কুলের ছাত্রছাত্রীদের সেই প্রদর্শনী দেখার জন্য উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেশভাগের যন্ত্রণার শিকার হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সেই মর্মান্তিক ইতিহাসকে মনে রাখার পাশাপাশি দেশের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতিকে ক্রমাগত সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় তার ভাষণ শোনা যাবে। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বেশ কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য আগামীকাল সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স আগামীকাল বাতিল করা হয়েছে। সকাল 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10:00 খবরও আগামীকাল বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা চালাবে। ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে 194টি, গ্রিন লাইনে 148টি এবং ইয়েলো লাইনে 92টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর 4:00 পরিষেবা শুরু হবে। নিয়মিত বাণিজ্যিক পরিষেবা শুরুর আগে পর্যন্ত 30 মিনিট অন্তর ট্রেন চলবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হার্ট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হার্টকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনী আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং তারই উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তাঁর মন্তব্যকে ভুলভাবে তুলে ধরছে। আদালতে মামলা ঝুলে থাকার বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও তিনি বলেন, সব মামলা একই সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়।
1: মেরি প্রাথমিকতা কেবল প্রশাসন কি উপলব্ধিয়া নেই হুঙ্গি উসমে বহু সারে এসে ক্ষেত্র হ্যাঁ জিনকে অন্দর হমে কার্য করনা হ্যাঁ ইস সফলতা কে লিয়ে কাম করনা হ্যাঁ উসমে দেশ মে জো কেস পেন্ডেন্সি হ্যায় উসকো লেকর কে হমনে বিশেষ কার্য করনে কা এক নিশ্চয় কিয়া। কেস ম্যানেজমেন্ট কা ডোকেট ম্যানেজমেন্ট জিসকো বোলতে হ্যায় কোর্ট মে উসকে উপর হমনে এক সুচারু রূপ সে এক যোজনা বনাই অর কুছ এসে মামলে জো বহুত হি সংবেদনশীল মামলো কো পহলে নির্ণয় করনে কা হমনে ফ্যাসলা কিয়া।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁর এই যুগান্তকারী কৃতিত্ব, পেশাগত উৎকর্ষ, রণকৌশলগত দক্ষতা এবং আকাশপথে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বায়ুসেনার প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। অসামরিক।

0: বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু গতকাল বিজয়ওয়াড়া ও বারাণসীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগ শ্রী কনক দুর্গা আম্মা এবং বাবা কাশী বিশ্বনাথের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে পর্যটন আরও মজবুত করবে। বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি ও কাড়াপাড় নতুন বিমানবন্দর টার্মিনালগুলির নির্মাণ কাজও প্রায় সমাপ্তির পথে বলে মন্ত্রী জানিয়েছেন। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ার এলাকায় একটি অবৈধ মাদক তৈরির চক্র ভেঙে দিয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ধৃতদের কাছ থেকে 30 কেজি অবৈধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 14 জন। টানেলের ভিতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন। তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও 2 জন নিখোঁজ। আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপলকোটির প্রকল্পস্থলে এই দুর্ঘটনার পরই উদ্ধার কাজে নামে পুলিশ, SDRF, CISF সহ একাধিক সংস্থা। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধার কাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। নেপালের রোল্পা জেলায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ 5 জন। কাঠমান্ডু থেকে 450 কিলোমিটার পশ্চিমে থাওয়াং গ্রামীণ পৌরসভার কোটালবাড়া গ্রামে ভারী বর্ষণের ফলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গতকাল 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী ও পুলিশ একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত, কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল দুবান্দ চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপার দীর জেলার বাড়িকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের লিউইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 20 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডমিনিক জানিয়েছেন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, তবে ট্রেনের সব যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। লন্ডন ভিক্টোরিয়া থেকে ইস্টবর্নের দিকে যাওয়ার সময় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ব্রিটেনের রেল দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শাখা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ ভারত জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করবে। গুজরাটের আহমেদাবাদে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়া 102-32 ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। আরেকটি ম্যাচে ফিলিপিন্স 89-88 ব্যবধানে চীনা তাইপেইকে হারিয়ে দিয়েছে। আরেকটি ম্যাচে নিউজিল্যান্ড 67-58 ব্যবধানে সিরিয়াকে পরাজিত করেছে। ভারত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে 35টি পদক জিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। নাইজেরিয়ার লেগোসে অনুষ্ঠিত 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে 13টি সোনা, 8টি রূপো ও 14টি ব্রোঞ্জ পদক জয় করেছে। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ভারত উইলকিনসন সোর্ড ট্রফিও জিতে নিয়েছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্কোয়াড্রন লিডার ভাবনাকান্ত বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস করেছেন। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বর্ষাকালে পুকুরের পরিচর্যা। এ বিষয়ে বলছেন ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্জুন কান্তি দাস।
1: বর্ষাকালীন যে জলধারা আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি, জুলাই থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গে, এবং সেই অবস্থায় পুকুরের পরিচর্যা, পুকুরের মাছ চাষে কি সুবিধে অসুবিধে, এ ব্যাপারে আজকের আলোচনা। তো আলোচনা যেটা সব থেকে জরুরি, আমরা দেখলাম পুরো জুলাই মাস ধরে উত্তরবঙ্গে প্রচুর বাড়িপাত হয়েছে, সাথে সাথে দক্ষিণবঙ্গ গত এক সপ্তাহ ধরে আমাদের ছটা জেলা অলরেডি জলের তলে। এই অবস্থায় আমার পুকুরগুলো তো বেশ ভালো, বর্ষার জলধারা আমরা সেখানে সঞ্চয় করেছি। এই অবস্থায় পুকুরের পরিচর্যাটা তাহলে কি করে করতে হবে, না হলে আমাদের প্রচুর মাছ মারা যাবে। আমরা যারা সেখানে মাছের পোনা ছেড়েছি, চারা পোনা যে পুকুরগুলোতে ছাড়া হচ্ছে, তাদের সংরক্ষণ সংবর্ধন এবং তাদের গ্রোথ কি করে ঠিক রাখা যায়, জলের স্বাস্থ্য কি করে ভালো রাখা যায়, এ ব্যাপারে বেশ কিছু পরিসংখ্যানের সাথে সাথে আমরা কিছু নিয়ম আমরা এখানে আমাদের করণীয় কি, আমাদের মাছ চাষিরা এই সময় কি করবেন, সে ব্যাপারে আমার বক্তব্যগুলো হচ্ছে, যেই পুকুরগুলো অতি বর্ষার ফলে ডুবে যাচ্ছে বা ডুবে যাওয়ার অবস্থায় আছে, আমরা সেই পুকুরগুলোতে কোন সময়ে আমরা দুফুট তিন ফুট জাল দিয়ে, অর্থাৎ মশারি জাল দিয়ে অনেকেই ঘিরে রাখে, আমরা সেই ঘিরে রাখার জায়গায় যাব না, কারণ অত্যন্ত জল বেড়ে গেলে সেই ঘেরা জায়গাটাও ভেঙে যেতে পারে। আমরা সেখানে পুকুরের চার কোনায় মশারি জালের ভেতরে আমরা একটা করে, আমরা যেগুলোকে বলি ইনল্যান্ড প্রোটেকশন, ফিশ প্রোটেকশন সিস্টেম, অর্থাৎ ইনল্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের আওতায় আনব, আমরা সেখানে এক ধরনের মাছের চার ব্যবহার করব, যাতে পুকুরের একটা মাছও পুকুর ডুবে যাওয়ার ফলেও আমার একটা মাছও পুকুর থেকে বাইরে যাবে না। আমরা পুকুরের চার কোনায় আমরা সেখানে একাঙ্গি মেথি, আমরা কারি পাতা, আটা এবং পচা ভাত, গুড়, চিটি গুড়, পচা খোল, তিন দিনের পচা খোল, এগুলো মিশিয়ে দু কিলো করে পুকুরের চার কোনায় যদি মশারি জাল দিয়ে ঝুলিয়ে দিই, একটা মাছও আমার পুকুর থেকে বেরোবে না, বরং উল্টো হতে পারে, যে আশেপাশের পুকুরগুলো ডুবে গেছে সেখান থেকেও মাছ এসে আমার এই পুকুরে জমা হবে। এক নম্বর, অতি বর্ষার ফলে পুকুরের জল আম্লিক হয়ে যায়, বর্ষার জল এমনিতে আম্লিক, চারদিকের পাতাগুলো পচে, চারদিকের গোশালার জল পুকুরে ঢোকে, এই সময় জলের স্বাস্থ্য কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য আমাদের রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা প্রতি একর পুকুরে 20 কেজি করে চুন দিতে হবে, সেটা আমরা দুভাবে সপ্তাহে, মাসের প্রথম পাক্ষিকে 10 কেজি এবং মাসের পরের পাক্ষিকে 10 কেজি, অর্থাৎ পোড়া চুন রাতে সিমেন্টের মেশলায় আমরা ভিজিয়ে সকাল 6টার মধ্যে এই চুন আমরা দেব, না হলে কিন্তু জলের স্বাস্থ্য ধরে রাখা যাবে না, জ্বর আম্লিক হবে, টোটাল অ্যালকালিনিটি ফল করে যাবে, pH কমে যাবে, মাছে কিন্তু মারাত্মকভাবে ফাঙ্গাল ডিজিজ হবে। সুতরাং এই সময় চুন আমাদের ব্যবহার করতে হবে, মাছের খাবারের পরিমিত ব্যবহার করতে হবে, যেহেতু বর্ষা জলের টেম্পারেচার তাপমান কমে গেছে প্রায় 24 ডিগ্রির আশেপাশে, মাছ এই সময় খাবেও না, অত্যন্ত বৃষ্টি হলে মাছের খাবার পুরোপুরি আমরা বন্ধ করে দেব, রোদ উঠলে 1% মাছের বডি ওয়েটে খাবার আমরা দেব, আর সাথে সাথে আমরা নেটিংটা চালু রাখব পুকুরের মাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। এই অবস্থায় আমরা প্রতিনিয়ত, অর্থাৎ এই সময় জলকে যতটা কম ডিস্টার্ব করা যায়, জলের যাতে কোন রকম জলীয় আমরা বলি জৈবিক পদার্থ জলের দিকে না যায়, বিশেষ করে গোশালার নালাগুলোকে আমরা পুকুরের দিক থেকে সরিয়ে দেব, আশেপাশের কোন নালা যদি পুকুরের দিকে যায় সেগুলোকে আমরা সরিয়ে দেব, এবং আমরা প্রত্যেক সকালবেলা এবং সন্ধেবেলা পুকুরের মাছের উপর একটু লক্ষ্য রাখবো, যাতে করে মাছ পুকুরে ভাসছে কিনা, মাছে দিনের বেলা অন্তত যখনই রোদ উঠবে আমরা মাছকে খেতে দেব, আমরা পুকুরে বিশেষ করে ডাই অ্যামোনিয়াম ফসফেট জাতীয় যে জৈবিক খাদ, আমাদের যে ফার্টিলাইজার রয়েছে, সেটা অল্প পরিমাণে প্রতি একরে 10 কিলো আমরা সাধারণত ব্যবহার করি, এই সময় আমরা 5 কিলো ব্যবহার করব, এবং মাছের স্বাস্থ্যের দিকে আমাদের সবসময় একটা নজর থাকবে, যে মাঝে মাঝে নেটিং করে আমরা দেখব মাছের গায়ে কোনো ঘা হচ্ছে কিনা, মাছের গায়ে কোনো রেড সেপ্টিসিমিয়া হচ্ছে কিনা, এবং এই সময় আমরা চুনটাকে কিন্তু যেভাবে বললাম চুনের ব্যবহার কিন্তু সবসময় আমাদের রাখতে হবে, যাতে করে মাছের স্বাস্থ্য ভালো থাকে, জলের স্বাস্থ্য ভালো থাকে, জলের স্বাস্থ্য ভালো থাকলে মাটির গুণবত্তা ভালো থাকলে মাছের স্বাস্থ্য ভালো থাকবে, এবং মাছে কোনো রোগ দেখা দেবে না, কিন্তু এর পরবর্তীকালে শীত আসছে, একবার যদি এই সময় মাছে রোগ দেখা দেয় সেটা কিন্তু শীতে আরো প্রশ্রয় পাবে, তখন আমরা এপিজুটিক আলসারেটিভ সিন্ড্রোম অর্থাৎ মাটিতে যে মাছগুলো খায়, বটমে যে মাছগুলো খায়, মৃগেল থেকে শুরু করে শালচোর ল্যাটা থেকে শুরু করে এই মাছগুলোর কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে বর্ষার এই জৈবিক লোডের কারণে। সুতরাং মৎস্য চাষিরা এই সময় আপনারা সাবধান থাকবেন, পুকুরের জলের স্বাস্থ্য ভালো রেখে, পুকুরের স্বাস্থ্য ভালো রেখে মাছ চাষকে কি করে ধরে রাখা যায় সে ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন।
0: শুনছিলেন বর্ষাকালে পুকুরের পরিচর্যা বিষয়ে, বললেন আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ

0: রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি দাস।
1: আকাশবাণী কলকাতা, এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এরই সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
3: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় মাড়ি ও দাঁতের ক্ষয় রোধ। এ বিষয়ে একটি কথিকা বলছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ।
6: আমাদের মুখে বিভিন্ন শেপের এবং সাইজের দাঁত থাকে, কোনোটা কোদালের মতো, কোনোটা হাতুড়ির মতো। যেমন ইনসাইজার কোদালের মতো, সেটা আপেল কাটতে সাহায্য করে। ক্যানাইন খুব শার্প, সেটা মাংস কাটতে সাহায্য করে। মোলার্স, সেগুলো কোনো কিছু গুঁড়ো করে খেতে সাহায্য করে। এবার প্রতিটি দাঁত সাইজ শেপের সঙ্গে একটা পিঙ্ক কালারের টিস্যু থাকে, যেটাকে আমরা গামস বা মাড়ি বা জিঞ্জাইবা বলি। মাড়ি দাঁতের গায়ে একদম কলারের মতো লেগে থাকে। এবার মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে একটু ফাঁকা জায়গা থাকে, যেটা এমনি অবস্থায় বোঝা যায় না, কিন্তু সেখানে যখন ব্যাকটেরিয়া বা প্লাক জমা হয় তখন সেটা ফুলে জিঞ্জিভাইটিস হতে পারে।

0: জিঞ্জিভাইটিস হলে সেখান দিয়ে ব্লিডিং হয়। মাড়ির একটা প্রধান রোগী হচ্ছে জিঞ্জাইভাল ব্লিডিং, এবং সাধারণত কেউ যখন আপেল কামড় দিয়ে দেখেন যে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, তখনই তার মনে হয় যে তার মাড়ি রোগগ্রস্ত হলো। এটা রোধ করার খুব সহজ উপায়, দিনে অন্তত দুবার, পারলে তিনবার, প্রত্যেকবার খাওয়ার পরে 3 মিনিট করে ব্রাশ করতে হবে। একটি ব্রাশ 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, তবে গিয়েই এই রোগটি রিভার্সিবল, এটা খুব সহজেই আবার নর্মাল অবস্থায় ফেরত চলে আসে। কিন্তু যদি দেখা যায় যে কেউ এটা করলেন না এবং পরপর সেখানে প্লাক ক্যালকুলাস জমতেই থাকলো, তখন আস্তে আস্তে দাঁতের ক্ষয় হতে শুরু করে এবং মাড়ির এই রোগটা আরও ভেতরের দিকে যাওয়া শুরু করে। সেই রোগটাকে আমরা পেরিওডন্টাইটিস বলি। তখন মাড়িটা আরও নরম হয়ে যায়, দাঁত আস্তে আস্তে নড়তে থাকে এবং দাঁতের যে ক্ষয়, ডেন্টাল কেরিস, সেগুলোও হয়। ডেন্টাল কেরিস হয় এনামেলের ওপরে। এনামেল একটা খুব শক্ত অথচ ভঙ্গুর জিনিস, যেটা ক্যালসিয়াম হাইড্রক্সিঅ্যাপেটাইট দিয়ে তৈরি, কিন্তু সেটা আবার অ্যাসিডে গলে যায়। এখন দাঁতের গোড়াতে বা দাঁতের ওপরে যে ফোজাগুলো আছে, সেখানে যদি খাবারের কণা জমে থাকে, তার যে ব্যাকটেরিয়া, তারা পাচন করে বিভিন্ন রকম অ্যাসিড তৈরি করে এবং pHটাকে 5-এর নিচে নামিয়ে দেয়। 3.5-এর কাছাকাছি pH চলে এলে তখন এনামেলটা গলে যায় এবং দন্তক্ষয় রোগ শুরু হয়, যাকে আমরা পরিভাষায় বলি ডেন্টাল কেরিস। অনেকে বলেন এটাকে দাঁতের পোকা, পোকা বলে কিছু দাঁতে বস্তু হয় না। এই ডেন্টাল কেরিস যতক্ষণ এনামেলে থাকে, আমাদের কোনো রকম সেন্সেশন হয় না, কারণ এনামেলে কোনো নার্ভ এন্ডিংস নেই। কিন্তু সেটা যখন নিচের দিকে ডেন্টিন বা পাল্পে চলে যেতে থাকে, তখন তীব্র ব্যথা হয়। এইগুলো যত্ন নেওয়ার একমাত্র উপায় হচ্ছে সঠিক পদ্ধতিতে অন্তত 3 বার, মানে প্রত্যেকবার খাওয়ার পরে 3 মিনিট করে ব্রাশ করা, ফ্লসিং করা, মাউথওয়াশ করা। মাউথওয়াশ আপনাকে ডাক্তারের রেকমেন্ডেশন নিয়েই করতে হবে, যে কোনো মাউথওয়াশ সবসময় করা যায় না, কিন্তু মাউথওয়াশ করা যায়, মাউথওয়াশ করতে পারেন, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আপনার দাঁত এবং মাড়ি খুব সুস্থ থাকবে। কিন্তু ধরে নিলাম আপনার কেরিস হলো, যদি সেই কেরিস এনামেল এবং ডেন্টিনের মধ্যে থাকে, তাহলে খুব সহজেই ফিলিং করে সেগুলোকে ঠিক করা যায়। যদি সেটা পাল্পে চলে যায়, তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট, ক্রাউনিং করে সেগুলো ঠিক করা যায়। আর যদি আপনার পেরিওডন্টাইটিস হলো, তাহলে পেরিওডন্টিস্টের কাছে গিয়ে আপনি আল্ট্রাসনিক স্কেলিং করতে পারবেন, আপনি রুট প্লেনিং করতে পারবেন, বিভিন্ন রকম ছোটো ছোটো সার্জারির মাধ্যমে সেগুলো সব ঠিক করতে পারবেন। বর্তমান যুগে দাঁত তোলাটার খুব প্রয়োজন নেই, যত্ন নেওয়ার প্রয়োজন আছে। আবারও বলি, দিনে অন্তত 2 বার, পারলে 3 বার, প্রত্যেকবার খাওয়ার পরে, মানে রাতে খাওয়ার পরে 15 মিনিট বা 1 ঘন্টা বা 3 ঘন্টা পরে ঘুমোলাম, ঘুমোনোর আগে করলে হবে না, ঠিক খাওয়ার পরে পরেই করে নিতে হবে। সেইভাবে যদি দাঁতের যত্ন রাখেন, ফ্লসিং করেন, মাউথওয়াশ করেন, তাহলে দাঁত ও মাড়ি দুটোই সুস্থ থাকবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল মাড়ি ও দাঁতের ক্ষয় রোধ। কথিকাটি বললেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

মেয়ে শান্ত তোমার ছন্দ। প্রতিটি ভোরে, প্রতিটি সকালে আমরা যখন সূর্যের নরম আলোর সামনে দাঁড়াই, স্নিগ্ধ আলোর সামনে দাঁড়াই, তখন মনে হয় আমাদের মনের মধ্যে বিবিধ ঘাত প্রতিঘাত, আশা প্রত্যাশা প্রভৃতি কারণবশত যা কিছু ক্ষত, তার উপরে কেউ যেন এক নরম প্রলেপ বুলিয়ে দিচ্ছে। মন শান্ত হয়, শির দ্বারা দৃঢ় হয়, আমাদের অন্তঃকরণ পরিশুদ্ধ হয়, মনে হয় যে আমরা কেউ একা নই, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কোনো এক অদৃশ্য মেলবন্ধনে সংযুক্ত হয়ে আছি। ঠিক যেমন প্রাত্যহিকী অনুষ্ঠানের প্রতিটি সকালে শ্রোতাবন্ধু আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকেন। ক্যালেন্ডার বলছে আজ 14ই আগস্ট, তাই শুরুতেই জেনে নেব ইতিহাসের পাতায় আজকের তাৎপর্য।

মনীষী এবং ঔপন্যাসিক কৃষ্ণকমল ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ। রামজয় তর্কালঙ্কার মহাশয়ের পুত্র কৃষ্ণকমল ভট্টাচার্যের জন্ম হয় কলকাতায়। প্রথমে সংস্কৃত কলেজ থেকে এন্ট্রান্স ও প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করে স্কুলে শিক্ষকতা করেন। পরে বিদ্যালয়গুলির উপপরিদর্শক এবং প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হন। পরবর্তীকালে বিএল পাশ করে অধ্যাপনা ছেড়ে ওকালতি করেন। 1884 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের ঠাকুর আইন অধ্যাপক নিযুক্ত হন তিনি। কোঁতের পজিটিভিজম দর্শনে বিশ্বাসী কৃষ্ণকমল সে যুগের তীক্ষ্ণধি নাস্তিকদের এক অন্যতম ছিলেন। সাপ্তাহিক পত্রিকা হিতবাদীর প্রথম সম্পাদক ছিলেন তিনি। ভারতী, অবধবন্ধু, পূর্ণিমায় প্রকাশিত তাঁর প্রবন্ধগুলি সেই সময় খুবই আলোচিত হয়েছিল। বাচস্পত্যাভিধান সংকলনে তারানাথ তর্কবাচস্পতিকে সাহায্য করেন। ফলস্বরূপ তিনি বিদ্যাম্বুধি উপাধি লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশিষ্ট সদস্য ছিলেন। 19 শতকের বাংলার অন্যতম মনীষী, প্রবন্ধকার এবং ঔপন্যাসিক কৃষ্ণকমল ভট্টাচার্যের প্রয়াণ হয় 1932 সালের আজকের দিনে। আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা মহান এই মনীষী ঔপন্যাসিক কৃষ্ণকমল ভট্টাচার্যকে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই আজকের একটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। আচার্য প্রফুল্লচন্দ্র রোডের রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের রায়া দেবনাথ হলে দেশাত্মবোধের চেতনার ধারাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের গান শোনানো হবে আজ বিকেল 5:30 থেকে।

0: প্রাত্যহিকীর এবারে আমরা চিঠির ছাপি খুলব, কিন্তু তার আগে জানিয়ে দিই অগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়।
1: হ্যাঁ, অগস্ট মাসের প্রথম পক্ষের তো একেবারে শেষ প্রান্তে পৌঁছেছি, তাই শ্রোতাবন্ধুদের জেনে নিতেই হবে দ্বিতীয় পক্ষের বিষয়। অগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, বলেছেন প্রাজ্ঞজন। উদরপূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরের সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই, হঠাৎ খেয়ালের বশে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যার পর নাই মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, chitihirjhanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বাজে খরচ।

বন্ধুরা শুনলেন আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, কিন্তু প্রাত্যহিকীতে আগস্ট মাসের প্রথম পর্বে আপনারা লিখছেন নিঃস্বার্থ লড়াই। খুলি তাহলে চিঠির ছাপি। প্রথম চিঠিটি লিখেছেন তালিত পূর্ব বর্ধমান থেকে সুবীর কুমার ঘোষ। দোসর প্রাত্যহিকী, কবে কেটে গেছে কালিদাসের কাল, আমাদের স্বাধীনতা তারও 80 সাল, দেখতে দেখতে চলে আসবে তার গৌরবের শতবর্ষ। বিদেশি শাসনের নাগপাশ থেকে দেশকে যারা মুক্ত করেছেন, সেই শত সহস্র চেনা অচেনা শহীদদের চরণে ভক্তিভরে প্রণাম জানাই। দেশ স্বাধীন হলেও দারিদ্র অশিক্ষা কুসংস্কারের কবলে পড়ে আছে দেশের অধিকাংশ মানুষ। প্রতিদিনের খবরে পরিসংখ্যানে তার ভয়াবহ ছবি ভেসে ওঠে। সরকারি স্তরে যেমন চেষ্টা চলছে, তেমনি কোনো কোনো মানুষ, তাদের সংখ্যা কম হলেও তারা নিজ নিজ এলাকায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, বড় আন্তরিকভাবে আপনজনের মতো দাঁড়াচ্ছেন অভাবী দীনদরিদ্র মানুষের পাশে। এই যেমন পূর্ব বর্ধমান জেলার রামনগরের প্রাক্তন এক স্কুল শিক্ষক, বার্ষিক মাত্র 2 টাকা বেতনে বছরের পর বছর এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের সদাই ফকিরের পাঠশালায় পাঠদান করে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন, পাশাপাশি উৎসাহিত করছেন তাদের থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে থাকতে। অশীতিপর মানুষটি চাইলেই নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পারতেন, গৃহশিক্ষকতা করে উপার্জনও করতে পারতেন অনেক। আবার উত্তর 24 পরগনার বিরাটির এক ডাক্তারবাবু, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা করে চলেছেন প্রায় বিনা পয়সায়। শুধু রোগী দেখা নয়, তাদের যাবতীয় টেস্ট, ওষুধের ব্যবসা যতটা পারেন করে চলেছেন। ট্রেনে বাসে ট্রেকারে নদী নালা দুর্গম পথ বেয়ে সেখানে যেতে তার কোনো ক্লান্তি বোধ নেই। তার পরিচয় তিনি সুন্দরবনের সুজন। চাইলেই তিনি আর 5 জনের মতো যথেষ্ট অর্থ উপার্জন করে আয়েশে জীবনযাপন করতে পারতেন। ভারত সরকার তাদের নিঃস্বার্থ লড়াইকে কুর্নিশ জানিয়ে পদ্মশ্রী খেতাব প্রদান করেছেন। এই পূর্ণ শ্লোক মানুষদের কথা, তাদের নিঃস্বার্থ লড়াইয়ের কথা অনেকে জানলেও, শত মুখে শত সহস্রবার উচ্চারণ করলেও কোনো অত্যুক্তি নাই। তাদের এই মহান কাজের কথা শুনে সমাজ তথা দেশের মানুষ উপকৃত হবে, অনুপ্রাণিত হলেও নিশ্চিতভাবে তা হবেই। একথা জানিয়ে চিঠি শেষ করেছেন সুবীর কুমার ঘোষ, তালিত পূর্ব বর্ধমান থেকে।

0: এখন বিজ্ঞাপন, তারপরেই আবারও ফিরে আসি চিঠির পাতায়।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

এবারে চিঠি পাঠিয়েছেন স্বাতী মুখোপাধ্যায়, সুকান্তনগর, সল্টলেক, সেক্টর ফোর থেকে। মন খারাপের কালো দিনে এক ঝলক আলো প্রাত্যহিকী। বিদেশি শক্তির অত্যাচারের নাগপাশ থেকে দেশকে মুক্ত করার জন্য এদেশের স্বাধীনতাকামীদের প্রচেষ্টার যে লড়াই ইতিহাস হয়ে আছে, তার পাশে স্বাধীন দেশের ছায়ায় বসে অপসংস্কৃতির বিরুদ্ধে আমার সামান্য শক্তি নিয়ে লড়াই হয়তো খুবই তুচ্ছ, কিন্তু তবুও ক্রমশ ক্ষয়িষ্ণু মূল্যবোধের রিক্ত চেহারা দেখে আমি বেদনার্ত ও ভীত হই। আমার মনের ভিতরে এক আকাশ শূন্যতা গ্রাস করে। তখন মনে হয় আমার এই লড়াই অবশ্য কর্তব্য। এই লড়াইয়ের জন্য আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হয় না। আমার চারপাশে থাকা, কাছে থাকা চরিত্রদের মধ্যে তীব্র মূল্যবোধের অভাবও আমাকে হাঁ করে গিলতে আসে। কুসংস্কার আর অতিরিক্ত স্বার্থবোধ এ যুগের কিছু সংক্রামক রোগ। অনুভব করি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। কিন্তু এই লড়াই কি আমি একাই লড়ব? না প্রাত্যহিকী, সেভাবে কাউকে আমি পাশে পাই না। অনেকে মুখে সমর্থন করলেও শারীরিকভাবে পাশে এসে দাঁড়ান না। কখনো লড়াইয়ের ময়দানে বিরুদ্ধবাদীর দেওয়া আঘাতে জর্জরিত হতে হয়, তবুও আরও আঘাত সইবে আমার। কবির এই গান স্মরণ করে মাথা উঁচু করে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করি। লড়াই দুর্বল হলেও এভাবেই ক্ষয়িষ্ণু মূল্যবোধকে সজীব রাখতে ও কুসংস্কার ও সংকীর্ণ স্বার্থবোধের বিরুদ্ধে লড়াই করার সুদীর্ঘ পথের পথিক আমি। লড়াইয়ের হাল আমি ছাড়ি না, আর লড়াইয়ের পথের অন্য পথিকদেরও বলি, বন্ধু হাল ছেড়ো না। আমার এই নিঃস্বার্থ লড়াইয়ের পাশে বন্ধুদের অকুণ্ঠ সমর্থন ও পাশে দাঁড়ানোর সহযোগিতা কামনা করি। স্বাতী মুখোপাধ্যায়, সুকান্তনগর, সল্টলেক, সেক্টর 4।

কি কত স্বাধীনতা সংগ্রামী তাদের আত্মবলিদানের মাধ্যমে নির্ভীক নিঃস্বার্থ লড়াইয়ের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসকের শাসন শোষণ নিপীড়ন নির্যাতনের হাত থেকে ভারত মাতাকে রক্ষা করেছেন, সারা ভারতবাসীকে দিয়েছেন প্রাণ ভরে শ্বাস নেবার আশ্বাস। তাদের সেই শপথকে শিরোধার্য করে স্বাধীনতার পরবর্তী প্রতিটি মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার লড়াই জারি রাখতে হবে। আজও রাস্তাঘাটে যাতায়াত করলে শুনতে পাওয়া যায় বয়স্ক মানুষের কাতর আর্জি, তুমি যে এই গাছটি কাটছ, কটি গাছ লাগিয়েছ তার বিনিময়? ও বাবু, তোমার বাড়ির কাছে রাস্তায় এইভাবে জল জমে আছে, তুমি একটু দেখছ না দুদিন পরে যে রাস্তাটা খারাপ হয়ে যাবে, সবাই এর অসুবিধে হবে যাতায়াত করতে? কিন্তু যাকে কথাগুলো বলা হচ্ছে তার মুখের অভিব্যক্তি বোঝাচ্ছে বেশি জ্ঞান দিতে এসেছে। সত্যিই তাই, আজ সবাই সব জানতা, প্রকৃত গঠনমূলক জ্ঞানীর বড়ই অভাব। আমরা যদি প্রত্যেকে যে যার এলাকায় সচেতনতামূলক কাজ করি, সার্বিক উন্নয়নের কথা ভাবি, নিজ নিজ এলাকা পারিপার্শ্বিক পরিবেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রয়োজনীয়তা অনুভব করি, তাহলে ছোট্ট ছোট্ট সার্বিক উন্নয়ন একদিন বিশাল মহিরুহে পরিণত হবে। শহীদদের স্বপ্নের গ্রাম শহর রাজ্য দেশ উন্নতির শিখরে উন্নীত হবে, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান সার্থক হবে। আসলে বর্তমানে স্বার্থ আর নিঃস্বার্থ লড়াইয়ে স্বার্থের পাল্লা ভারী, তবুও স্বাধীনতার সংগ্রামকে সাক্ষী করে শত শত শহীদদের আত্মবলিদানের ইতিহাসকে অনুসরণ করে আমাদের শপথ নিতে হবে আমরা নিঃস্বার্থভাবে উন্নয়নের জন্য লড়াই করার চেষ্টা করে যাব। শৈবাল মাইতি লিখছেন মইপিঠ সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা থেকে।

এবারে চিঠি লিখছেন বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা থেকে। প্রিয় মানবিক প্রাত্যহিকী, নিঃস্বার্থ লড়াই অর্থাৎ আপন হতে বাহির হয়ে বৃহৎ স্বার্থে যে লড়াই, ঢাল তরোয়াল বিহীন যুদ্ধ জয়ে মানুষের বোধের উন্মোচন। ছেলেবেলায় বাড়ির পাশ দিয়ে বারো মাস বয়ে যাওয়া আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই ছোট্ট বাঁকা নদীটি প্রত্যেক বছর বর্ষায় তার অপরূপ রূপ ধারণ করে, দুকুল ছাপিয়ে বেসামাল হয়ে ছুটে চলে। তারই গতির উন্মাদনায় উচ্ছলতায় মাটির ঘরবাড়ি ভাসিয়ে দেখা দিত বন্যা। অসহায় মানুষ বাধ্য হয়ে আশ্রয় নিতেন স্থানীয় স্কুল বাড়িতে। আমাদের বাড়ির বড় বারান্দাতেও দু একটি পরিবার তখন আশ্রয় নিতেন। খাল কেটে বাঁকার নাব্যতা ও জল ধারণ ক্ষমতা বাড়াতে সংস্কার করা হল নদীটি। সেই সময় মাটি কাটায় বাঁধল গোল। শ্রমিকরা কাটা মাটি প্রথম প্রথম নদীর দুই পাড়ে রাখছিল, পরে ওই স্তূপাকৃত মাটি কেটে এলাকার বাইরে অন্যত্র নিয়ে যাচ্ছে দেখে রুখে দাঁড়ালেন এলাকার গণ্যমান্য ব্যক্তি অচিন্ত্যবাবু। অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করা সাহসী অচিন্ত্যবাবু ছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না

আসে, তবে একলা চলরে, এই নীতিতে বিশ্বাসী। বাস্তবতার নিরিখে যুক্তি দিয়ে বাস্তব পরিস্থিতি মানুষকে বুঝিয়ে তবেই আশেপাশের নিচু জায়গা ওই মাটি দিয়ে ভরাট করা হয়েছিল। সেদিনের সেই নিঃস্বার্থ লড়াইয়ে নদীবক্ষ প্রশস্ত হল, নিচু এলাকাও উঁচু হল, সেই সঙ্গে বাঁকা নদীর দুই পাড়ে উর্বর জমিতে এল সবুজের প্লাবন। বাঁকা নদীর বানভাসী রূপ আর দেখতে হয়নি ওই এলাকার মানুষদের। স্বাস্থ্যই সম্পদ, আগে শরীর গড়ো, নইলে সব ভণ্ডুল। তাই পাড়ার ক্লাব ঘরে ছোট ছোট ছেলেমেয়েদের বিনে পয়সায় যোগাসনের ব্যবস্থাও করেছিলেন তিনি। তারই পাশাপাশি চাঁদা তুলে ছোট লাইব্রেরিও খোলেন। এসব কাজগুলি খুব সহজে হয়নি, নানা অজুহাতে বাধার চেষ্টাও করেন অনেকে। পরের তরে নিবেদিত যার প্রাণ, কে রুখবে তারে? পেশায় ছিলেন চাকুরিজীবী, কিন্তু তার নেশা হোমিওপ্যাথি চিকিৎসা। বিনা পয়সায় অপরের চিকিৎসা করেছেন আমৃত্যুকাল। শ্রমিকের স্বার্থে বারংবার আন্দোলনের ফলে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন, তথাপি আজীবন নিঃস্বার্থ লড়াই করে গেছেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। শুভেচ্ছা সহ বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা, 78।

অরূপ মণ্ডল বাঁকসারা সাঁতরাগাছি হাওড়া থেকে লিখছেন এবারের চিঠি। প্রিয় প্রাত্যহিকী, লড়াই কেবল জয়ের জন্য নয়, যে মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের দুঃখকে নিজের দায়িত্ব মনে করে তার প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে মানবতার এক উজ্জ্বল অধ্যায়। একজন মা সন্তানের ভবিষ্যৎ গড়তে সারা জীবন নিরলস পরিশ্রম করেন, একজন শিক্ষক নিজের সাফল্যের চেয়ে ছাত্রের সাফল্যে বেশি আনন্দ খুঁজে পান, একজন চিকিৎসক সৈনিক সমাজকর্মী কিংবা দুর্যোগের সময় ছুটে চলা স্বেচ্ছাসেবক তাঁদের জীবনেই লুকিয়ে থাকে নিঃস্বার্থ লড়াইয়ের অসংখ্য গল্প। তাঁরা প্রতিদানের আশায় নয়, মানুষকে ভালোবেসে মানুষের প্রকৃত কল্যাণে আপন বিশ্বাসে কাজ করে যান। স্বার্থান্বেষী পৃথিবীতে আজও কিছু মানুষ নীরবে আলো জ্বালিয়ে চলেছেন, তাদের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু যুগে যুগে তাঁদের ত্যাগে অসংখ্য মানুষ নতুন করে বাঁচার শক্তি পায়। নিঃস্বার্থ লড়াই আমাদের শেখায়, মানুষ তখনই সত্যিকার অর্থে বড় হয় যখন সে নিজের চাওয়া পাওয়ার গণ্ডির বাইরে সমাজের সাধারণ মানুষের জন্য কিছু করতে পারেন। এমন লড়াইয়ে পরাজয় বলে কিছু নেই, কারণ প্রতিটি ত্যাগ সহমর্মিতা ও ভালোবাসাই এক একটি বিজয়ের গল্প। তাই আসুন আমরা দল মত পথের ঊর্ধ্বে উঠে মানবতার পক্ষে দাঁড়াই, আমাদের ছোট ছোট নিঃস্বার্থ প্রচেষ্টা একদিন গড়ে তুলতে পারে আরও সুন্দর সহানুভূতিশীল ও মানবিক পৃথিবী, যেখানে অস্ত্র নয় ভালোবাসার ফুল নিয়ে শিশুরা খেলবে। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অরূপ মণ্ডল বাঁকসারা সাঁতরাগাছি হাওড়া থেকে।

পরের চিঠি পাঠিয়েছেন তনিমা সিনহা ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা এল শরীরে দেশভাগের কাঁটা তার জড়িয়ে। ফলস্বরূপ এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস শেষে শুরু হল অন্য এক সংগ্রাম। কাতারে কাতারে গৃহহারা মানুষ, কেউ বা পথ ধরে, কেউ বা ট্রেনের ছাদে, দরজায়, জানালায় শরীর আঁকড়ে পাড়ি দিলেন এপারে। নিশ্চিত ঠিকানা কারো কারো বা ছিল, কিন্তু জলা জঙ্গলাকীর্ণ স্থানে ত্রিপলের আশ্রয়ে হাজার হাজার মানুষের ঠিকানার নাম হল শরণার্থী শিবির। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম তেমন এক শিবিরে আশ্রিতা অসহায় নারীর নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী। সেখানে তিনি হয়ে উঠেছিলেন ছোট বড় সকলের বিন্দুবাসিনী থেকে বিন্দুদি, যার কয়েকটি কথা ছিল সম্বলহীন মানুষদের মৃত সঞ্জীবনী সুধা। উদয়াস্ত সকলকে বলতেন, চিন্তা কইর না, হকগুলি মিলে লড়াই দিব, একলগে মাসুম। সরকারি রেশন বন্টনে বিন্দুদি, অসহায় মেয়েদের পাশে বিন্দুদি, জ্বরের রোগীর কপালে জলপট্টি দেওয়া, তাদের স্বজনদের ঠিকানা সন্ধান করে দেওয়ার দায়ও বিন্দুদির। স্বজনদের থেকে বিতাড়িত মানুষদের আবার বুকে টেনে কান্না মোছানোর হাত বিন্দুবাসিনীর। কলহ নিরসনেও বিন্দুদি মুখে সেই কথা, চিন্তা কইর না, একলগে লড়াই দিয়া একলগে বাঁচুম। রাতে কুপির তেল ফুরলে ইটের বালিশে মাথা রেখে তারা ভরা আকাশে তাকিয়ে তলিয়ে যান ফেলে আসা ভিটেতে। সুপুরি নারকেল গাছে ঘেরা দিঘিতে হাঁসেদের ভেসে থাকায় কিংবা তেঁতুলতলায় শিশুদের নামতা পড়ার সুরে। পরদিন নতুন ভাবনায় জেগে উঠে মেয়ে বউদের নিয়ে বসে পড়েন দড়ির পাপোশ চটের থলি বুনতে। ছেলেদের দিয়ে পাঠাতেন হাটে, বিক্রির পয়সায় চিঁড়ে মুড়ির মোয়া বাজারে পাঠিয়ে আরও এক পায়ে গোনো, ছিটের জামা সেমিজে। ত্রিপলকে নির্বাসন দিয়ে দরমার বেড়ায় টিনের চাল, তারপর ছাদে টালির উত্তরণের সাহসেও বিন্দুদি। টালির ছাদের ঘরগুলি ততদিনে অবকাশহীন। শরণার্থী শিবিরকে কলোনি, কলোনিকে পাড়া গড়ে এমন কত বিন্দুবাসিনী লড়াই হারিয়ে গেছে বিশাল হর্মরাজির অন্তরালে। অতীত এবং বর্তমানের নানা বিষয়ের নানা নিঃস্বার্থ লড়াকুদের জানাই শতকোটি কুর্ণিশ। তনিমা সিনহা, ধনিয়াপাড়া, ব্যারাকপুর।

রৌনক গড়াই ব্রহ্মপুর উড়িষ্যা থেকে লিখছেন এবারের চিঠি। সুচিন্তক প্রাত্যহিকী। এবারের কলেজের ছুটিতে বাড়ি গিয়ে আর একবার পবিত্র ভূমিতে যাওয়ার সৌভাগ্য হল। আমি আমার প্রিয় শহর চন্দননগরে অবস্থিত প্রবর্তক আশ্রমের কথা বলছি। এই আশ্রম যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই মহামানব মতিলাল রায় এমন নিঃস্বার্থ লড়াই করেছিলেন যা সারা দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন বললে আসলে কিছুই বলা হলো না। তিনি ছিলেন এক বড় ছাতা। চন্দননগর ফরাসি শাসনে থাকার ফলে ব্রিটিশ পুলিশ সহজে পৌঁছাতে পারত না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি সমস্ত বিপ্লবীদের আশ্রয় দিতেন। তাঁর আশ্রমেই শহীদ কানাইলাল ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন। এই আশ্রম থেকেই জেলে পিস্তল পৌঁছেছিল বিশ্বাসঘাতক নরেন গোসাইকে হত্যা করতে। কলকাতা জেল থেকে মুক্তি পেয়ে ঋষি অরবিন্দ আত্মগোপন করেছিলেন এই আশ্রমে। আর এই আশ্রম থেকেই তিনি পণ্ডিচেরি চলে যান। এই আশ্রমেই বোমা তৈরি হয়েছিল দিল্লিতে ভাইসরয় হার্ডিঞ্জের উপর আক্রমণের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভারতবর্ষের বহু মনীষীরা এই আশ্রমে এসেছেন নানা প্রয়োজনে। মতিলাল রায় সকলের জন্য ব্যবস্থা করে রাখতেন। তিনি বলেছিলেন, দেশ স্বাধীন হবেই একদিন, কিন্তু দেশটাকেও তো চালাতে হবে। তিনি একদিকে যেমন লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, অন্যদিকে সমাজ সেবার পুরোধা হয়ে উঠেছিলেন। তিনি সমবায় তৈরি করেছিলেন, একাধিক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মেয়েদের জন্য সেবানিকেতন, বিশেষ

ভাবে সক্ষমদের জন্য চিকিৎসা কেন্দ্র, কলেজ অফ কালচার, চতুষ্পাঠী সহ আধ্যাত্মিকতার অনুশীলন কেন্দ্র তৈরি করেছিলেন তিনি। অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গায় তিনি বিদ্যানিকেতন তৈরি করেছিলেন, এমনকি নিজস্ব ব্যাংক, মুদ্রা, নোট তৈরি করেছিলেন, নিজস্ব ছাপাখানা, গ্রন্থাগার তৈরি করেছিলেন, অনাথ আতুরদের জন্য বাস

0: আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসেই জানানো হচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বিগত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.1 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে 97% এবং 90%। আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের সমুদ্র উপকূল বরাবর ও বঙ্গোপসাগরের উপকূল বরাবর ঘণ্টায় 45-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকার সম্ভাবনা, তাই এই সময় যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাঁদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
1: জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার কথা। ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিচ্ছে যে প্রাত্যহিকীর আসর থেকে বিদায় নিতেই হবে। যাওয়ার আগে বলি, আজকের দিনটা আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। আপনারা প্রত্যেকে নিজের যত্ন নেবেন, পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাটুকু আমরা জারি রাখতেই পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের উপস্থাপনায় ছিলাম
0: আমি দেবাত্রিতা রায়,
1: আমি শুভদীপ দে।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসেলো নিয়ান্তির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক খতিয়ে দেখেছেন। ভারতে খুলল লাইবেরিয়ার নতুন দূতাবাস। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 15 জন জঙ্গি নিহত, চলছে তল্লাশি অভিযান। ব্রাজিলের সঙ্গে নির্ধারিত ফুটবল ম্যাচের কারণে ভারত আসন্ন আসিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই 2021 সালে সরকার প্রতিবছর 14ই আগস্ট দিনটিকে তাঁদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

0: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেশভাগের যন্ত্রণার শিকার হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সেই মর্মান্তিক ইতিহাসকে মনে রাখার পাশাপাশি দেশের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতিকে ক্রমাগত সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বেশ কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ সন্ধ্যা 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য আগামীকাল সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। আগামীকাল আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ রাত 10:00 খবরও বাতিল করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে আপডাউন মিলিয়ে 194টি, গ্রিন লাইনে 148টি এবং ইয়েলো লাইনে 92টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর 4:00 পরিষেবা শুরু হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁতশিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম একটি প্রদর্শনী আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং তারই উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তার মন্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। আদালতে মামলা ঝুলে থাকার বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও তিনি বলেন, সব মামলা একই সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়।
1: মেরি প্রাথমিকতা কেবল প্রশাসন কি উপলব্ধিয়া নহি হোঙ্গি, উসমে বহু সারে এসে ক্ষেত্র হ্যাঁ জিনকে অন্দর হমে কার্য করনা হ্যায় ওর ইস সফলতা কে লিয়ে কাম করনা হ্যায়। উসমে দেশ মে জো কেস পেন্ডেন্সি হ্যায় উসকো লেকর কে হমনে বিশেষ কার্য করনে কা এক নিশ্চয় কিয়া। কেস ম্যানেজমেন্ট কা ডকেট ম্যানেজমেন্ট জিসকো বোলতে হ্যায় কোর্ট মে উসকে উপর হমনে এক সুচারু রূপ সে এক যোজনা বনাই ওর কুছ এসে মামলে জো বহুত হি সংবেদনশীল মামলো কো পহলে নির্ণয় করনে কা হমনে ফয়সলা কিয়া।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত সফররত লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা ভারত ও লাইবেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখেন। প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, খনি, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে দুদেশের সুযোগ সম্ভাবনা পর্যালোচনা করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়েও তারা মত বিনিময় করেন। ভারতে লাইবেরিয়া তাদের নতুন দূতাবাস খুলেছে। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা নতুন দিল্লিতে গতকাল লাইবেরিয়ার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তিকে এজন্য অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নতুন দিল্লিতে লাইবেরিয়ার রেসিডেন্ট মিশন স্থাপন ভারত লাইবেরিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। টানেলের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও 2 জন নিখোঁজ, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপলকোটির প্রকল্পস্থলে এই দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামে পুলিশ, SDRF, CISF সহ একাধিক সংস্থা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধার কাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফরাবাদ, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমেও একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেপালের রোল্পা জেলায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, নিখোঁজ 5 জন। কাঠমান্ডু থেকে 450 কিলোমিটার পশ্চিমে থাওয়াং গ্রামীণ পৌরসভার কোটালবাড়া গ্রামে ভারী বর্ষণের ফলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে 7টি মৃতদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ডুবান্ডো চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপার দীর জেলার বাড়িকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ব্রিটেনের ইস্ট সাসেক্সের লিউইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 20 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডমিনিক জানিয়েছেন, 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ব্রিটেনের রেল দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শাখা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। উল্লেখ্য, এবারেই বসতে চলেছে আসিয়ান কাপ ফুটবলের প্রথম আসর। 21 সেপ্টেম্বর শুরু হয়ে 6 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ ভারত জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করছে। গুজরাটের আহমেদাবাদে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়া 102-32 ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। অন্যদিকে আরেকটি ম্যাচে ফিলিপিন্স 89-88 ব্যবধানে চীনা তাইপেইকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে নিউজিল্যান্ড 67-58 ব্যবধানে সিরিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, 16টি দেশের খেলোয়াড়রাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে 6-2-6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পুলিশ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর নিম্নচাপের কারণে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এ উপলক্ষে আজ 14 আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। এই কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য প্রতিটি জেলার জন্য 30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে গ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালনের আহ্বান জানিয়েছেন। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার কাজের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। আগস্ট মাস জুড়ে এই কাজ চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন।
1: আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আগামী 15 তারিখে সার্ভে শেষ হবে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন।
0: বাঁকুড়া জেলার পঞ্চায়েতগুলির কাজকর্ম ও গ্রামোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ এবং বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা জেলা পরিষদ অডিটোরিয়ামে এই বৈঠকে উপস্থিত ছিলেন। পঞ্চায়েতগুলির বিভিন্ন সমস্যা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন সহ একাধিক বিষয়ে কথাবার্তা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ সঠিক সময়ে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার নতুন পোর্টাল চালু করেছে। পূর্ত জনস্বাস্থ্য কারিগরি, গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, জেলা শাসকের কার্যালয়ের মতো 8টি দপ্তরকে এখন থেকে ই টেন্ডারের ক্ষেত্রে এই নির্দেশ মেনে চলতে হবে। আগামী সোমবার থেকে এই নিয়ম কার্যকরী হচ্ছে। কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় গতকাল হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।
2: আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। এদের মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়না তদন্ত রিপোর্ট দেবে।
0: পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পুলিশ পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। পানিহাটির অম্বিকা মুখার্জি রোডে তার বাড়ি থেকেই গতকাল সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়। অভয়ের পরিবারের করা এফআইআরে সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম ছিল। উল্লেখ্য, ওড়িশার একটি হোটেল থেকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তাকে আজ আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে অভিযোগপত্রে সোমনাথ দে নামে আরও এক প্রাক্তন কাউন্সিলরের উল্লেখ রয়েছে, এখনও তার খোঁজ মেলেনি বলে সূত্রের খবর। আর্যগড়ের ঘটনায় সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করছে না কেন, সেই প্রশ্ন তুলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
3: সুপ্রিম কোর্ট বলেছিল লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসি অংশে যারা যারা যুক্ত আছেন তাদেরকে ধরা উচিত, ইন কাস্টডি ট্রায়াল করা উচিত। আমরা তো চাইছি সিবিআই কেন পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করছে না, সেই ব্যাপারে আমরা সত্য চাইছি। যারা যারা এইসব সাক্ষী সাবুদ দোপাট করেছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতায় সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7 এবং 8টার এফএম হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে আগামীকাল 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যের 14 জন আইপিএস আধিকারিক মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 আইপিএস। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং পুনা আগরওয়াল। অন্যদিকে চিফ মিনিস্টার মেডেল ফর কমান্ডেবল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছেন 8 জন আইপিএস আধিকারিক। এরা হলেন কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোর, অমিত কুমার ভারত, সূর্য প্রতাপ যাদব, পুষ্পা, অংশুমান সাহা।

0: শচীন মক্কার এবং ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেতাজি সম্পর্কে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেবগঞ্জ থানার পুলিশ গতকাল বসন্ত দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানা গেছে। এছাড়াও কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামের অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে নিশিগঞ্জ এলাকা থেকে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়। উত্তম বর্মন নামে ওই ব্যক্তি নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের শিক্ষক। এর আগে উত্তর দিনাজপুরে চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, নেতাজিকে নিয়ে মানুষের আবেগে আঘাত লাগলে দল সে বিষয়ে চিন্তা ভাবনা করবে।
1: নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা, বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে।
0: অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নেতাজিকে অসম্মান করার জন্য তিনি অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। মুর্শিদাবাদের সুতিতে উন্মত্ত এক যুবকের বিরুদ্ধে তিনটি শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে গোলাম সারোয়ার ওরফে বাদশা নামের ওই যুবকটি গতকাল তাঁরই আত্মীয় চারটি শিশুর উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয়। ঘটনাস্থলে মুনিফা খাতুন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হয় ইসরাত পারভীন এবং নুসরাত জাহান নামে আরও দুটি শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় একজনের চিকিৎসা চলেছে, তারও অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পশ্চিমবঙ্গ উপকূলের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ভবানীপুর এফসির বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর তিনটেই। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার মেয়াদ আরও 15 দিন বেড়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
3: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
4: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
3: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন কুশনি সোরেনের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কুশনি সোরেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে জানা অজানা।
1: জানা অজানায় আজ, কাল এবং পরশু শুনবেন স্বাধীন ভারতের রসায়ন চর্চা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
2: আজ থেকে প্রায় 150 বছর আগে পরাধীন দেশে যে রসায়ন গবেষণার সূচনা হয়েছিল প্রেসিডেন্সি কলেজে আলেকজান্ডার পেডলারের হাত ধরে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অভিভাবকত্বে সেই রসায়ন চর্চা ডালপালা মেলে ধরল 20 শতকের প্রথম দশকে। অবিভক্ত ভারতবর্ষে রসায়ন শিক্ষা ও গবেষণার প্রাণপুরুষ প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ছিল উপযুক্ত ছাত্র তৈরির মধ্য দিয়ে এক সার্থক স্কুল অব কেমিস্ট্রি গড়ে তোলা। তাঁর এক ছাত্রের মতে, জাতির প্রগতিতে এই স্কুল অব কেমিস্ট্রির অবদান অবিস্মরণীয়। ব্রিটিশ শাসিত দেশে গঠিত হওয়া এই স্কুল অব কেমিস্ট্রি রসায়ন শিক্ষাকে ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে দিতে পেরেছিল এবং এর ফলে দেশ স্বাধীন হওয়ার পর যাঁদের মাধ্যমে রসায়ন গবেষণা এগিয়ে চলতে থাকে, তাঁরা কোনো না কোনোভাবে আচার্য প্রফুল্লচন্দ্রের উত্তরাধিকারকেই বহন করে। স্বাধীনোত্তর দেশের রসায়ন গবেষণা নিয়ে আলোচনা করতে গেলে তাই খুব স্বাভাবিকভাবেই

0: প্রফুল্লচন্দ্রের কথা এসে যায়। নীলরতন ধর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষায় সাফল্যের জন্য 1913 সালে 20টি স্বর্ণপদকজয়ী নীলরতন ধর ছিলেন প্রফুল্লচন্দ্রের অন্যতম প্রিয় ছাত্র। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রিপ্রাপ্ত নীলরতন ধর ছাত্রাবস্থাতেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে 4টি গবেষণাপত্র প্রকাশ করেন। তিনি ছিলেন ভারতে ভৌত রসায়নের প্রথম পথিকৃৎ। আলোক রসায়ন, কলয়েড রসায়ন ও মৃত্তিকা বিজ্ঞানে তাঁর গবেষণা চাষ জমিকে উর্বর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1935 সালে এলাহাবাদে তাঁর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সকে স্বাধীনতার পর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। 1947 সালের আগে ও পরে মিলিয়ে প্রায় 70 বছরের কর্মজীবনে 150 জন গবেষক তাঁর তত্ত্বাবধানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আচার্য প্রফুল্লচন্দ্রের আর এক প্রিয় ছাত্র ছিলেন 20 শতকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রসায়নবিদ জ্ঞানচন্দ্র ঘোষ। 1976 সালে তাঁর অবদানকে স্মরণ করে বিখ্যাত নোবেলজয়ী রসায়নবিজ্ঞানী লাইনাস পাউলিং বলেছিলেন, জ্ঞানচন্দ্র যে নিউক্লিয়াস তৈরি করে গেছেন সেখান থেকেই 3-3 জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাওয়ার মতো রসদ পেয়ে গেছেন। ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধিকর্তা, ভারতের প্রথম আইআইটি খড়গপুর আইআইটির প্রথম অধিকর্তা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর অবদান ভোলার নয়। তড়িৎ রসায়নে জ্ঞানচন্দ্র ঘোষের গবেষণালব্ধ তত্ত্ব ইউরোপের বিখ্যাত বিজ্ঞানীদের তড়িৎ রসায়নে আকৃষ্ট করে। 1921 থেকে 1939 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময়কালে তিনি অসংখ্য ছাত্র তৈরি করেন। রসায়নের এই গোষ্ঠীর মধ্যে অনেকেই স্বাধীন ভারতে বিখ্যাত রসায়ন শিক্ষক ও গবেষক হয়েছিলেন। দুটো নাম উল্লেখ করতেই হচ্ছে, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক প্রতুলচন্দ্র রক্ষিত ও সুধীরচন্দ্র সোম। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রিয় 3 জ্ঞানের বড় জ্ঞান ছিলেন জ্ঞানচন্দ্র ঘোষ, আর এক জ্ঞান ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি মাত্র 22 বছর বয়সে স্নাতকোত্তর স্তরের গবেষণার বিষয় নিয়ে আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তড়িৎ রসায়ন, কলয়েড রসায়নে মৌলিক গবেষণাকে জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি ফলিত বিজ্ঞানে প্রয়োগ করেন এবং এভাবেই তিনি মৌলিক বিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত করেছিলেন। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা থাকার সময় কৃষিবিজ্ঞান গবেষণায় তাঁর অবদান মনে রাখার মতো। সদ্য স্বাধীন দেশের কৃষিবিজ্ঞান চর্চার প্রসারে জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ইনসা, আইএসএ, সিএসআইআর প্রভৃতি প্রতিষ্ঠান ও সংস্থায় জড়িয়ে থাকার উদাহরণ তাঁর সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়। 1963 সালে পশ্চিমবঙ্গের কৃষি গবেষণা পুনর্গঠনের জন্য তিনি রিপোর্ট তৈরি করেন এবং এই 134 পাতার রিপোর্ট তাঁর দূরদর্শিতা ও বিশ্লেষণী মনের সাক্ষ্য বহন করে। প্রফুল্লচন্দ্র রায়ের শেষ জীবনের এক ছাত্রী পরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তিনি হলেন ভারতের প্রথম ভাটনগর পুরস্কারপ্রাপ্ত মহিলা বিজ্ঞানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক পদ্মভূষণ অসীমা চট্টোপাধ্যায়। তিনি ছিলেন আমাদের দেশের জৈব রসায়নের এক বিশেষ ধারার স্রষ্টা। ছাত্রছাত্রীদের কাছে মাস্টার বলে পরিচিত অসীমা চট্টোপাধ্যায়ের যুগান্তকারী অ্যালকালয়েড রসায়নের গবেষণা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছিল। সুদীর্ঘ গবেষণা জীবনে মৃগী ও ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারের পাশাপাশি তিনি 6 খণ্ডে ভারতের ভেষজ উদ্ভিদ সংক্রান্ত একটি বইয়ের সম্পাদনা করেন এবং কলকাতায় একটি আয়ুর্বেদিক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারতের মতো গরিব দেশে ভেষজ চিকিৎসাই একমাত্র পথ।
1: স্বাধীন ভারতে রসায়ন চর্চা প্রথম পর্ব বললেন অর্ণব হালদার।
2: জানাও যেন অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই, এরপর শুনবেন নিরাময়। সকল শ্রোতা বন্ধুদের নমস্কার, আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, ভুল করে যদি ঘরের দরজা খোলা রেখে ঘুমোন তবে সর্বোচ্চ কি হতে পারে? ডাকাত এসে টাকা পয়সা নিয়ে যেতে পারে, তাই তো? কিন্তু ভাবুন তো, এমন এক নিঃশব্দ ঘাতকের কথা যে কোনো আওয়াজ না করে সোজা আপনার বেডরুমে ঢুকে পড়ে। সে কোনো টাকা পয়সা চায় না, সে চায় আপনার এবং আপনার পরিবারের রক্ত, আর প্রতিদানে দিয়ে যায় মারাত্মক এক বিষ। না, এটি কোনো ক্রাইম থ্রিলারের গল্প নয়। এই নিঃশব্দ সিরিয়াল কিলারটি আমাদের ঘরের কোণেই ওত পেতে বসে আছে, যার নাম স্ত্রী অ্যানোফিলিস মশা। একটা ছোট্ট ডানাওয়ালা প্রাণী, কিন্তু এই সামান্য জীবটি বিশ্বের সবচেয়ে বড় বড় অপরাধীর চেয়েও বিপজ্জনক। এর কামড়ে প্রতি বছর পৃথিবী থেকে মুছে যায় লক্ষ লক্ষ মানুষের হাসি। ম্যালেরিয়া কোনো অজেয় রোগ নয়, সচেতনতা

0: আর সঠিক সময়ে চিকিৎসাই পারে এই রোগকে একেবারে নির্মূল করতে। আসলে ম্যালেরিয়া প্রত্যক্ষভাবে ছড়ায় মশার কামড় থেকে, এ কথা সত্যি, কিন্তু পাশাপাশি এর প্রকোপের অন্তরালে আমাদের অর্থাৎ নাগরিকদের সচেতনতার অভাব, দায়িত্বে অবহেলা, প্রশাসনিক নজরদারির ফাঁক ফোকর প্রভৃতি অনেক কিছু জড়িয়ে থাকে। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখবেন, সচেতন থাকবেন এবং অন্যকেও সচেতন করবেন। আজ নিরাময় অনুষ্ঠানে ম্যালেরিয়া সচেতনতা নিয়ে শুনবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কুনাল কান্তি মজুমদারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিরাময় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কুনাল কান্তি মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার।
2: নমস্কার।
1: সবার প্রথমে আপনার কাছে আমরা যেটা জানতে চাইব যে ম্যালেরিয়া রোগটি আসলে কি এবং এটি কিভাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে বা দেহে ছড়ায়।
2: ম্যালেরিয়া একটি মশাবাহিত সংক্রামক রোগ। এটি প্লাজমোডিয়াম নামক একটি প্যারাসাইট বা পরজীবী জীবাণুর সংক্রমণের জন্য হয়। এই মশাবাহিত রোগটি স্ত্রী অ্যানোফেলিস মশার কামড়ে এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে।
1: সাধারণ জ্বরের সাথে ম্যালেরিয়ার যে জ্বর, তার মধ্যে পার্থক্য কিভাবে বোঝা সম্ভব?
2: সাধারণ ঠান্ডা লেগে যে জ্বর বা ভাইরাল ফিভার যেগুলো আমরা বলি, সেগুলো সাধারণত জ্বরের সঙ্গে যেমন মাথা ব্যথা, গা ব্যথা, বমি বমি ভাব, ফিরে চলে যাওয়া ইত্যাদি থাকে, উপসর্গ জ্বরের সঙ্গে থাকে। এবং এই সমস্ত জ্বরে প্যারাসিটামল জাতীয় ওষুধের সাহায্যে চিকিৎসা করলে দু তিন দিনের মধ্যেই জ্বর কমে যায়। কিন্তু ম্যালেরিয়ার জ্বরে একটা বৈশিষ্ট্য আছে। এই ম্যালেরিয়ার উপসর্গগুলোকে আমরা সাধারণত তিন পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কোল্ড স্টেজ, যেটা আমরা বলি, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসে, অসম্ভব শীত করে, রোগীকে কম্বল বা লেপ চাপা দিতে হয়। এই অবস্থাটা মোটামুটি 30 মিনিট থাকে। পরবর্তী পর্যায়ে, যাকে আমরা হট স্টেজ বলি, জ্বর বেড়ে যায়, 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে। রোগীর ভীষণ গরম লাগে, সব লেপ কম্বল সে সরিয়ে দেয় এবং এই অবস্থা থাকে প্রায় 2 থেকে 6 ঘন্টা। শেষ পর্যায়ে, যাকে আমরা সোয়েটিং স্টেজ বলি, এখানে রোগী কিন্তু প্রচুর ঘামতে থাকে, জ্বর নেমে যায় এবং রোগী অনেক সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। এই তিন পর্যায়ের উপসর্গগুলো বা জ্বরগুলো যেটা আমরা ক্লাসিক্যাল ম্যালেরিয়ায় পাই, অনেক সময় সেটা আজকাল নাও পাওয়া যেতে পারে। যেমন সালসিপেরাম ম্যালেরিয়াতে, যেটা জটিল ম্যালেরিয়া আমরা বলি, অনেক সময় আস্তে আস্তে জ্বর আসে, তারপর প্রতিদিনই জ্বর বাড়তে থাকে, সর্বক্ষণই জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব থাকতে পারে এবং মস্তিষ্ক বা শরীরের অন্যান্য অংশে সংক্রমণের জন্য এই ধরনের ম্যালেরিয়ায়, যাকে আমরা অনেক সময় সেরিব্রাল ম্যালেরিয়া বলি, জটিলতার সম্ভাবনা ও তার থেকে মৃত্যুর সম্ভাবনা অন্যান্য ম্যালেরিয়ার তুলনায় বেশি।
1: যে উপসর্গগুলোর কথা আপনি বলছেন, সেই সমস্ত উপসর্গগুলো দেখা দিলে রোগীর অবিলম্বে কি করা উচিত?
2: এই জ্বরের তীব্রতা বা আনুষঙ্গিক উপসর্গটা অনেকটা নির্ভর করে জীবাণুর ধরন ও প্রতিরোধ ক্ষমতার উপর। জীবনের ধরনের উপর নির্ভর করে অনেক সময় একদিন, দুই দিন বা তিন দিন অন্তর জ্বর আসতে পারে। কিন্তু এই প্রাথমিক লক্ষণগুলো থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা সবচেয়ে জরুরি এবং রক্তে ম্যালেরিয়া জীবাণু বা প্যারাসাইট থাকলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করানো উচিত। এবং বিশেষত যারা আমরা ম্যালেরিয়া অধ্যুষিত এলাকায় বসবাস করি এবং ম্যালেরিয়ার ট্রান্সমিশন সিজনে যখন হঠাৎ করে জ্বর আসে এবং সেই জ্বর ঠিক মতো প্যারাসিটামলে কাজ না দেয়, তখনই কিন্তু আমাদের এই ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করা জরুরি। ঠিক থিনসমিয়া, দু ধরনের রক্ত নেওয়া হয় এবং সেটা ম্যালেরিয়া পজিটিভ হয়। এবং এখনকার দিনে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিসের জন্য অনেক সময় র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট কিট অনেক সময় ব্যবহার করা যায়। সেখানে আমাদের ম্যালেরিয়া প্যারাসাইটের যে অ্যান্টিজেন যেটা ব্লাডে থাকে সেটা আমরা টেস্ট করতে পারি। এটা অনেক সময় আমরা ডিপস্টিকের মাধ্যমে বা কার্ড দিয়ে মাধ্যমে টেস্ট করা যায়।
1: ম্যালেরিয়ার যদি প্রকারভেদ করা যায় তাহলে কি কি ধরনের ম্যালেরিয়া দেখা দেয়?
2: প্রধানত 4 ধরনের ম্যালেরিয়া দেখা যায়। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস সংক্রমণে, যেটা আমরা বলি বিনাইন টার্সিয়ার ম্যালেরিয়া। 70% ক্ষেত্রে এই ধরনের ম্যালেরিয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে হয়। আর এক ধরনের ম্যালেরিয়া যেটা গুরুতরভাবে অসুস্থ করে রোগীকে, জটিল ম্যালেরিয়া তৈরি করে, তাকে আমরা বলি প্লাজমোডিয়াম ফালসিপেরাম সংক্রমণে এই ম্যালেরিয়া হয়। এটার থেকে ম্যালিগন্যান্ট বা সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে। 25 থেকে 30% ক্ষেত্রে এই ধরনের জীবাণুতে ম্যালেরিয়া হয়। আর এক ধরনের ম্যালেরিয়া হয়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি সংক্রমণে, তাকে আমরা কোয়ার্টার ম্যালেরিয়া বলি। সেটা প্রায় 1% কম রোগীর মধ্যে দেখা যায় সাধারণত আমাদের দক্ষিণ ভারতে, কর্ণাটকে এইসব ম্যালেরিয়া দেখা যায়, ইম্পর্টেন্ট ম্যালেরিয়া। এবং লাস্টলি যেটা চতুর্থ সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল সংক্রমণে হয়, যাকে আমরা ওভেল ম্যালেরিয়া বলি। এটা সাধারণত ভারতবর্ষে দেখা যায় না, ম্যাক্সিমাম আফ্রিকা, ভিয়েতনাম এইসব অঞ্চলে আমরা দেখতে পারি। খালি 4 ধরনের ম্যালেরিয়া মূলত আমরা ভারতবর্ষে দেখি। এছাড়াও

0: জঙ্গলমহলে এক ধরনের ম্যালেরিয়া প্লাজমোডিয়াম, নাওলেসি বলে এক ধরনের প্লাজমোডিয়াম পাওয়া যায়। যাই হোক, এই সমস্ত ম্যালেরিয়ায়, বিশেষ করে বিনাইন টার্শিয়ার ম্যালেরিয়ায় দুদিন অন্তর জ্বর আসে, কোয়ার্টার ম্যালেরিয়ায় 4 দিন অন্তর জ্বর আসে। ফলে এই ম্যালেরিয়া জীবাণুর উপর নির্ভর করে জ্বরের তীব্রতা এবং তার থেকে জটিলতার একটা প্রাথমিক সম্ভাবনা।
1: আপনি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার কথা বললেন, এই বিষয়টা একটু জানতে চাইবো যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কি এবং কখন হয় এবং এর সাথে আনুষঙ্গিক ভাবে জড়িত কি কি রোগ রয়েছে।
0: এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সাধারণত, যেটা আমি বললাম, যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের সংক্রমণে হয়, যেটা গুরুতরভাবে রোগী অসুস্থ হয়ে যায়, এবং তার সঙ্গে যেটা হয়, যেহেতু এটা বিভিন্ন অর্গান এফেক্ট করে, বিশেষ করে যখন মস্তিষ্ক এফেক্ট করে তখন আমরা তাকে সেরিব্রাল ম্যালেরিয়া বলি, এবং পরবর্তীকালে কিডনিও এফেক্ট করে, তখন অ্যাকিউট কিডনি ডিজিজ দেখা যায়, সিভিয়ারলি অ্যানিমিয়া হয়ে যায়, যেহেতু তাড়াতাড়ি আমাদের রেড ব্লাড সেলগুলো তাড়াতাড়ি ডিস্ট্রয়েড হয়ে যায়, এবং আলটিমেটলি একটা মাল্টি অর্গান ফেলিওরের জন্য রোগী কিন্তু মারা যেতে পারে। ফলে এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কিন্তু একটা লাইফ থ্রেটনিং ডিসঅর্ডার, সিভিয়ার ম্যালেরিয়া লাইফ থ্রেটনিং, তখনই সেখানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা না করাতে পারলে কিন্তু অনেক সময় মৃত্যু হওয়ার সম্ভাবনা এই সমস্ত ম্যালেরিয়া অনেক বেশি।
1: ম্যালেরিয়া নির্ণয়ের জন্য কি কি ধরনের পরীক্ষা করা উচিত এবং একই সাথে জানতে চাইবো যে এর রিপোর্ট পেতে কত সময় লেগে যায়?
0: মূলত আমরা 2 ধরনের পরীক্ষা করি, একটা মাইক্রোস্কোপের তলায় যেটা আমরা ম্যালেরিয়া প্যারাসাইট দেখি, তার জন্য থিক এবং থিন স্মিয়ার দুটো নেওয়া হয় ব্লাডে, এবং এই পরীক্ষা যে পেরিফেরাল স্মিয়ারে ম্যালেরিয়া প্যারাসাইট ডিটেক্ট করা, এটাই কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। এছাড়াও আরেক ধরনের পরীক্ষা করা হয়, সেটা ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট, যেগুলো র্যাপিড ডায়াগনোসিস থেকে এক্ষুনি বললাম, খুব তাড়াতাড়ি ডায়াগনোসিসের জন্য। এখানে সাধারণত আমরা ম্যালেরিয়া প্যারাসাইটের অ্যান্টিজেনগুলো ব্লাডে ডিটেক্ট করি, এবং সেটা 2 ধরনের হয়, একটা ডিপস্টিকের মাধ্যমে, একটা কার্ড টাইপের মাধ্যমে। এই র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট মূলত করা হয় খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়ার জন্য, কারণ 15-20 মিনিটে একটা পয়েন্ট অফ কেয়ার আমরা কিন্তু রিপোর্ট পেতে পারি। আর একটা যেটা আমি বললাম মাইক্রো স্কোপিক, যেটা আমরা ব্লাড স্মিয়ার টেনে করা হয়, সেটা সাধারণত বেশি সময় লাগে না, 30-8 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে, কিন্তু সমস্যা হয় যে অনেক সময় মাইক্রোস্কোপিক ডায়াগনোস্টিক ফেসিলিটি গ্রামে গঞ্জে সব সময় থাকে না, আমাদের ব্লাড টেনে বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, যার জন্য এটা অন্তত রিপোর্ট আসতে 1-2 দিন লাগে। আদারওয়াইজ মোটামুটি এখন কিন্তু এই রিপোর্টের ওপর সবসময়, যে আমাদের ন্যাশনাল প্রোগ্রাম রয়েছে তাতে পরিষ্কার বলা আছে, রিপোর্ট যদি পেতে দেরিও হয়, যদি আমরা সাসপেক্ট করি তার মধ্যে ম্যালেরিয়া হয়েছে কোনো পেশেন্টের মধ্যে, আমাদের কিন্তু তক্ষণে চিকিৎসা শুরু করে দিতে হয় ক্লোরোকুইন দিয়ে।
1: আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের ম্যালেরিয়া সংক্রান্ত বিষয়, আপনার কাছে জেনে নেব যে এই সমস্ত ম্যালেরিয়ার চিকিৎসা কি রয়েছে।
0: চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করে এবং তাতে যদি ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়, তাহলে ক্লোরোকুইন, প্রাইমাকুইন, আর্টেমিসিনিন, কুইনিন জাতীয় ওষুধ খেলে এই রোগ সেরে যায়, কিন্তু সঠিক ওষুধ সঠিক সময় ধরে সঠিক সময়ে চিকিৎসাটা শুরু করতে হবে। যদি আমরা দেরি করি বা সঠিক সময় ধরে ওষুধ না খাই, তাহলে কিন্তু পরবর্তীকালে জটিলতার সম্ভাবনা বেড়ে যায়। জটিল ম্যালেরিয়া বা ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, যেটা আমরা বললাম সেরিব্রাল ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এই ক্ষেত্রে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা প্রয়োজন, তা নাহলে কিন্তু মৃত্যু হতে পারে।
1: অনেক সময় দেখা যায় যে জ্বর কমে গেল, ওষুধ খাওয়া বন্ধ করে দিল, তো এই ক্ষেত্রে আমি জানতে চাইব সঠিক সময় যদি সঠিক চিকিৎসা না করা হয় বা সম্পূর্ণ কোর্সটা যদি কমপ্লিট না করা হয় কি কি সমস্যার সম্মুখীন হতে পারে।
0: সঠিক সময় যদি চিকিৎসা শুরু না করা হয়, দেরিতে চিকিৎসা শুরু হয়, বা সঠিক ওষুধ যদি না দেওয়া হয়, বা সঠিক ডিউরেশন, বা যেটা আপনি বললেন যে কদিন ধরে চিকিৎসা করার কথা সেটা, সেই ডিউরেশনটা যদি আমরা না কমপ্লিট করি, তাহলে কিন্তু দেরি করলে কিন্তু নানান রকম জটিলতা দেখা যায়, প্যারাসাইট রেজিস্টেন্স হয়, রিল্যাপস হতে পারে, এবং ভবিষ্যতে জটিল বা কমপ্লিকেটেড ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেরিব্রাল ম্যালেরিয়া, যেটা আমি বললাম, সিভিয়ার অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্টার্ব, সিভিয়ার মেটাবলিক ডিস্টারবেন্স, সবই কিন্তু যদি আমরা হঠাৎ করে পুরোপুরি চিকিৎসা না করি, মাঝপথে থামিয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে, কারণ জীবাণুগুলো পুরোপুরি মরে না, ফলে ট্রিটমেন্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই সঠিক সময়ে সঠিক জায়গা থেকে যদি ওষুধ খেয়ে চিকিৎসা করতে হবে সঠিক সময় ধরে, তা নাহলে কিন্তু এই জটিলতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
1: গর্ভবতী নারী এবং শিশুদের ক্ষেত্রে এই ম্যালেরিয়ার ঝুঁকি কতটা বেশি, একই সাথে জেনে নেব যে তাদের জন্য বিশেষ কি কি সতর্কতা নেওয়া উচিত।
0: গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু ম্যালেরিয়া যে ঝুঁকি বা জটিলতা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এবং শুধু গর্ভবতী নারী নয়, 5 বছরের কম শিশুদের ক্ষেত্রেও ম্যালেরিয়ার ঝুঁকি এবং জটিলতা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। সারা পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যত ম্যালেরিয়ার ডেথ হয় বা ম্যালেরিয়া থেকে যত মৃত্যু হয়, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু 5 বছরের কম শিশু, এবং পৃথিবীর প্রায় 100টি দেশে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। প্রায় 300-500 মিলিয়ন মানুষ প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্ত হয়, এবং এদের মধ্যে প্রায় 1.1 আগে থেকে দুই রকমের

0: মিলিয়ন মানুষ এই রোগে মারা যান, এদের মধ্যে কিন্তু প্রায় 1 মিলিয়নই 5 বছরের কম শিশু। কাজে শিশু মৃত্যুর হার ম্যালেরিয়া থেকে কিন্তু অনেক বেশি সাধারণ মানুষের থেকে। কাজেই গর্ভবতী মহিলা ও 5 বছরের কম শিশুদের ম্যালেরিয়া অধ্যুষিত এলাকায়, বিশেষ করে ম্যালেরিয়া ট্রান্সমিশন সিজনে যাতে তাদের মধ্যে ম্যালেরিয়া যাতে না হয় তার জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে রাতে শোবার সময় এবং শিশুর শরীরে জামা কাপড়ে ঢেকে রাখা খুব জরুরি, শিশু এবং গর্ভবতী মায়েদের, এবং রাতে তারা যেন মশারির মধ্যে শোয়। এই বিশেষ সতর্কতামূলক গুলো যেমন অন্যান্যদের ক্ষেত্রে আমরা বলি, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের ক্ষেত্রে আরো জরুরি, কারণ ম্যালেরিয়া জনিত জটিলতা বা ম্যালেরিয়া হওয়ার রিস্ক কিন্তু অন্যান্য মানুষের থেকে অনেক বেশি।
1: ম্যালেরিয়ার প্রাথমিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য সরকারি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল রয়েছে সেখানে বিনামূল্যে কি কি সুবিধা পাওয়া যায়?
0: সবই, ম্যালেরিয়ার প্রাথমিক পরীক্ষা যেমন রক্ত পরীক্ষা এবং চিকিৎসার জন্য যাবতীয় ওষুধ সবই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু এই জটিল এবং গুরুতর অসুস্থ ম্যালেরিয়া যাদেরকে আমরা বললাম, সেই সমস্ত রোগী কিন্তু সরকারি হাসপাতাল মানে একদম PHC লেভেল না, ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন বা মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা করাতে হয়। কিন্তু সেখানেও কিন্তু চিকিৎসা বিনামূল্যেই হয় যেহেতু সরকারি জায়গা। সরকার থেকে কিন্তু ম্যালেরিয়া চিকিৎসা বা পরীক্ষার জন্য যে সমস্ত পরিষেবা দরকার হয় সেগুলো বিনামূল্যেই পাওয়া যায়।
1: ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ডায়েট বা খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?
0: অন্যান্য অসুখের মতোই ম্যালেরিয়া আলাদা কোনো খাদ্যাভ্যাসের ব্যাপার নেই। যে কোনো আমরা যেটা বলি ব্যালেন্স ডায়েট, সুষম আহার, বাড়িতে রান্না করা পাতলা করে ঝোল ভাত, তার সঙ্গে মাছ বা মুরগির মাংস ঝোল যদি থাকে, কারণ প্রোটিনটা ভীষণ ইম্পর্টেন্ট, তার সঙ্গে বয়েল ভেজিটেবল স্যুপ কাট বা হালকা খাবার যেগুলো খুব সহজেই হজম হয় সেগুলো দিতে হয়, ভাজাভুজি কম খাওয়া, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রচুর জল এবং তরল পদার্থ খাওয়া, কারণ এই সময় জ্বরের সঙ্গে একটা ডিহাইড্রেশন থাকে। কাজেই আমাদের নিজেদের সবসময় মনে রাখতে হবে আমাদের একটা হাইড্রেটেড থাকতে হবে। আবার যার মধ্যে অপুষ্টি রয়েছে, বিশেষ করে শিশুরা যারা অপুষ্টিতে ভুগছেন, তাদের যেহেতু রোগের প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সে অপুষ্টি রোগীতে বা সাধারণ মানুষের মধ্যে কিন্তু জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে। কাজে অন্যান্য অসুখের মতোই ব্যালেন্স ডায়েট, যেখানে অ্যাডিকোয়েট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট থাকে, ঝোল ভাত একটু সবজি মাছ ইত্যাদি খাওয়া, বয়েল ভেজিটেবল স্যুপ কাট যাতে খুব সহজে এগুলো হজম হয়ে যায়, ভাজাভুজি খাওয়া, তেল ঘি জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করুন।
1: ম্যালেরিয়ার হাত থেকে সুরক্ষিত থাকতে আমাদের দৈনন্দিন জীবনে কি কি সুরক্ষা বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই নিয়ে যদি আপনি কিছু পরামর্শ দেন।
0: দেখুন, চিকিৎসার পাশাপাশি মশা নিয়ন্ত্রণ একটা বড় ব্যাপার। অ্যানোফিলিস মশা কিন্তু পরিষ্কার জলে ডিম পারে, তাই বাড়ির আশেপাশে জল জমতে না দেয়া, নিচু জায়গা বা গর্ত ভরাট করা, নালা নর্দমা সবসময় যতটা সম্ভব শুকনো রাখা, জলের ট্যাঙ্ক ঢেকে রাখা, পরিত্যক্ত মাটির ভাঁড়, কলসি, চৌবাচ্চা এবং ফুলের টবে যাতে জল জমতে না দেয়া, পুকুরে গাপ্পি মাছ ছাড়া যারা মশার লার্ভা খায় বা লার্ভা মারার তেল ছড়ানো, এই পূর্ণাঙ্গ মশা মারার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করা খুব জরুরি, রাতে মশারি খাটিয়ে শোয়া, মশা তাড়ানোর মলমের ব্যবহার, জামা কাপড়ে শরীর ঢেকে রাখা, দরজা জানলায় মশা আটকানোর নেট লাগানো এবং মশা তাড়ানোর ধূপ বা ম্যাটের ব্যবহার। ইদানিং কিন্তু আমরা ম্যালেরিয়ায় প্রতিষেধক বা টিকা নিয়েও আমরা অনেক গবেষণা চলছে, অত নিয়ে শুধু ভবিষ্যতে আমরা ম্যালেরিয়ার টিকাও পেয়ে যাব। কাজেই নিজেদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যতটা সম্ভব মশার কামড় থেকে নিজেদের রক্ষা করে তবেই ম্যালেরিয়া মোকাবিলা সম্ভব।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর মজুমদার, নমস্কার।
0: অনেক ধন্যবাদ।
2: নিরাময় অনুষ্ঠানে ম্যালেরিয়া সচেতনতা নিয়ে শুনলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কুনাল কান্তি মজুমদারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন গান্ধী চর্চা।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: এখন স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি সম্পর্কে বলছেন নন্দলাল ভট্টাচার্য।
1: মানুষের ইতিহাসটাই এই রকম, তাকে দেখে মনে হয় ধারাবাহিক, কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাথা। রবীন্দ্রনাথের এই ইতিহাস পর্যবেক্ষণ সর্বাংশেই সত্যি। আকস্মিকতাই ইতিহাসকে টেনে নিয়ে যায় পথ থেকে পথান্তরে। পথ ভাঙা ইতিহাসের এমনই এক অনন্য পথিক মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি। হতে চেয়েছিলেন ব্যারিস্টার, ইতিহাস তাকে করল জাতির জনক, স্বাধীনতা যজ্ঞের প্রধান ঋত্বিক।

ফিরলেন 1891-এ, শুরু করলেন আইন ব্যবসা বোম্বাই হাইকোর্টে, কিন্তু পসার হল না। ব্যর্থতার কালো টিকা গাঢ় হতে থাকে, এমন সময় এক মামলা নিয়ে তিনি যান দক্ষিণ আফ্রিকায়। কিন্তু সেখানকার বর্ণবিদ্বেষী সরকারের ঘৃণা, অন্যায় অত্যাচার, নির্যাতন, অশ্বেতাঙ্গদের নাগরিক অধিকার হরণের মতো ঘটনাগুলি তাকে করল প্রতিবাদী। শুরু করলেন অহিংস সত্যাগ্রহ। প্রত্যাঘাত নয়, শাসকের শত অত্যাচারের মুখেও সংকল্পে অটল থেকে চলে এক অভিনব লড়াই 21 বছর ধরে। অবশেষে দাবি পূরণ, ভারতীয়রা ফিরে পেল নাগরিক অধিকার, গান্ধীজিও ফিরে এলেন দেশে 1915-তে, যোগ দিলেন কংগ্রেসের স্বাধীনতা যুদ্ধে। রাজনীতি সম্পর্কে কিন্তু দ্বিধা ছিল তাঁর। দক্ষিণ আফ্রিকার আন্দোলনও তার কাছে ছিল একটি সামাজিক ও নৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, একটি ধর্মীয় আচার। তাই ভারতে ফেরার প্রথম পর্বে কংগ্রেসের বার্ষিক অধিবেশনগুলিতে তিনি ছিলেন প্রায় নীরব দর্শক। তার রাজনীতিতে দ্বিধা কিন্তু কর্মে নয়। বিহারের চম্পারণ জেলায় কৃষকদের ওপর নীলকরদের কথায় চঞ্চল তিনি। সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই গেলেন সেখানে। উপ্ত হল সত্যাগ্রহের বীজ, শুরু হল অহিংস আন্দোলন। নত হল ইংরেজ, নীলকরদের অত্যাচার বন্ধে নিল তারা ব্যবস্থা। ওই 1917-তেই আমেদাবাদে শ্রমিক আন্দোলনে দিলেন নেতৃত্ব। অজন্মাদগ্ধ গুজরাতের খেড়া জেলায় দিলেন খাজনা বন্ধের ডাক। তখনও কংগ্রেস নেতৃত্ব থেকে কিছুটা দূরেই তিনি। তার মতে কংগ্রেস একটা বেসরকারি সংসদ, বিভিন্ন দল ও মতবাদীদের মিলনস্থল, তাই রাজনৈতিক লক্ষ্যে পরিচালিত কোনো একটি পক্ষে যোগ দেওয়ার অর্থ অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ছেদ, সেটা তিনি চান না। সব রকম বিভাজনের বিরোধী তিনি, প্রত্যয়ী তিনি, দৃঢ় বিশ্বাসী আপন মতে, কিন্তু কোনো রকম অন্ধতায় আচ্ছন্ন নয় তার দৃষ্টি। মুক্ত মন, সমন্বয়ী চিন্তার অধিকারী, গান্ধীজির কাছে মানুষই সব, তাদের জন্যই তার লড়াই। গান্ধীজি স্বভাব যোদ্ধা, আজন্ম শান্তিকামী, নীতির জন্য জীবন দিতেও প্রস্তুত, আবার প্রতিপক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার পথটিও খোলা রাখতে চান। তাই তো তার নেতৃত্বে কংগ্রেসের আন্দোলন এত অর্থবহ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক উল্লেখযোগ্য বছর 1919, জালিয়ানওয়ালবাগে বর্বর গণহত্যা, খিলাফত আন্দোলন, রাউলাটাইন, প্রতিটি ক্ষেত্রেই নিহত মানবাত্মা। তাই গান্ধীজি এবার সরাসরি রাজনীতিতে, শুরু আন্দোলন নতুন ভাবনায় নতুন পথে। রাউলাটাইনের প্রতিবাদে 30 মার্চ হরতাল ডাকা হল গান্ধীজির প্রস্তাবে। হরতালে অচল হল সব, উপবাস আর প্রার্থনায় কাটল দিনটি। ব্রিটিশের বিরুদ্ধে এটাই গান্ধীজির প্রথম রাজনৈতিক আন্দোলন। এই সফল হরতাল দিয়েই আগামী দিনের সংগ্রামের অভিমুখটি নির্দিষ্ট করে দেন গান্ধীজি। 1920-তে ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। অহিংস পথে শুরু হল দেশের স্বাধীনতার জন্য প্রথম গণ আন্দোলন। অসহযোগিতার সংকল্পে অটল থেকে শাসকের হৃদয় জয় ছিল এই আন্দোলনের লক্ষ্য। তিনি বলেন, শুধু ব্যক্তি নয়, সংঘবদ্ধভাবে জনতাকে অগ্রসর হতে হবে বিদ্রোহের পথে, তাতেই শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে স্বরাজের লক্ষ্যে পৌঁছবে ভারতবর্ষ। গান্ধীজির ডাকে সাড়া দিল দেশ, কারাবরণ করে হাজার হাজার মানুষ, কিন্তু জনতা কিছু ক্ষেত্রে হিংস্র হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করলেন তিনি আন্দোলন। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে গান্ধীজি ছিলেন প্রায় 3 দশক। তার নেতৃত্বের বৈশিষ্ট্য, প্রতি দশকে একটি করে দেশজোড়া আন্দোলনের ডাক দেন তিনি। অসহযোগের পর 3-এর দশকে শুরু করলেন আইন অমান্য আন্দোলন, ডান্ডি অভিযান, লবণ সত্যাগ্রহ। এই আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করে আরও বহু সংখ্যক মানুষ। 1934-এও আন্দোলনের গতি দেখে আবারও তা প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে ওই বছরই ইস্তফা দেন কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে। তা সত্ত্বেও তিনিই ছিলেন কংগ্রেসের পরামর্শদাতা, আন্দোলনের মুকুটহীন নেতা।
গান্ধীজির ডাকে তৃতীয় তথা শেষ।

0: দেশজোড় আন্দোলন, ১৯৪২ আগস্টে ভারত ছাড়ো আন্দোলন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে মন্ত্রে উত্তাল হলো দেশ, গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের গণ আন্দোলন এবং মহাযুদ্ধজনিত আন্তর্জাতিক অবস্থায় বিব্রত দিশেহারা ব্রিটিশ রাজশক্তি শেষ পর্যন্ত দেশভাগের মধ্য দিয়ে স্বাধীনতা দিল ভারতকে। গান্ধীজির রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি স্বীকৃতি পেল সারা বিশ্বে। স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা ত্রিবেণী ত্রিধারার মতোই বহমান। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি তিন ক্ষেত্রেই তিনি সমান সক্রিয়। খাদি ও কুটির শিল্পের মাধ্যমে পল্লী উন্নয়ন, অস্পৃশ্যতা দূরীকরণ তথা হরিজন আন্দোলন, অশিক্ষার অবসানে বুনিয়াদী শিক্ষা প্রবর্তন, স্বকীয় এইসব কর্মসূচিতে গড়া তার আদর্শ, তার মত, নাম যার গান্ধীবাদ। মননে চিন্তনে কর্মে সাধনায় গান্ধীজি এক বিস্ময় পুরুষ। অহিংসার সঞ্জীবনী মন্ত্রে হার মানান তিনি মদমত্ত শাসককেও। সত্য তাপস তিনি, সংকল্প এবং সততায় স্থির তিনি মাঝ সমুদ্রের নিস্তরঙ্গ গভীরতার মতোই। তার জীবন সমস্ত দিক থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামকে করেছে বর্ণময়, অর্থবহ। তাই তো স্বাধীনতা সমরের জ্যোতির্ময় অগ্নিপুরুষ গান্ধীজি শুধু ভারত নয়, সারা বিশ্বের বিস্ময় আজও।
1: স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি সম্পর্কে বললেন নন্দলাল ভট্টাচার্য। গান্ধী চর্চা অনুষ্ঠানটি শেষ হলো।

মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন চারুকেশী রাগে বাঁশি, শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক রায়চৌধুরী। শুনুন চারুকেশী রাগে বাঁশি, শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন চারুকেশী রাগে বাঁশি, শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক রায়চৌধুরী। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: পুলিশ?
3: মিস সীমা?
2: বলুন।
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
4: RBI এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের আজকের প্রথম পর্ব। এই পর্বে শুনবেন প্রক্সি ছবির গান, প্রথম গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

बांसा बांसा की मुश्किल में पड़ गया प्रभु। चीको।

কাঠারোদ, আরে ধুত্তেরি ছাতা, সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, ধুত্তেরি ছাতা, একা বেকা পথ, নাকে কানে খন, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ, কপালেরই দোষ।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দেদই দেদই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দেদই দেদই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছ গো হ্যাঁ।

এই গানটি দিয়ে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। দিল্লি সরকার দমকল এবং কারাগার দপ্তরে মোট শূন্য পদে 20% প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণে অনুমোদন দিয়েছে। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় 7 জনের মৃত্যু। বেন শেলটন এবং ইগা সুইয়াটেক কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতায় সন্ধ্যা 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7 এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতি ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে আগামীকাল 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতা 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স বাতিল রয়েছে। 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। 1947 সালে দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটেমাটি হারিয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণ এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই ধরনের মানুষজনের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই 2021 সালে সরকার প্রতি বছর 14 আগস্ট দিনটিকে তাদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে রাজধানী দিল্লি সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃতে একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাদের অমূল্য অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষজনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, 1947 সালে 14 আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান, কয়েক কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় কয়েক লক্ষ পরিবার শোকগ্রস্ত হয়ে পড়েছিল, এছাড়াও তারা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে। লাইবেরিয়া ভারতে তাদের নতুন দূতাবাস খুলেছে। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা নতুন দিল্লিতে গতকাল এই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তিকে এর জন্য অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লিতে লাইবেরিয়ার রেসিডেন্ট মিশন স্থাপন ভারত লাইবেরিয়ার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং এর উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে তার মন্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে।
1: মেরি প্রাথমিকতা কেবল প্রশাসন কি উপলব্ধিয়া নেই হুঙ্গি, উসমে বহু সারে এসে ক্ষেত্র হ্যাঁ জিনকে অন্দর হমে কার্য করনা হ্যাঁ ইস সফলতা কে লিয়ে কাম করনা হ্যায়। উসমে দেশ মে জো কেস পেন্ডেন্সি হ্যায় উসকো লেকর কে হমনে বিশেষ কার্য করনে কা এক নিশ্চয় কিয়া। কেস ম্যানেজমেন্ট কা ডোকেট ম্যানেজমেন্ট জিসকো বোলতে হ্যায় কোর্ট মে উসকে উপর হমনে এক সুচারু রূপ সে এক যোজনা বনাই অর কুছ এসে মামলে জো বহুত হি সংবেদনশীল মামলো কো পহলে নির্ণয় করনে কা হমনে ফ্যাসলা কিয়া।
0: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলন আজ 21তম দিনে পড়েছে। আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে রাজি নন। তাদের দাবি, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্ত করতে হবে। এছাড়া আন্দোলন জোরদার করার লক্ষ্যে তারা আগামীকাল তিরঙ্গা যাত্রা কর্মসূচির ঘোষণা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লি সরকার দমকল বাহিনীতে ফায়ার অপারেটর এবং কারাগার বিভাগের ওয়ার্ডার এবং ম্যাট্রন পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবিদদের জন্য 20% সংরক্ষণের অনুমোদন দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের বয়সের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। প্রাক্তন অগ্নিবিদদের পুনর্বাসনের বিষয়ে ভারত সরকারের নীতি অনুযায়ী দিল্লি সরকার এই পদক্ষেপ নিচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং অসম রাইফেলসের কনস্টেবল ও রাইফেলম্যান পদের 50% আসন প্রাক্তন অগ্নিবিদদের জন্য সংরক্ষিত রেখেছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে জাতীয় প্রবীণ নাগরিক পরিষদের 5ম বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে প্রবীণ নাগরিকদের কল্যাণের সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে, প্রবীণ নাগরিকদের মর্যাদা, নিরাপত্তা ও সুস্থ জীবন নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হার্ট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হার্টকে ভারতের হস্তচালিত তাঁতশিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। টানেলের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপিলকোটির ওই প্রকল্পস্থলে দুর্ঘটনার পরই উদ্ধার কাজে নামে পুলিশ, এসডিআরএফ।

0: মুজাফরাবাদ, কেরালা, মাহে মধ্যপ্রদেশ ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমেও একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির জেরে ওড়িশার প্রধান নদীগুলির জলস্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ সতর্কতা জারি হয়েছে। ভদ্রক জেলার আখুয়াপাড়ায় বৈতরণী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। চলতি মাসের 20 তারিখ নাগাদ আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে প্রশাসন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির উপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট কিছু চালকবিহীন আকাশযান ব্যবস্থার উপর 100% শুল্ক আরোপ করা হবে। ছোট আকারের ড্রোনের ক্ষেত্রে শুল্কের হার কমে 25% হবে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিপকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। পুরুষদের সিঙ্গলসে মহিলা আমেরিকার টেনিস খেলোয়াড় বেন শেলটন স্বদেশীয় ব্র্যান্ডন নাকাশিমাকে পরাজিত করেছেন। তিনি 6-3, 7-6 সেটে জয়লাভ করে খেতাব জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম স্বাধীনতার পথে বীরভূম এক অবিস্মরণীয় যাত্রা। লিখেছেন শম্ভুনাথ সেন। আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার গৌরব গাথা। নতুন প্রজন্মের কানে বাজে পরাধীন ভারতের বীর শহীদদের রক্তমাখা কাহিনী। বীরভূমের মাটি চিরকালই বিপ্লবী চেতনায় ঋদ্ধ। গোটা দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়েছিল বীরভূমি বীরভূম। এই বীরভূমের বুক থেকেই 1855 সালে সিধু কানহুর নেতৃত্বে বেজে উঠেছিল সাঁওতাল বিদ্রোহের দামামা। আবার এই বীরভূমের লাল মাটিতেই স্বদেশী ভাবনার কর্মযজ্ঞ শুরু করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। গান্ধীজি সস্ত্রীক প্রথম শান্তিনিকেতনে পা রাখেন 1915 সালের 17 ফেব্রুয়ারি। দিনটি আজও গান্ধী পুণ্যাহ হিসেবে পালিত হয়। গান্ধীজির আগমনে স্বরাজের স্বপ্নে মাতোয়ারা হয়ে উঠেছিল গোটা জেলা। 1921 সালের জানুয়ারিতে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রী সিউড়ির বেনিমাধব স্কুলের পড়ুয়ারা পথে নামে। সেই বছরই সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, বোলপুর, মারগ্রাম, কোটাসুরে গড়ে ওঠে স্বরাজ আশ্রম। অসহযোগের প্রচারে জেলায় আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সাঁইথিয়া সিউড়ির জনসভায় উপচে পড়ে মানুষের ভিড়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল নাম আমার কুটির। বোলপুর সংলগ্ন বল্লভপুরে 1926 সালে সুতি বস্ত্রের প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তোলেন 24 পরগনার সুসেন মুখার্জি। তবে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত। পরে এটি হয়ে ওঠে আত্মগোপনকারী বিপ্লবীদের নিরাপদ আশ্রয়স্থল। এখান থেকেই জেলায় জমিদারি উচ্ছেদ ও বঞ্চিত মানুষের অধিকারের লড়াই শুরু হয়। সুসেন মুখার্জিকে গ্রেপ্তার করে ইংরেজ পুলিশ। 1938 সালের 8ই ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু আমার কুটির পরিদর্শনে যান। আজও বহু পর্যটক অগ্নিযুগের বিপ্লবীদের সেই গোপন ঠিকানা দেখতে সেখানে ভিড় জমান। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বীরভূমেও। 1930 সালের মে মাসে হরতাল আর পিকেটিং দিয়ে শুরু হয় আন্দোলন। ট্যাক্স বন্ধের দাবিতে দুবরাজপুরে চাষীদের সঙ্গে হয় পুলিশের সংঘর্ষ। শ্রমিক কংগ্রেসের জেলা সভাপতি সিউড়ির শরৎচন্দ্র মুখোপাধ্যায় ও জেলা কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা জেলায়। কংগ্রেস অফিসে তল্লাশি চালিয়ে 100 স্বেচ্ছাসেবীকে গ্রেপ্তার করে পুলিশ। এই তালিকায় ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মিহিরলাল চট্টোপাধ্যায়, খয়রাশোলের সুরেন্দ্রনাথ সরকার প্রমুখ। 1942 সালের 13 আগস্ট জাজিক

0: গ্রামে লালবিহারী সিংহের নেতৃত্বে বীরভূমে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। 15 আগস্ট দুবরাজপুরের সরজু প্রসাদ গুপ্তের বাড়িতে গোপন সভায় জেলাকে স্বাধীন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1 সেপ্টেম্বর দুবরাজপুর আদালত ও ডাকঘরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হন 56 জন। তাদের মধ্যে ছিলেন দুবরাজপুরের জগদীশচন্দ্র ঘোষ, হারানচন্দ্র খাঙ্গার প্রমুখ। বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন আরও 42 জন। 40 দিন সাক্ষ্য গ্রহণের পর 1934 সালের 24 সেপ্টেম্বর রায় দেয় সিউড়ি আদালত। সিউড়ির নিত্যগোপাল ভৌমিক, আমোদপুরের দ্বিজপদ দত্ত, মল্লারপুরের ধরণীধর রায়, লাভপুরের সত্যেন্দ্রনাথ গুপ্তের মতো বিপ্লবীরা জেলে যান। আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয় প্রভাত কুসুম ঘোষ, জ্যোতির্ময় রায়, রজত ভূষণ দত্ত সহ বহু বীরকে। বীরভূমের নারী শক্তির কথা বলতে গেলে প্রথমেই আসে দু করিবালা চক্রবর্তীর নাম। নলহাটির ঝাউপাড়ার এক সাধারণ গৃহবধূর বাড়ি ছিল বিপ্লবীদের আড্ডা। অস্ত্র রাখার অভিযোগে 1917 সালে তিনি গ্রেপ্তার হন। পরাধীন ভারতের প্রথম মহিলা রাজবন্দী হিসেবে তার হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া নিহারিকা মজুমদার, মায়া ঘোষ, অহল্যা দাসী, সরোজিনী নায়ক, রানী চন্দ, সুমিতা সেনের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষ আজবলাল সাহা, পশুপতি মাল, সিংরায় মুর্মু, তারাপদ ফুলমালি, জটা সোরেন, চেরকা মাঝিও সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির যুদ্ধে। বীরভূমের বহু স্কুল আজও সেই সব শহীদের নামে নামাঙ্কিত। দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনে তাঁদের আত্মত্যাগ আমরা যেন কখনো বিস্মৃত না হই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
3: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
2: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
2: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
3: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
2: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেগে।
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
2: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল 9:30 থেকে বেলা 12:00, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
2: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
3: জম্পেশ সেলিব্রেশন হবে।
4: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
5: ছন্দে ছন্দে 56।
1: শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন যোদ্ধা ছবির গান। প্রথম গানটি অরিজিৎ সিং এর কণ্ঠে।

শুনলেন অর্ধাঙ্গিনী ছবির গান। এবারের ছবি আজও অর্ধাঙ্গিনী। প্রথম গানের শিল্পী রাপূর্ণা ভট্টাচার্য।

আজও অর্ধাঙ্গিনী ছবির গান শুনলেন। এবারের ছবি অন্তর্ধান, শিল্পী তিমির বিশ্বাস।

বাংলা চায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

আগামীকাল 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস কথাগুলো উচ্চারণ করলেই একটা আবেগ আমাদের সবাইকে ভীষণভাবে ভাসিয়ে নিয়ে যায়। এমন কোনো ভারতবাসী তো নেই, থাকা সম্ভবও নয়, যে আগামীকাল এই দিনটি সম্পর্কে তার কোনো আবেগ কাজ করে না। করতেই হয়, এবং এই আবেগ শুধু সেই সময় যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যারা পরাধীনতার দুঃখ কষ্ট ভোগ করেছেন, শুধু তাদেরই তো নয়, তৎপরবর্তী সময়ে যারা আমরা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি, বা আজকের এই সময়ে একেবারে হাল আমলের যারা প্রজন্ম, তাদের মধ্যেও এই দিনটি সম্পর্কে আবেগ কাজ করে। আর খুব স্বাভাবিকভাবেই এমন একটি আবেগময় দিন, সেই দিনকে ঘিরে, সেই ভাবনাকে ঘিরে কবির কলমে দু চার পঙ্ক্তি কিছু লেখা হবে না, এমন তো হতে পারে না। যিনি সুর নির্মাতা, তার সুরের ধারায় এমন স্বদেশ চেতনার সুর বয়ে যাবে না, তা হয় না। কোনো কণ্ঠশিল্পী এমন হতে পারেন না যিনি এই স্বদেশ চেতনার গান গাইবেন না। সেদিন থেকে আজ পর্যন্ত এই ধারা একই রকমভাবে বয়ে চলেছে। সেদিনের সেই সময় যারা কলম ধরেছিলেন, আজও আজকের সময় যারা গান লেখেন, কবিতা লেখেন, সাহিত্য রচনা করেন, তারা সবাই এই দিনটিকে ঘিরে আবেগ আপ্লুত। তেমনি কিছু গান ভাবলাম আজকের অনুষ্ঠান

অনুষ্ঠানে আমরা শুনি, যা যার কিছু কিছু ঠিক সেই সময় রচনা হয়েছিল, যার কিছু কিছু তৎপরবর্তী সময় রচনা হয়েছে, আবার একেবারে হালের কিছু সৃষ্টিও নিশ্চয়ই এই তালিকায় জায়গা পাওয়ার কথা। কতটুকু কি শুনিয়ে উঠতে পারবো জানি না, চেষ্টা করব। মনে হলো আজ শুধু এমন কিছু গান আমরা শুনি যে গান আমাদের স্বদেশের প্রতি যে চেতনা, যে আবেগ, তাকে আরো অনেকখানি বাড়িয়ে দেয়। একটি ঐতিহাসিক দিন আগামীকাল, ঠিক তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে, একটি আবেগপূর্ণ দিনের ঠিক প্রাক লগ্নে আমরা পরাধীনতার বিরুদ্ধে লড়াই, মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং পাশাপাশি মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণা যোগাতে এসব গান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেদিন থেকে আজ। এবং এই তালিকায় কারা নেই বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম, এরা তো আছেনই। আজকের এই সময়ের যারা বা তৎপরবর্তী সময়ের যারা আছেন, যদি তাদের লেখার দিকে চোখ রাখি, মোহিনী চৌধুরী, সলিল চৌধুরী, এমন অনেককেই তো আমরা পাচ্ছি। এবারে আজকে শুরুতেই বলি, প্রথম আমরা যে গান দিয়ে শুরু করলাম, ক্যালকাটা ইউথ কোয়ারের শিল্পীদের পরিবেশনায় এই গান আমরা শুনলাম। গানটি লিখেছেন মোহিনী চৌধুরী, সুর করেছেন কৃষ্ণচন্দ্র দে। আর এবারে আপনাদের জন্য যে গান, সেটি শুনবার আগে বলি, 2213134222131342 খোলা আছে আপনাদের জন্য। কথা বলবো আপনাদের সঙ্গে, শুনবো স্বাধীনতা, এই শব্দটি ঘিরে আপনার আবেগের কথা, আপনার স্বপ্নের কথা, কারুর কারুর স্মৃতিও নিশ্চয় জড়িয়ে আছে এই দিনটির সঙ্গে সেই কথা। এবারে শুনি সুকান্ত ভট্টাচার্যর একটি কবিতায় সলিল চৌধুরী সুর করেছিলেন এবং সেটি রেকর্ড হয়েছিল 1953 সালে, সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আবারও বলি, 2213134222131342 খোলা আছে আপনাদের জন্য।

ঢেউ উঠছে, কারাট উঠছে। 1946 সালের 29 জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবাধারে শেষ পেরেক ঠুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে।

0: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
1: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
0: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
2: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56র সেদিনে হবে ভরপুর এনজয়।
0: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
1: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লেয়ারেশন, সময় উপহার পাওয়া।
0: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেগে।
2: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
0: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
2: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
0: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
1: জম্পেশ সেলিব্রেশন হবে।
2: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
3: ছন্দে ছন্দে 56।

এইমাত্র আমরা যে গান শুনলাম সেই গানটি সবিতা চৌধুরী এবং সহশিল্পীদের কণ্ঠে ঢেউ উঠছে কারাট উঠছে। এই গান সলিল চৌধুরীর কথায় এবং সুরে আমরা শুনেছি।

সময়টা 19 শতক, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় এই বাংলা গানে স্বদেশ চেতনার জোয়ার এসেছিল। এবং সেই সময় হিন্দু মেলা

অনুষ্ঠিত হতো, হতো বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সেই সব জায়গাতে দেশপ্রেমমূলক গান গাওয়া হতো স্বদেশ চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য। সাধারণ মানুষ যেমন এই গানের সঙ্গে একেবারে নিজেদের মিশিয়ে দিতে পারতেন, তেমনি পল্লীগীতির ছোঁয়া আরও বেশি আন্তরিক, আরও বেশি কাছের করে তুলেছিল

এই ভাবটাই ফুটিয়ে তুলত এই সব গান। এবং শুধু যে সেই স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হওয়া গানই আজ শুনব তা নয়, তৎপরবর্তী সময়ে যখনই দেশের জন্য, দশের জন্য কবির মন ব্যথিত হয়েছে, তখনই তিনি কলম ধরেছেন। সুরকার তাতে সুর নির্মাণ করেছেন এবং কণ্ঠশিল্পী তাকে গলায় তুলে নিয়েছেন। সেই সমস্ত স্বদেশ চেতনার গান, তারই কিছু কিছু আজ গানের ভেলায়। 2213134221314212 খোলা আছে আপনাদের জন্য এবং আপনারাও আছেন অপেক্ষায়।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: সুখদেব পাল বলছি, পূর্ব বর্ধমান থেকে।
0: হ্যাঁ বলুন।
1: 80 বছর হয়ে গেল স্বাধীনতা দিবস। আর যে গান খুবই ভালো লাগছে, তবে মুক্তির মন্দিরে সোপান তলে অথবা সুভাষচন্দ্র ছায়াছবি একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, যে কোনো একটা গান শোনালে খুব ভালো হতো।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে আপনাদের জন্য যে গান আমি ভেবে রেখেছি, হয়তো অনুরোধ করা গানের সঙ্গে তা না মিললেও আমি নিশ্চিত এ গান আপনাদের ভালো লাগবে। ভালো লাগার গান এটি। চিরঞ্জিৎ বসুর কথায় বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়ের সুর, শিল্পী হৈমন্তী শুক্লা।

0: স্বদেশ চেতনার গানে আমরা যাদের পেয়েছিলাম বা যাদের কাছ থেকে আমরা স্বদেশ চেতনার গান পেয়েছিলাম, যেভাবেই বলি না কেন, তাতে একেবারে প্রথম নামটাই যার রাখতে হয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গানে তিনি বাংলার প্রকৃতি এবং এই দেশ যে অখণ্ড, এই অখণ্ডতা এবং প্রকৃতিকে এক সূত্রে গাঁথতে চেয়েছেন, গেঁথেছেন, সেই ছবিটাই তিনি আমাদের দেখাতে চেয়েছেন। যদি দ্বিজেন্দ্রলাল রায়ের কথা বলি, তাহলে তারই ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি অবশ্যই মনে আসে। এবং এই গানে তিনি ছবি এঁকেছেন সেই দেশমাতৃকার, যাকে আমরা আমাদের নিজেদের বুকের মধ্যে জায়গা দিই। স্বাভাবিকভাবেই রজনীকান্ত সেনের নাম তো আসেই এই পর্যায়ে। তার মায়ের দেওয়া মুঠা কাপড় মাথায় তুলে নেই রে ভাই, এ গানে আমাদের রক্ত চঞ্চল হয়নি বা আজও হয় না এমন আমরা বলতেই পারি না। স্বদেশী আন্দোলনের একটা মন্ত্র ছিল এই গান, শুধু গান ছিল না, যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। স্বদেশ চেতনার গানের কথা বলবো আর বিদ্রোহী কবির কথা একবারও মনে করব না, তা কি হতে পারে? হতে পারেই না। বিদ্রোহী কবির গানে পরাধীনতার শৃঙ্খল ভাঙার এবং পাশাপাশি তার মুক্তির তীব্র আহ্বান আমরা দেখেছি, এবং সেই আহ্বানকে অস্বীকার করতে পারিনি আমরা সেদিনও আজও। 2213134221314 জানান দিচ্ছে আছেন আমাদের কোন বন্ধু, তাকে নমস্কার, স্বাগত। কি আছে?
1: নমস্কার, সুপ্রভাত সুতপাদি।
0: নমস্কার, বলুন।
1: লক্ষণ গাছলেন হাওড়া ময়দান থেকে স্নেহাশিস দাহা কথা বলছি।
0: বলুন দাদা।
1: আপনি স্বাধীনতার ঠিক প্রাক দিনে আজকে যে অনুষ্ঠান নিয়ে বসেছেন, সত্যি মানে মনোমুগ্ধকর। আর আপনি নস্টালজিয়ার কথা বলছিলেন, ছোটবেলার কথা বলছিলেন। আমরা তখন খুব ছোট ছিলাম, স্কুলে 15ই আগস্টের দিন সকালবেলা যেতে হতো এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হতো, পতাকা উত্তোলন হতো। সেই একটা ঘটনা আমার মনকে এখনো নাড়া দেয়। আমাদের একজন শিক্ষক ছিলেন, একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তা সেই দিন তার বক্তব্য, ওই রকম অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন স্বাধীনতার গল্প যখন তিনি বলতেন, মানে ছাত্রদের, খুব কম ছাত্র এরকম ছিল যাদের চোখে জল পড়তো না, এবং তিনি নিজেও দু চোখ ভরে কাঁদছেন। আর আমার যেহেতু পিতৃদেব স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছিলেন, আমি মাঝে মাঝেই বাবার কাছে শুনতাম যে 15ই আগস্টের দিন ঠিক ঘটনা মানে কিরকম ঘটেছিল 15ই আগস্ট ওই স্বাধীন হওয়ার পরে। আসলে আমাদের কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্য আছে, আমরা যখন মাঝ বয়সী যারা, যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে স্বাধীনতার অর্থ বা বিপ্লবীরা বা আমাদের দেশের যারা জয়েরা, তারা স্বাধীনতা কিরম ভাবে চেয়েছিলেন, সেই তাৎপর্যটা যেন আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে আমরা হারিয়ে ফেলছি সেটা যদি,
0: হ্যাঁ বলুন,
1: সেটা যদি ফিরিয়ে আনতে পারি, তাদের যদি বোঝানো যেতে পারে স্বাধীনতার তাৎপর্য, আমার মনে হয় তাহলেই আমরা বলতে পারবো আমরা প্রকৃত স্বাধীন। আর একটা ছোট্ট ঘটনার কথা, ঘটনা নয় একটা বাস্তব কথা বলে শেষ করবে, যে আগামীকাল বিভিন্ন ছাদে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হয়, কিন্তু জাতীয় পতাকার মর্যাদা রক্ষার জন্য ওই পতাকাটা সঠিক সময় নামিয়ে ওকে সংরক্ষণ করে রাখা, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু দেখি অনেকদিন পরও পতাকাগুলো কিরকম যেন অযত্নে অবহেলায় পথপথ করে উঠছে, যদি এটার দিকে আমরা একটু নজর দিই। আর গানের প্রসঙ্গে আমি একটা গান, আমাকে মানে যখনই আমি শুনি কেন জানি না আমার রক্ত সঞ্চালনটা একটু বেড়ে যায়, পথে এবার নামও সাথে পথেই হবে পথ চলা। ঠিক আছে শ্রোতাপাতি, ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ। মান্না দে, সবিতা চৌধুরী এবং সহশিল্পীরা।

এবার আমরা ফিরবো, অর্থাৎ কান পাতবো 2213-1342-2213-1342 খোলা আছে আপনাদের জন্য।

0: দেশের গান যদি বলি, স্বদেশের গান যদি বলি, স্বাধীনতার গান যদি বলি, বা যদি স্বাধীনতার গান না বলে শুধু দেশের গান আমরা বলি, স্বদেশ চেতনার গান বলি, তাহলে কি শুধু ৪৭-এ দেশ স্বাধীন হলো, ব্রিটিশ সরকারের কাছে আমরা পরাধীন হয়ে রইলাম, শুধু সেই ভাবনাটাকেই বোঝায়? দেশের গান বললে ভাষা আন্দোলনের কথা মনে হয় না? ২১শে ফেব্রুয়ারি গান মনে হয় না? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ গান আমাদের কিরকম জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, শুধু আমাদের কেন বলি, ভাবুন, এমন একটা আন্দোলন যা একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেল, একটি আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হয়ে রইল আমাদের এই ভাষা আন্দোলন। এবং মুক্তিযুদ্ধের সময় যে গান রচিত হলো তাও তো দেশেরই গান। ২২১৩১৩৪২ আমাদের আছেন কোন এক বন্ধু। নমস্কার, স্বাগত আপনাকে।
1: হ্যাঁ দিদি ভাই, আমি ঝাড়গ্রাম থেকে সীতাংশু মালদানিয়া বলছি।
0: বলুন দাদা।
1: বলছি আপনি তো খুব ভালো ভালো গান শোনাচ্ছেন, আর বেশি কিছু বলার নেই, তবে আমি একটা গান বলবো যেটা তব চরণ নিম্নে উৎসবময়ী।
0: বেশ, সঙ্গে থাকুন। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, তোলা থাক আজ এই গান আগামী দিনের জন্য।

এবারে আপনাদের জন্য 1954 সালের রেকর্ডের একটি গান, এটিও সলিল চৌধুরীর কথা সুর, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

বাস করে যেন গ্রাম লুটে নিয়ে আধারে না লুকায় ভাঙা বুকে ফিরে শান্তি পেয়েছি সে ঘরে না জানায় ভাঙা বুকে ফিরে শান্তি।

0: গানটি আমরা শুনলাম সলিল চৌধুরীর কথায় সুরে, কিন্তু কার কণ্ঠে শুনলাম? চলো চলো হে মুক্তি সেনানি, জানি অনেকের কাছেই চেনা, আবার কেউ কেউ একটু ভাবছেন। এ গানের শিল্পী দেবব্রত বিশ্বাস। দুই দুই এক তিন এক তিন চার দুই টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টুতে আমাদের বন্ধু আছেন, তাকে নমস্কার, স্বাগত জানাই। কে আছেন?
1: নমস্কার নমস্কার, আমি মানস কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার থেকে।
0: বলুন,
1: শুনছি আপনার অনুষ্ঠান। রবীন্দ্রনাথের কথা তো এলোই, সলিল চৌধুরীর গান বাজানো হয়েছে, রজনীকান্ত সেন এলো। একটা ব্যাপার আমার দেশাত্মবোধের অনুসঙ্গে মনে হয় যে চারণ কবি মুকুন্দ দাস, সেটা একটা সবিতাব্রত দত্ত, সেই সিনেমাটি আমার দেখার সৌভাগ্য হয়েছিল।

0: এবং দুটি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে, ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গনারী, আর আর একটা হচ্ছে আরে এই মুহূর্তে মনে আসছে না, ও ভয় কি মরণে রাখি রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গনে, হ্যাঁ তাথই তাথই থই ধিমি ধিমি দমদম, এই একটা গান। আর একটা গান আমার হেমন্তবাবুর অনেকগুলো গান বাজিয়ে ফেললেন, তো ওই ওই সম্পর্কে বলি যে 62-র চাইনিজ অ্যাগ্রেশনের সময় উনি গাইলেন মাগো ভাবনা কেন, আর এদেশের মাটির পরে অনেক জাতির অনেক দিনের লোভ আছে, সেটা আবার আপনাদের আকাশবাণীর আর্কাইভে বোধহয় ওটা মানে সমবেত সঙ্গীত হিসেবেও রয়েছে একটা গান। আর 71-এর মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ওটা গৌরীবাবুর কথায়, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় উনি নিজের সুরেই আবার নতুন করে গ্রাফোন কোম্পানি থেকে রেকর্ড বেরোলো, ওই দুটি গান, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আর উল্টো পিঠের গানটি ছিল এদেশের মাটি পড়ে, যে গানটা কিন্তু খুব বেশি বাজে না। আমার আমার মনে হয় যে যদি যদি আপনার সম্ভব হয়, আজকে সময় পারমিট করে, তাহলে যদি শোনান, এই এইটুকু সংযোজন করলাম, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।
1: ঠিক তাই, সম্ভব তো বটেই, শোনাতে পারি, কিন্তু ওই সময় পারমিট করে, দুটো শব্দ পাশাপাশি যেন একসঙ্গে যায় না, যে এদেশের মাটির পরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান এবং সবিতাব্রত দত্ত যে দুজন উল্লেখ করলেন, সত্যি খুব প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ সংযোজন, কিন্তু আমার তালিকাতে যেগুলো আছে সেগুলো কোনো অংশে তাদেরকে পিছিয়ে রাখা যায় না। আপনি চারণকবি মুকুন্দ দাস প্রসঙ্গে যখন এলেন, তখন আমি একটুখানি পিছন ফিরে যাই, থাকতে যেতে চাইছিলাম না অতটা পিছনে, যে বাংলা সাহিত্যে স্বদেশ প্রসঙ্গের আবির্ভাব কিন্তু হয়েছে ওই 19 শতাব্দীতে, চর্যাপদ থেকে যে রামপ্রসাদের গান, এই যে অংশটা প্রায় 700 বছর এই সময়টা, কিন্তু সেই সময় সাহিত্যে স্বদেশ সম্পর্কিত গান বা কবিতা কিন্তু নেই, না একেবারেই নেই। কেন নেই? খুব স্পষ্ট এর কারণ যে ইংরেজ ভারতে আসার আগে স্বদেশ যে চেতনা তার ভাবনাটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। তখন ওই নদী জপমালাধৃত প্রান্তর ভারতবর্ষের একটা ঐক্যের কথা, সেই সম্পর্কে শিক্ষিত ভারতীয়রা একটা রকম ধারণা অবশ্যই নিজেদের মধ্যে রাখতেন, কিন্তু সেই ধারণা যেটা ছিল তার সেই প্রবাহটা মূলত যে ধারায় বয়ে যেত সেটি হচ্ছে ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধনের কথা বলা হতো, কিন্তু সেই ধারণা রাজনৈতিক ঐক্যবোধ থেকে একেবারে আলাদা ছিল। যদিও দেখুন, আমরা সংস্কৃত রামায়ণে, সে তো এই ইংরেজ ভারতে আসার আগের কথা, সেই সংস্কৃত রামায়ণে কিন্তু আমরা পাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, কিন্তু তবুও 19 শতাব্দীতে বাঙালির সংস্কৃত ভাষায় ইংরেজি এই পেট্রিয়টিজম এই শব্দের কিন্তু কোনো প্রতিশব্দ নেই, না নেই, কারণ ওই যে রাজনৈতিক ভাবনা থেকে যে ঐক্যবোধ, সেই বোধটা ইংরেজ ভারতে আসার আগে কিন্তু ভারতীয়দের মধ্যে তৈরি হয়নি। এবার আমি সংকটে কোন গান শুনব, বেশ, আমাদের যে বন্ধু বললেন হেমন্ত মুখোপাধ্যায় তো ইতিমধ্যে শুনেছি, তাই হেমন্ত মুখোপাধ্যায়কে একটু এড়িয়ে যাচ্ছি, সবিতাব্রত দত্ত, আসুন শুনি।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
3: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ৬, ৫৬

0: জানানোর সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
1: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেগে।
0: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না কো ছাড়া।
0: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
0: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
3: ছন্দে ছন্দে 56।
4: ইসলামের প্রভাব নাকি?
5: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং পৌলমী বাগ।

0: একটা গানের লাইন মনে পড়ছে, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপয়, রূপের বাহার, চুলের ফ্যাশন, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
1: তুমি কি জানো এটা তুমি গান গেয়ে বললেও ভালোই শোনাতো?
0: গান গেয়ে বললে ভালো শোনাতো, কিন্তু নচিকেতার মতো শোনাতো না,
1: সেই জন্য এটা ভালো ভদ্র কথা। যাই হোক,
0: তো হ্যাঁ, আসলেই আসলে জানো তো বলুমি, যখন গ্রুপে প্ল্যান হয়, ঠিক আছে, মনে করো 10-12 জনের একটা গ্রুপ রয়েছে, সবাই প্রথম দিন প্ল্যানে সবাই যাব,
1: এইটা তোমার ট্রমা, আমি যা বুঝতে পারছি, তুমি প্রত্যেকবার এটাই কেন বলো?
0: না, সবাই যাব, অবশেষে যায় কারা?
1: দুজন,
0: ঠিক আছে, সেই রকমই দুই বন্ধুকে অ্যাকচুয়ালি আমরা আজকে পেয়েছি,
1: একেবারে মানে সেই বোমকেশ, অজিত, লেলুদা, জটায়ু, সেই রকম একটা মোটামুটি আমরা পেয়েছি।
0: আসলে আসলে মানে ওই দুই বন্ধুই আসলে যায়, এবং দুই বন্ধু গিয়ে আর আর যে 10 জন যায়নি তাদেরকে গিয়ে একটু বলবে যে দেখ কেন এলো না,
1: একেবারেই তাই। আর আমাদের সঙ্গে কারা রয়েছে তারা মোটামুটি তোমরা জানো, মানে কালকে যা পোস্টার গেছে, যা সমস্ত আমরা ভিডিও পোস্ট করেছি, সেখান থেকে মোটামুটি তোমাদের সবার আইডিয়া
0: আছে। আসলেই আসলেই, অ্যান্ড না, আমাদের বলতেও আর কোনো দ্বিধা নেই, আমাদের সঙ্গে রয়েছে এক্সপ্লোরার শিবাজির গোটা টিম, আমাদের সঙ্গে রয়েছেন
1: শিবাজি পল এবং পৃথ্বীজিৎ দত্ত।
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন স্যার?
2: নমস্কার, ভালো আছি, তোমরা কেমন আছো?
0: আমরা খুব খুব ভালো আছি, বুঝতেই
3: পারছি, আমরা সবসময় বিন্দাস থাকি আর কি, ভালো আমরা সবসময় থাকি।
0: হ্যাঁ, মানে যে ঘুরতে পারলে ভালো লাগার মতো, এর থেকে আর কি হয়? আসলে জানো তো স্বপ্ন তো অনেকেই দেখে, স্বপ্ন পূরণ করে খুব কম মানুষ। আসলে স্বপ্ন পূরণ করার জন্য যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা খুব একটা সহজ হয় না, এবং যারা ওই রাস্তাটাকে সহজ করে এগিয়ে চলেছে, নিজের মতো করে সহজ করে এগিয়ে চলেছে, সেই রকমই দুজন মানুষকে আজকে আমরা পেয়েছি আমাদের এই বার্থডে স্পেশাল উইকের আড্ডায়।
1: একদম, আর এই যে যুববাণী স্পেশাল উইক তোমরা শুনছো 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এবং কালকের দিনটা অবশ্যই অফ, তারপরে 16 তারিখ তোমরা গ্র্যান্ড সেলিব্রেশনটা শুনতে পাবে। কিন্তু এই যে পুরো সপ্তাহটা গেছে, এই সপ্তাহের ইতি বোধহয় এর থেকে ভালো কিছু হতে পারত না।
0: আসলেই আসলেই, যেখানে একটা উইকেন্ড আসছে আসছে অবস্থা, এবং এই উইকেন্ডে একটা ছোট্ট যদি ওয়ান ডে প্ল্যানও হয়ে যায়, খুব একটা মন্দ হয় না, কিন্তু ওয়ান ডে প্ল্যান করতে গিয়ে আমাদের অনুষ্ঠানটা যদি শুনতে ভুলে যাও, তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো হবে না,
1: একেবারেই। আর আজকে আমরা আড্ডা দেবো, অনেক আড্ডা দেবো শিবাজি দা এবং পৃথ্বীজিৎ দার সঙ্গে। আর আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আমি শিবাজিদার ফেসবুক বায়োতে পড়েছিলাম যে 50 বছরের বাঙালি পুরুষের সংখ্যা বদলে দেব, মানে সেটা কি কতটা বদলেছে বলে মনে হয় তোমার?
2: এটা তো তোমরা বলবে বা দর্শকরা বলবে, চেষ্টা করেছি, মানে যেরকম ট্র্যাডিশনাল ছোটবেলা থেকে পুরুষ মানুষদের দেখেছি, 50-এর পরেই কিরকম যেন বুড়িয়ে যাওয়া মানুষ, কিরকম যেন সংসারের চাপে চলতে চলতে থকে যাওয়া মানুষ, স্বপ্ন দেখতে ভুলে যাওয়া মানুষ, 50 বছরের পরেও যে স্বপ্ন দেখা যায়, দেখতে হয়, জীবনের শেষ দিন অবধি দেখতে হয়, আমি তাই বিশ্বাস করি। তো সেই রকম মানুষজন দেখি 50 বছরের পরে আর পাওয়া যায় না, আতশকাজ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। স্বাভাবিক, জীবনের যে কঠিন জীবন, সে করতে করতে তো সেই জীবন পালন করতে করতে শেষ হয়ে যায় সবকিছু। তো আমরা চেয়েছিলাম যে সেই ধারণাটাকে বদলাতে, এবার কতটা পেরেছি আমি জানি না, তবে এখনো আমি দেখি, আমি যখন জিমে যাই, 60 বছর বয়সী একজন মানুষ, সে বেঞ্চ প্রেস দিচ্ছে, ভালো লাগে।
1: হ্যাঁ,
2: 65 বছর বয়সী একজন মানুষ যখন বেড়াতে যায়, একা ব্যাকপ্যাক নিয়ে, বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, দেখতে ভালো লাগে। তো আমার মনে হয় শুধু আমি না, অনেকেই আছেন যারা এই সংখ্যাটা বদলেছেন।
0: এই বদলানোর চেষ্টা আসলে জানেন তো অনেকটা দিন ধরেই হয়ে আসছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অভাবে আমরা হয়তো সবটাকে সামনে পাইনি। আসলে এই যে ঘুরে বেড়ানোর নেশা, এই নেশাটা তো আজকের নয়, এটা তো বহু পুরনো, মানে বহু প্রাচীন বললেও খুব একটা ভুল হবে না, ঠিক আছে। এবং এই নেশাটা আজও যে বর্তমান, এবং এই নেশাটাকে পেশা করা যাচ্ছে, এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ, যারা চ্যালেঞ্জটা নিয়েছেন তাদেরকেই আজকে আমরা পেয়েছি। আচ্ছা, তোমাদের দুজনকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ঘোরাঘুরি, ঘোরাঘুরি থেকে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশন, এই জার্নিটা কিভাবে শুরু হলো আর কি তোমাদের?
1: হ্যাঁ, মানে তোমাদের তো বোধহয় দেখো তোমাকে
2: লকডাউন থেকে শুরু হয়েছে। এর আগে একটা কথা বলবো, এই যে নেশাটাকে পেশা হিসেবে নেওয়া, আমার কাছে যে কোনো নেশাই, মানে এটা আমার একটা ব্যক্তিগত আইডিয়া আর কি, যে কোনো নেশাই তুমি যদি পেশাদারিত্বের সঙ্গে না করো
0: আসলে,
2: হ্যাঁ, তাহলে সেই নেশাটা বাস্তবে যে গোলটা নিয়ে তোমার নেশা, সেখানে পৌঁছানো মুশকিল। সেটা আনন্দও হতে পারে বা অন্য কিছু হতে পারে, সবসময় যে পয়সা কামানো হবে তা না, কিন্তু পেশাদারিত্ব বোধটা যে কোনো নেশার পেছনে প্রচুর জরুরি একটা প্রপার্টি। যাই হোক, এবার যেটা বলছিলে যে শুরু করলাম তো ওই আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, এগুলো অনেকবার বলেছি, তাও আরেকবার বলছি যে আমি পড়াতাম ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স, তারপর সেটা ছেড়ে দিই 2017-18 অ্যাকচুয়ালি লিটারেলি আই রিটায়ার্ড। তখন আমি ভিডিও টিডিও দেখতাম, ট্রাভেল ব্লগ, তার আগে আমার ভিডিও এডিট করার কিছু এক্সপিরিয়েন্স ছিল, সেটা আমি করেছিলাম আমার কোর্স ক্রিয়েট করার জন্য। তারপর যখন ট্রাভেল ব্লগ দেখতে শুরু করলাম 17-18 থেকে, তখন আমার মনে হলো এবার তো আমি বেরাবো, সব কিছু ছেড়ে দিয়েছি, তাহলে এবার ওয়াই নট গেট এ ক্যামেরা এবং ডু সামথিং হোয়াট দে আর ডুইং, লাইক মুম্বাই ক্যান নিখিল অর বরুণ বাগিশ। তো তখন আমার মাথায় এটা এলো, তারপর একটা ক্যামেরা কিনেও ফেললাম, তারপর দেখলাম যে ভালোই, ইটস ওকে, এটা করা যেতে পারে। তো 2020 ফার্স্ট ভিডিও আসে, আই গেস, হ্যালো 2020 ফার্স্ট ভিডিও আসে আমাদের, সেটা আমার ছাত্রছাত্রীরাই দেখেছিল, তারপর বেশি কেউ দেখেনি। কিন্তু তারপর 2019 আসে ফার্স্ট ভিডিও, আই এম সরি, 2020 মার্চে, তখন আমরা ওই লকডাউনের ঠিক আগে একটা ওয়াটার বাস কলকাতা থেকে ইয়েতে গিয়েছিল গঙ্গাসাগর, সেটা কভার করেছিল। এবং সেটা কভার করার আগে আমি জানতাম যে এই ভিডিওটা হিট করবে, আমি জানতাম, আই ওয়াজ শিওর, তবে এই হারে ভাইরাল হবে সেটা ভাবিনি যে হারে হয়েছিল। আর দ্যাট অ্যাকচুয়ালি আমাদের লিফট করেছিল সেই ভিডিওটাই, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।
0: তোমাদের জুটির গল্পটা একটু শুনি,
2: এটা পিথি বলবে।
3: আমাদের জুটির গল্পটা এই, শিবাজি যেটা বললো যে শিবাজি আগেই শুরু করে দিয়েছিল, এবং আমাদের বন্ধুদের স্কুলের একটা গ্রুপ আছে, সেখানে শিবাজি ভিডিও পোস্ট করতো, তো সেইভাবেই আমার মানে শিবাজি যে ব্লগিং করছে, ঘুরতে তো আমারও ভালো লাগতো ঘুরতে সব বাঙালির মতো, কিন্তু তখন আমি জানতে পারলাম যে আচ্ছা শিবাজি একটা প্রপার ব্লগ করছে। তারপরে ওর সঙ্গে যোগাযোগ, এবং আমার এক মাস্তুতো ভাই আর শিবাজির বউ শিবাজিকে বললো, শিবাজির বউ স্পেশালি আমি বলবো মৈত্রী, শিবাজিকে বললো দেখো তুমি তো একা একা ঘুরে বেড়াচ্ছ, তো একা একা ঘুরলে কখন যদি কিছু হয় বা কোনো ব্যাপার হয় তাহলে আমার মনে হয় তুমি সঙ্গে একজনকে নাও, এবং সঙ্গে একজনকে নাও। আমি শিবাজিও বহুবার বলেছি, আমিও তাই মনে করি, মানে আমার থেকে আদর্শ

0: জুটি পাওয়া খুব মুশকিল, তার কারণ আমি কনফার্ম ব্যাচেলার, আমি ঘুরতে ভালোবাসি, একদম প্রকৃত বোহেমিয়ান যে কথাটা আমার সঙ্গে যায় আর কি।
1: এই যে আমি যেভাবে ইন্সপিরিত হচ্ছি এখানে বসে বসে,
0: কাজী আর সেই সময় আমি তখন গান গাইতাম, বাংলাদেশে শো করে এলাম, কানাডায় একটা শো ছিল, সাডেনলি লকডাউন ডিক্লেয়ার হয়েছে, আমারও সে অর্থে কিছু করার ছিল না। তো সেই সময় শিবাজির সঙ্গে যোগাযোগ, এবং আমার এখনও মনে আছে ওটা ছিল 2020 সালের 21শে সেপ্টেম্বর, আমরা দুজন মিলে প্রথম পুরী যাই, সেটাই আমাদের। হ্যাঁ একদম, এবং সেই সময় পুরী যেভাবে দেখেছি আমি আর শিবাজি, মানে কোনো মানুষজন নেই, চতুর্দিকে একটা অদ্ভুত অবস্থা। আমি একটা দোকানে একটা জিনিস কিনতে গেছি, আমাকে ছজন লোক ঘিরে ধরেছেন, বলছেন যে এখানে টুরিস্ট না আসলে ওনারা সার্ভাইভ করতে পারছেন না, সেটা বড় দোকান থেকে শুরু করে যারা ফেরিওয়ালা সবাই, সে একটা অদ্ভুত ব্যাপার কি। যাই হোক, কিন্তু জুটির পথ চলা শুরু হচ্ছে 2020 সালের।
2: সেই
0: সময় শিবাজির একটা গাড়ি ছিল অল্টো, তা ও নিজে ড্রাইভ করতো,
2: তখন করোনার জন্য ট্রেনে বাসে চড়াটা
0: চলা যাচ্ছে না, তাই গাড়িটা নিয়ে দুজনে চলে গেলাম, পিছনে একটা গিটার ফেলে দিয়ে সামনে চলে গেলাম।
3: প্রত্যেকটা গ্রুপেই আমি বলবো সেটা হচ্ছে যে একজন এরকম থাকা দরকার যে একটু গান বাজনা করতে করতে যাবে, না হলে মানে ওই রোমাঞ্চটা না বোধ হয় না যেতে যেতে। এই আমাদের গ্রুপে হচ্ছে প্রতদীপ শেখ,
1: থ্যাংক ইউ,
3: এটাই হচ্ছে বিষয়।
0: হ্যাঁ প্রতদীপের ভয়েসটা খুব সুন্দর, আমি বুঝতে পারছি,
1: থ্যাংক ইউ। সেখানে পোস্টারে এসেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো
3: একেবারেই। আর এই যে আড্ডা সেটা তো চলছেই, আড্ডা আরো বেশি চলবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য রইল অঞ্জন দত্তর কণ্ঠে এই গানটা। ফিরে আসছি গানের পর সঙ্গে নিয়ে আজকে স্পেশাল উইক, সঙ্গে রয়েছি কারা,
1: আমি ব্রতদীপ এবং পৌলমী।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: বিজ্ঞাপনী বিরতির পর আর আজকে এই যে একটা জমজমাট আড্ডা হচ্ছে, তার মধ্যেই আমার একটা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে যে একটু আগেই শিবাজিদা আমাদেরকে বললো যে মানে এই যে গোটা জার্নিটা সেটা তো প্রথমে তো পেশাগতভাবে শিবাজিদা পুরোপুরি শিক্ষকতাই করেছেন, এবার এই যে এখন এত ট্রাভেল ব্লগার রয়েছে, এত বেশি কন্টেন্ট রয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায়, একটা তো থাকে যে পুরো দর্শকদের অ্যাটেনশনটা গ্র্যাব করা, এবার সেই যে অ্যাটেনশন গ্র্যাব করা একটা জায়গায় মনোযোগটাকে নিয়ে আসা, সেইটা কি কোথাও শিক্ষকতা থেকে এসেছে? কারণ পড়ানোর সময় এই বিষয়টা হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের মনোযোগ যেন আমার দিকে থাকে।
4: মনোযোগটা তো দরকার কাজ করার জন্য, যে কোনো কাজ করার জন্যই, তবে আনন্দটা আরও বেশি দরকার। আনন্দ থাকলে মনোযোগ আপনি আসে আর কি। তুমি যে কাজটা করছো সেটা করার জন্য যদি তোমার ব্যক্তিগত উৎসাহ থাকে, আনন্দ থাকে, যে না কাজটা করে তুমি এনজয় করছো, সেই থ্রি ইডিয়টসের কথা আছে না, যে তুমি কিছু শিখতে পারছো কি কাজটা করে, জানতে পারছো কি, আনন্দ পাচ্ছো কি, যদি থাকে তাহলে মনোযোগ আপনি আপ আসবে। তো আমরা রিভার্স ওয়েতে চলি, যে আগে মনোযোগ লাগবে তারপর কাজ করবো, নো, আগে কাজ করবো আনন্দ পাবো তাহলে মনোযোগ আপনা আপনি আসবে। তো যদি আসে তাহলে ভালো, কাজটা ভালো হবে। আমার ক্ষেত্রে এটাই যে আমার কাজটা করে আমার আনন্দ লাগছে, আমি যেরকমভাবে চেয়েছিলাম সেভাবে আমি করতে পাচ্ছি। তো যতক্ষণ এই আনন্দ থাকবে ততক্ষণ আমার মনোযোগও থাকবে এই কাজটার প্রতি, এটাই। যখন শিক্ষকতা করেছি তখনও কিন্তু এই পদ্ধতিতেই, আমার পড়াতে ভালো লাগতো, বোঝাতে ভালো লাগতো, এখনো লাগে, পৃথিবী বলবে কোনো লোক মানে কিছু বুঝতে পারছে না, তাকে বোঝানো অসম্ভব।

0: কাশ্মীরে ছিলাম হজরতবাল মসজিদে, সেখান থেকে আমরা পরের স্পটটায় যাবো আর কি, আমরা রেডি যাওয়ার জন্য, শিবাজি ছোট তাড়াতাড়ি যেতে হবে নাহলে, মানে তখন সন্ধে হয়ে আসছে আর কি, এবং আমাদের কাজটা তো পুরোপুরি যখন যদি সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়
1: তখন
0: তখন ঠিক মতো হয় না আর কি দিনের আলোতে। তা সেই মুহূর্তে শিবাজিকে কেউ একটা ওই বালতালের এই হজরতবালের যেটা মানে হিস্ট্রি তার সম্বন্ধে জিজ্ঞেস করেছিল, এবং আমার মনে আছে শিবাজি তখন ওই যে আমরা শুট করতে যাব অন্য একটা স্পটে যেতে হবে তারা আছে সেটা ভুলে গিয়ে, কিন্তু তারপরের 15 মিনিট ভদ্রলোককে পুরো ব্যাপারটা বোঝালো, ভদ্রলোকটা বললো চলো আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মাঝে মাঝে পায়চারি করছি, মানে কি করবো একটা, মানে এই ধরনের, মানে এই ধরনের জিনিসপত্র তো
1: হতেই
0: থাকে না, মানে শিবাজিকে কেউ কিছু জিজ্ঞেস করলে শিবাজির সেই ফেলে আসা শিক্ষক সত্তা যেটা, সেটা আবার চাগার দিয়ে ওঠে আর কি কাজে, এবং শিবাজি এটা ভালো পারে, এটা সত্যিই ভালো পারে শিবাজি।
2: না কেউ কিছু বুঝতে চাইছে যেটা আমি জানি, হ্যাঁ
1: কেন বোঝাবো,
0: হ্যাঁ কেন কেন বোঝাবো,
2: সে যদি এরকম হয় যে না আমি বুঝতে পাচ্ছি না, কেন পারবে না বোঝো, বুঝতে হবে,
0: একদম প্রকৃত শিক্ষকের মতো তার পিছনে যে সময়টা দেয়া আর কি সেটাও দেয়,
1: সেক্ষেত্রে ভালো বিষয়,
0: মানে নিজেদের কথা চিন্তা না করেও দিচ্ছে আসলে, আমি বললাম আর কি
3: আসলে আমরা বকবক করছি ঠিকই, আমাদের টেলিফোন লাইনও করছে ব্লিং, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো
3: হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
4: আমি বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
3: হ্যাঁ প্রসেনজিৎ বলো।
4: খুব শুনছি, খুব ভালো লাগছে, দুটো ব্যাপার হচ্ছে শিবাজি স্যার এবং কীর্তিরাজি বলছি, ইতিহাসের দুটো চরিত্র খুব ভালো
2: লাগছে,
4: 2026 তাদের আবার দিয়ে এবং মানে ভিন্ন ভূমিকায়। আমার আমার যেটা কথা হচ্ছে যে আপনারা তো ট্রাভেল ব্লগ প্লাস যাই যেটাই করেন, এমন কোন সিচুয়েশন হয়েছে যেখানে মনে হয়েছে না আর বাড়ি যাবো না, এখানেই থেকে যাই, এক। আর দুই হচ্ছে যে এমন কোন ভক্তের সঙ্গে বা কোনো ফলোয়ার্সদের সঙ্গে দেখা হয়েছে এবং সেখানেই তাদের সঙ্গে থেকে যাওয়ার রাত্রে, এবং একটা পিকুলিয়ার অভিজ্ঞতা যদি শেয়ার করে।
3: আমাদের প্রশ্নগুলো যদি শ্রোতা বন্ধুরা করে দেয় তাহলে কিভাবে হবে, এভাবে খেলবো না আমি। ঠিক আছে,
1: না ঠিক আছে, প্রশ্নটা এসেছে যখন তখন জিজ্ঞেস করে নেওয়াই ভালো। সেটা হচ্ছে যে এমন কোন জায়গায় গিয়ে মনে হয়েছে যে যেখানে এখানেই থেকে যাই আর দরকার নেই বাড়ি তাড়ি ফেরার।
2: আচ্ছা এটা আমি বলছি, এরকম অনেক জায়গাতেই মনে হয়েছে যে এখানে থেকে যাই। কদিন আগে বৈকাল লেকের পারে ছিলাম, জাস্ট 4-5 দিন আগে,
1: একদম রাশিয়া গিয়েছিলাম। হ্যাঁ
3: হ্যাঁ গিয়েছিলাম। আমাদের কমেন্টও এসেছে রাশিয়া সিরিজ কবে আসছে,
0: রাশিয়া সিরিজ অলরেডি চলছে, কাল থেকে শুরু হয়ে গেছে।
3: বেশ, শ্রোতা বন্ধুরা আপডেট পেয়ে গেছো।
2: তো এবার ওখানেও মনে হচ্ছিল যে থেকে যাই, কৈলাস মানসরোবর যখন গিয়েছি তখনও মনে হয়েছে যে ওখানে থেকে যাই, কি কেদারনাথ যখন গেছি তখনও মনে হয়েছে থেকে যাই, কাশ্মীর যখন গেছি, আমাদের সিকিম যখন গেছি, দার্জিলিং গেলে দার্জিলিং ইজ লাইক মাই সেকেন্ড হোম, মানে আমার মনে হয় যে দার্জিলিংয়ে বারবার যাই, আবার যাই এবং থেকে যাই। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে দেখো আমরা তো ট্র্যাভেলার, ট্র্যাভেলার আর ট্যুরিস্টের মধ্যে কিছু পার্থক্য আছে বেশি, সবাই জানো আর কি। তো আমরা নিজেদেরকে বলতে ভালোবাসি যে আমরা ট্র্যাভেলার, কিন্তু আমরা পুরোপুরি ট্র্যাভেলার নই। আমার একটা প্রপার্টি আছে যেটা এগেনস্ট যায় আর কি, পৃথিবীতে অনেক আছে, এগুলো আমি বলে হচ্ছি ভিডিওতে, পৃথিবীকে মানুষ করেছি আমি ট্র্যাভেলার হিসেবে,
0: ও এইসব বলে মানে যাতে আমি ওর পিঠটা চাপড়ে দিই আর কি ধরে আর কি।
1: তো আর তুমি সেগুলোতে এগ্রি করো
0: না? না না অবশ্যই করি না,
2: না আমার একটাই আছে,
0: আমি একটাতে এগ্রি করি, সবগুলোতে মোড়েই করি।
2: আচ্ছা আচ্ছা, সবগুলোতেই করবে, আর লজিকে আয়,
0: আমি লজিকেই আছি, আমি লজিকে আয়।
2: তো এবার এ চলতে থাকে আমাদের,
1: এবার
2: সে একটা প্রপার্টি হচ্ছে বাড়ি ফেরার টান, মানে আমার এই একটা প্রপার্টি এগেনস্ট দ্য ট্রাভেলার ফিচার যায়। আমি ঘর পাগল মানুষ আর কি, মানে কিছুদিন পর পর ধরো 10 দিন 12 দিন 15 দিন হয়ে গেলে এবার বাড়ি ফিরি, বাদ বাকি সব প্রপার্টি আমার রয়েছে, আমি যে কোনো জায়গায় যা খুশি খেয়ে থাকতে পারি।
0: শিবাজি সাপ ব্যাঙ পোকা মাকড় সব খেতে পারে, সেটা আমি পারি না, এই দুটো জায়গায় আমার সমস্যা,
2: আমার খিদে পেলে আমি সাপ ব্যাঙ পোকা মাকড় সব খেয়ে নেবো। ঠিক আছে, তবে এখানে একটা ব্যাপার আছে সেটা আমি বলবো, এবং যে কোনো জায়গায় আমি থাকতে পারি, যে কোনো জায়গায় শুতে পারি, খোলা আকাশের নিচে বলো যা খুশি,
0: এগুলোতে আমার কোনো সমস্যা নেই,
2: ঝড় বৃষ্টি রোদ শীত কোনো কিছু কিন্তু আমাকে আটকাতে পারবে না। আমার যদি মনে হয় আমি ওখানে যাবো তো যাবো, এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো হচ্ছে ট্রাভেলারের প্রপার্টি আর কি। তো কিন্তু ওই একটা প্রপার্টি যে বাড়ি ফেরার টান, কয়েকদিন হয়ে গেলে না ওই হোম সিকনেস বলে ইংরেজিতে, সেটা আছে, এটাকে আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। এটা যতদিন থাকবে ততদিন অবধি ওই কোথাও গিয়ে থেকে যাওয়া
3: শিবাজিদা বোহেমিয়ান হইয়াও হইল না, ঠিক আছে,

0: পিছু টানের জন্যই কোথাও না কোথাও।
1: এবং এটা কি পৃথ্বীজিদার ক্ষেত্রেও সত্যি?
2: একদম এইটা এই একটা ব্যাপারে মানে আমরা মানে ভিডিওতে অনেকবারই এটা আমরা বলেছি যে আমাদের সব থেকে বেশি ভালো লাগে আমরা যখন বাড়ি ফিরি। আমি বললাম দুটো জায়গা, একটা হচ্ছে আমার বাথরুম নিয়ে সমস্যা আছে, আরেকটা ওই সাপ ব্যাং ইঁদুর ছুঁচো এগুলো খাওয়া নিয়ে আমার সমস্যা আছে। এছাড়া আমার আরো যাই বলছে সেগুলো একদম নেই, অবশ্যই নেই।
0: আমরা টেলিফোন লাইনেই বরং যাই, বন্ধুকে বলছি একটু শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
3: হ্যালো
0: হ্যালো, শোনা যাচ্ছে? নমস্কার
4: নমস্কার,
3: আমি শায়ন বলছি মালদা থেকে।
0: হ্যাঁ শায়ন বলো।
3: আজকে অনুষ্ঠান খুব ভালো লাগছে আমার, কিন্তু একটা একটা উপন্যাসের দুজন চরিত্রের কথা মনে পড়ছে।
1: কে, কারা বলো?
3: এক হচ্ছে শঙ্কর আর ডিয়েগো আলভারেজ। হ্যাঁ, ডিয়েগো আলভারেজ আর শঙ্কর, মানে রিয়েল ডিয়েগো আলভারেজ আর শঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। আর বিষয়টা হচ্ছে যে বলতে পারি বলতে বিন্দু থেকে তো সিন্ধু হয়,
0: একদম
3: খুব ভালো লাগছে, জমজমাট হয়ে উঠেছে আমাদের উদযাপন।
0: স্বাভাবিক, পাওয়াটাই স্বাভাবিক, না পেলে অস্বাভাবিক লাগতো।
2: তবে আমাদের বেশি লোকে বলে হচ্ছে গুপিয়ার বাঘা, তার কারণ একটু আর তো আমি গান গাইতে পারি, শিবাজি একটু
0: বাজায়।
1: তোমার তো খুব রিসেন্টলি একটা প্রোগ্রামও আছে,
2: আছে আছে, নভেম্বরে একটা প্ল্যান চলছে,
1: যেখানে আমরা আবার শিবাজি দার পৃথিবীটাকে একসাথে দেখতে পারি, এটাও চান্স আছে।
4: একদম একদম।
1: আচ্ছা, আমরা আমি কিছুদিন আগে শুভশ্রী চক্রবর্তীর একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে বেনুদা বলছে যে বেনুদাকে জিজ্ঞেস করেছেন যিনি ইন্টারভিউয়ার যে তুমি প্রেমে পড়লে না কেন, তো তখন বেনুদা বলেছে যে কোথায়, আমি তো পড়েছি প্রকৃতির সঙ্গে, ক্যামেরার সঙ্গে, তো প্রেম হয়েইছে। এবার সেই বেনুদার সঙ্গে তোমরা গেছিলে মাসাই মারা,
4: একদম,
1: তো সেই অভিজ্ঞতাটা কেমন?
4: অসাধারণ একটি মানুষ না, আমরা বলতে
2: আমি সেই সময় যাইনি,
4: পা ভাঙা ছিল,
1: পা ভেঙে গিয়েছিল, একদম।
4: তো অসাধারণ একটি অভিজ্ঞতা, মানে ওই কদিন স্বপ্নের মতো কেটেছে। ভদ্রলোক সব্যসাচী চক্রবর্তী, যাকে আমরা মিডল মানে যখন আমরা কলেজে পড়ি তখন থেকে বোধহয়
0: ফার্স্ট,
2: মানে সৌমিত্র চট্টোপাধ্যায় অসাধারণ, পুরোপুরি আমাদের সময়ের বলা যাবে না, আমাদের সময়ের বললে
4: আগে সময়, আমাদের সময় হচ্ছে সব্যসাচী চক্রবর্তী।
1: আর তোমার বায়োটা ওনার জন্য একেবারে দুর্দান্ত খাটে।
4: হ্যাঁ অবশ্যই, তবে উনি খুব গল্প করতে ভালোবাসেন এবং প্রচুর গল্পের ঝুলি ওনার কাছে রয়েছে আর কি। সেই সব অভিজ্ঞতা, ওনার জীবনের নানান অভিজ্ঞতা, সেগুলো উনি শেয়ার করেছেন অকপটে। এবং যখন জঙ্গলে আমরা মানে মাসাই মারার ভেতরে আমরা একসঙ্গে এক জিপে কাটিয়েছি, তখন উনি খুব ভালো ফটো তোলেন। ওনার যে আগ্রহ ফটো তোলার প্রতি, প্রকৃতির প্রতি, এবং যে নলেজ পশু পাখি সবার সম্পর্কে, সেটা কিন্তু সাংঘাতিক পাওনা ছিল আমার কাছে, ঋদ্ধ হয়েছি যাকে বলা যায়, যে আমি অনেক কিছু জানলাম পশু পাখি সম্পর্কে সেই কদিনে, এবং ক্যামেরা সম্পর্কে, এবং ওনার সঙ্গে কথা বলে ওনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সেইগুলো তো অসাধারণ ছিল সেই কয়েকটা দিন। কিন্তু এই বেনুদা হচ্ছে সম্পূর্ণ আলাদা, যে একটা সিংহের বাচ্চা সামনে রয়েছে, ফটো তোলাতে একটু অবস্ট্রাকশন আছে, সে পাগলের মতো করছে আর কি, যে আমি ফটোটা তুলতে পাচ্ছি না ঠিক অ্যাঙ্গেলে। হ্যাঁ, সেই রূপটা আমি দেখেছি।
1: আচ্ছা, এটা অনেকটা পাওয়া, এটা সত্যি পাওয়া। আর এই যে
4: আর ওনার স্ত্রী মিঠুরি, মানে বাড়ির যে বর্দি হয় না বা মা হয় যেরকম, সেরকম একটা ক্যারেক্টার, সবসময় খেয়েছো এই সাবধানে এটা করো, এই মানে সবসময় খুব কেয়ারিং এবং খুব ভালো মানুষ দুজনে,
1: একদম।
0: আমাদের अगेन টেলিফোন লাইন করছে ব্লিং দেব, বন্ধু কি বলছে? হ্যালো, কি বলছো, কোথা থেকে বলছো?
2: অসংখ্য
0: ধন্যবাদ। হ্যাঁ,

0: আমরা পরবর্তী প্রশ্নে তো যাব এবং আরো অনেক অনেক প্রশ্ন রয়েছে আমাদের।
1: এবার যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে আমরা যখন এই মাসাই মারাটা নিয়ে কথা বলছিলাম তখনই আমার আরেকটা বিষয় মাথায় এসেছে যে এই যে সব মানে আমরা চিড়িয়াখানায় দেখে অভ্যস্ত বা কাছাকাছি আমরা যখন জঙ্গলে যাই, জঙ্গলের একটা অন্যরকম মাধুর্য আছে সেটা, এবং সব জায়গারই আছে সেটা অবশ্যই, কিন্তু জঙ্গল আমার খুব ফেভারিট। তার কারণ হচ্ছে সেখানে অনেকগুলো জীবজন্তুকে দেখা যায়
0: এবং সবথেকে বড় কথা তারা মুক্ত,
1: তারা মুক্ত, তাদের একেবারে ছাড়া। আর মাসাই মারাতে তো সেরকমই।
2: হ্যাঁ, মাসাই মারার সঙ্গে আমাদের এখানে জঙ্গলের একটা পার্থক্য আছে। মাসাই মারা হচ্ছে সাভানা, মানে তুমি চাইলে একদম সামনে তাকালে দূর দূরান্ত অবধি দেখতে পাবে, 3-4 কিলোমিটার পরিষ্কার ভিউ পাবে আর কি। যেটা আছে ওখানে হচ্ছে 3-4 ফুট বা কখনো কখনো 5 ফুট ঘাস, যে ঘাসের মধ্যে সেই সোনালী ঘাস, আমি জানি না তোমরা আফ্রিকান সাফারি দেখেছো কিনা, ওই সোনালী ঘাসের মধ্যে সিংহ যখন চলে রাজকীয় ভাবে তার পরিবার নিয়ে, সেই যে রূপটা না, সেটা জগতে ওয়ান অফ দ্য বেস্ট সিন আই গেস। বা ধরো 5টা সিংহ বসে একটা জেব্রাকে খাচ্ছে, হ্যাঁ মানে ওটাও একটা ওয়াইল্ড ফিস্ট, ওটাও একটা আলাদা সিন। বা ধরো একটা চিতা বসে রয়েছে একটা শিকার করবে বলে, সে হাংরি, হ্যাঁ সেটাও একটা আলাদা সিন। বা একটা জাগুয়ার সে গাছের ওপর, জাগুয়ার না কি বলে, লেপার্ড, লেপার্ড সে গাছের ওপরে তার শিকারকে টেনে তুলছে, এই সব দৃশ্য। বা ঝাঁকে ঝাঁকে ওয়াইল্ড বিস্ট, নদী পেরুচ্ছে, বা ঝাঁকে ঝাঁকে ওয়াইল্ড বিস্ট জেব্রা ঘাসের ওই ঘাসের ওপর চড়ে বেড়াচ্ছে। ঝাঁকে ঝাঁকে বলতে কিন্তু 10টা 15টা 50টা না, 500টা 1000টা।
0: প্রকৃতির এই সমস্ত গল্প নিয়ে জাস্ট এক মিনিটে আমরা আবার ফিরবো, একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে ফিরছি আজকের এই আড্ডায়।
3: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
4: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
3: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: আমাদের কাছে একটি কমেন্ট এসেছিল, কলমে আরো একবার যদি আমরা একটু কমেন্টটা পড়ি।
1: হ্যাঁ, আমাদের কাছে একটা কমেন্ট এসেছে, সৌভিক সরকার কমেন্ট করেছে যে শিবাজি দাও, পৃথ্বীজিৎ দাও তো পৃথিবীর নানা জায়গায় গেছে, কোন জায়গা তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে?
5: শিবাজি, শিবাজিটা তো অবশ্যই বলবে। আমার কাছে কিন্তু সবসময় আফ্রিকা, মানে ইউরোপ দেখেছি অসাধারণ ছবির মতো সুন্দর, কিন্তু আফ্রিকার ওই যে রনেস, ওই যে শিবাজি যেটা বললো, ওই যে হাজারে হাজারে জেব্রা ওয়াইল্ড বিস্টকে দেখছি, ওই যে সিংহ, এবং আমার মনে আছে একটা দৃশ্য, আমরা আমাদের সাফারি জিপটায় করছে, একটা সিংহে এলো, এসে ঠিক আমার গাড়ির দরজাটা আমি যেদিকে বসেছিলাম, গা ঘষছে, ঠিক যেরকম বেড়াল গা ঘষে, মানে আমি ইচ্ছে করলে কিন্তু মাথায় হাত দিতে পারি, কাইন্ড অফ, কিন্তু ওখানকার যারা গাইড, না মোটেই দেওয়া যায় না। শিবাজি, শিবাজি
2: আমি বললাম, আমার আমার মুভমেন্ট দেখে ড্রাইভারের নাম ছিল উইলিয়াম, ও গ্লাসে দেখছে আর কি, ওই রিভার্স গ্লাসটা থাকে না, আমি ও বুঝতে পারছি আমি টাচ করার জন্য রেডি আর কি, আমি চাইছি টাচ করতে মাথায়, মানে আমি জানলা দিয়ে হাত বাড়ালেই টাচ করব, কারণ তাকালো, ডোন্ট ডু দ্যাট, এরকম করে ডোন্ট ডু দ্যাট, হোয়াট ইফ আই ডু, বলছি ইউল বি ফাইন্ড $500, হু ইজ গোয়িং টু সে টেল দ্যাট টু দ্য অথরিটি,
0: আচ্ছা
2: বলছে আই এম গোয়িং টু টেল দ্যাম, মানে ভেবে দেখো ও আমার গাড়ির ড্রাইভার, হি ইজ অনেস্ট, আমি যদি এই কাজটা করি, লটা ব্রেক করি, ইটস ইললিগাল টু টাচ অ্যানিমালস, তাহলে ও গিয়ে রিপোর্ট করবে এবং আমার $500 ফাইন হবে।
1: আচ্ছা, ওখানে তোমরা যে এই যে কদিন ছিলে, তার মোটামুটি রুটিনটা কিরকম ছিল? আমি শুনেছি অনেক ভোরে উঠে,
2: হ্যাঁ ভোরবেলা, দেখো তুমি যদি পশু পাখি দেখতে চাও তাহলে সব সময় দুটো সময় হচ্ছে যে কোনো জঙ্গলে দুটো সময় হচ্ছে প্রাইম টাইম, একটা হচ্ছে ভোরবেলা আর একটা হচ্ছে সন্ধ্যেবেলা।
1: আচ্ছা
2: হ্যাঁ, ডন অ্যান্ড ডাস্ক। তো তুমি যদি আগ্রহী হয় তাহলে তোমায় ভোরেই বেরোতে হবে, মানে 5:30-6টার মধ্যে বেরিয়ে গেলে ভালো। আবার সারাদিন মাসাই মারায় টোটো করো, কোনো চাপ নেই, খরচাটা একটু বেশি, 12 ঘন্টার জন্য এই সিজন টাইমে $200 হচ্ছে পার্কের এন্ট্রি ফি। তো এবার যারা আছে মানে ফটোগ্রাফার বা আমাদের মতো ট্যুরিস্ট বা ভিডিও করছি যারা, আমরা সবাই আগ্রহী আর কি, যতটা সম্ভব আমরা পার্কের ভেতরে থাকবো। তো ব্রেকফাস্ট লাঞ্চ সব প্যাক করে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সারাদিন টোটো করো, কেউ কিছু বলবে না, 12 আওয়ার্স তোমার হাতে রয়েছে, তারপর সন্ধ্যাবেলা আবার বেরিয়ে আসো।
1: আচ্ছা, আর রেস্ট্রিকশন কি কি থাকে মাসাই মারাতে?
2: যে কোনো জায়গায় নামা যায় না, যে কোনো জায়গায় তুমি সিগারেট খেতে পারবে না, ঠিক আছে, ধূমপান একেবারে নিষিদ্ধ পার্কের ভেতরে, নির্দিষ্ট জায়গায় টয়লেটের জন্য রয়েছে, লাঞ্চের জন্য রয়েছে, খাবারের জন্য রয়েছে, ড্রাইভাররা সেই সব জায়গাতেই তোমাকে দাঁড় করাবে।
1: আচ্ছা,
2: আর যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে সে টয়লেটের জন্য হোক বা যা খুশির জন্য হোক, নির্দিষ্ট জায়গা যেটা ড্রাইভার মনে করবে সেখানেই তো দাঁড় করিয়ে তোমাকে নামাবে, কিন্তু তখন তুমি জিপ ছেড়ে 50 মিটারের বেশি দূরে যেতে পারবে না, 50 মিটারের মধ্যে
0: থাকতে হবে। আচ্ছা, ঘোরাঘুরির সময় তো এরকম অনেক হয়েছে যে মিস আপ হয়েছে, জিনিসপত্র ভুলে যাওয়ার ইনসিডেন্ট তো একটু অফ ইয়ার শুনছিলাম আমি, সেই গল্পগুলো যদি মানে যে চ্যালেঞ্জগুলো আর কি ফেস করতে হচ্ছে, মানে আমরা তো ক্যামেরার সামনে দেখছি ওফ বাবা কি সুন্দর
2: একটা চ্যালেঞ্জ, প্রচুর থাকে। একটা হচ্ছে যে
0: চ্যালেঞ্জের গল্পগুলো যদি
2: দেখো, দেশের মধ্যে যখন ঘুরছি তখন একরকম, বিদেশে যখন ঘুরছি তখন দুটো সিনারিও হয়, একটা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি আর একটা হচ্ছে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি। তো এবার যেমন ধরো আমরা রাশিয়া গেলাম, কেউ সেভাবে ইংরেজি বোঝেই না। দু নম্বর হচ্ছে রাশিয়া আন্ডার স্যাংশন রয়েছে, সেই জন্য আমাদের এখানকার কার্ড, আমাদের এখানকার কোনো কিছু ওখানে চলে না, আমি টাকা উইথড্র করতে পারবো না, সুতরাং ইউ হ্যাভ টু টেক ক্যাশ এবং ডলার নিয়ে যেতে হবে। তো অতগুলো ডলার নিয়ে তুমি যাচ্ছ, এটা একটা হেডেক। তো দু নম্বর হচ্ছে ওখানে যাওয়ার পরে আগে ট্যুরিস্ট সিম ছিল, এখন নেই, তো এবার তোমাকে লোকাল সিম নিতে হবে। এবার লোকাল সিম নেওয়াটা বিরাট চ্যালেঞ্জ, আমাদের এখানে যেমনি আধার কার্ড হয় না, ওখানে তেমনি লোকাল একটা স্নিলস নাম্বার হয় এবং একটা অ্যাপ আছে সেখানে রেজিস্টার করাতে হয়, এবার সেটা নেক্সট টু ইম্পসিবল ফর দ্য ফরেনার।
1: আচ্ছা,
2: বাট আই ডিড দ্যাট। প্রথম দিন নেবে যখন আমি ট্যুরিস্ট সিম নিতে গেলাম, ট্যুরিস্ট সিম নেই বললো, তারপর যখন একটা দোকানে গেলাম যে নর্মাল সিম নিতে, বললো নর্মাল সিম তোমার গ্লসোসলোজিয়া আছে, মানে ভাঙা ভাঙা ইংরেজিতে, কেউ ইংরেজি বোঝে না তো বোঝেই না।
1: আচ্ছা,
2: মানে ভাগ্য ভালো গুগল ট্রান্সলেটারটা আমি ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম রাশিয়ান। তো এবার বুঝলাম যে আমাকে ওই ওদের ওখানকার আধার কার্ড করাতে হবে, তারপরে আমার এটা হবে আর কি, না হলে আমি আমার সিম পাবো না।
1: এটা তো লম্বা প্রসেস,
2: লম্বা প্রসেস। এবার শুনো, আমার রোমিং ছিল, রোমিংটা করিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সিকিউরিটির জন্য প্রথম 24 ঘন্টা রোমিং চালু হয় না। তখন প্রথম 24 ঘন্টা আমার ধারণা হলো যে রোমিং চালু হচ্ছে না, এবার যদি চালু হয় নেটটা যদি উইক হয় তাহলে আমি ট্রাভেল করবো কিভাবে? তো এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, এবার কেউ ইংরেজি বুঝছে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম না আমি রেজিস্ট্রেশন করাবো স্নেলস ওদের ওখান থেকে। দেখো পুরনো প্রিমিটিভ মেথডে ফিরে গেলাম, যে ভাঙা ভাঙা ইংরেজি বোঝে তাকে দিয়ে লেখালাম আমাকে কোথায় যেতে হবে কি করতে হবে, সে লিখে দিল রাশিয়ানে।
1: আচ্ছা,
2: সেগুলো এবার মেট্রো স্টেশনের নাম লিখলাম ইংরেজিতে ওর থেকে শুনে আমি।
1: আচ্ছা,
2: এবার মেট্রোতে ঢুকে সেইগুলো লোককে দেখাতে দেখাতে পাবলিক ডকুমেন্টেশন অফিসে গেলাম, গিয়ে বুঝলাম যে হবে, কিন্তু আমার পাসপোর্টটাকে ট্রান্সলেট করাতে হবে, যেহেতু ওরা ইংরেজি বোঝে না আমার পাসপোর্ট ইংরেজিতে, সো আই হ্যাভ টু ট্রান্সলেট ইট টু রাশিয়ান। শুধু ট্রান্সলেট করালে হবে না, নোটারি ছাপ লাগবে, ওদের কাছ থেকে আবার লেখালাম কোথায় যাব কিভাবে যাব, আবার লোক দেখাতে লোককে জিজ্ঞেস করতে ভাঙা ভাঙা ইংরেজি, ওই গেলাম নোটারি অফিস, সেখানে ট্রান্সলেট করালাম, স্ট্যাম্পিং করালাম, তারপর এলাম, তারপর হলো, পরের দিন হলো। আলটিমেটলি আই ডিড দ্যাট, ওয়ান্স ইউ আর ডান উইথ দ্যাট স্নিলস নাম্বার, লাইফ ইন রাশিয়া ইজ ইজি। এবার আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, এবার আমার বায়োমেট্রিক হয়ে যাওয়ার পর সবকিছু হয়ে গেল, এবার নেক্সট 15 দিন যখন আমরা রাশিয়া ঘুরেছি স্মুথ। যত ট্রাভেল ব্লগার আছে রাশিয়া গিয়েছেন তাদের মধ্যে কেউ এই কাজটা করেনি, উই অনলি ডিড দ্যাট।
0: আচ্ছা, বোঝাই যাচ্ছে যে মানে চ্যালেঞ্জ যদি নাই নিলাম তাহলে ঘুরতে বেরোলাম কেন? ঠিক আছে, আমি যদি ভেবে যাই সব স্মুথ হবে, সব ভালো হবে, তাহলে আমি ওখানেই হেরে গেছি। তো আপাতত হারার গল্প করছি না, ঘড়ি কাটা বলছে 11:38, টেলিফোন লাইনেও বন্ধু ব্লিঙ্ক করছে, দেখা যাক বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছে, কোথেকে বলছে?
6: হ্যালো, হ্যাঁ বলছি, যুবাণীর সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ভারী সুন্দর অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তা আমি

0: খুবই
1: সুন্দর। আমরা নর্দার্ন লাইটস গত বছর এই অক্টোবরে বোধহয়
2: গিয়েছিলাম,
0: এখন এক বছর হয়নি,
1: কিন্তু এটা দেখতে গিয়ে যে ট্যুরটা ছিল সেটা খুব হেক্টিক ট্যুর ছিল আমাদের, কারণ ওই সবসময় জার্নি ছিল,
2: মানে প্রত্যেকদিন ভোরবেলা উঠতে হচ্ছে, ছুটতে হচ্ছে, ব্যাপারটা এরকম।
1: এবার কোন একটা জায়গায় ধরো ওখানে ইউরোপের শহরগুলো না বিউটিফুল, মানে তোমার ইচ্ছে করবে যে আচ্ছা থেকে যাই দুদিন, ওই যেটা তুমি প্রথম করছো যে একদিনই কেন চলে যাবো, আরো দুরাত থাকি।
2: হ্যাঁ, মানে হ্যামারফেস্টে গিয়ে যেটা আমাদের মনে হচ্ছিল যে এরকম একটা সুন্দর জায়গায় আরো দুদিন থাকতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু হয়নি আর কি সেটা।
1: তো ওইটা একটা মিস করছিলাম, কিন্তু অসাধারণ, মানে নদারল্যান্ডস খুব ভালো, এবং এই ড্যান্সিং অরোরা ওটাও দেখেছিলাম, খুব সুন্দর, ভালো লেগেছিল।
3: আমার মনে হয় মানে এই প্রকৃতির নিষ্ঠুরতা থেকে প্রকৃতির আশ্চর্য সবটা নিজের চোখে বন্দি করা বা ক্যামেরা বন্দি করা, যাই যেখানেই বন্দি করি না কেন, সেই অভিজ্ঞতাটা আমাদেরকে অনেকটা অনেকটা অন্য রকমভাবে ভাবতে শেখায়। সেইভাবেই হয়তো আমাদের আজকের দুই অতিথি বন্ধু সেইভাবেই হয়তো ভেবে চলেছেন। এবং প্রশ্নের পর প্রশ্ন আসছে, কমেন্ট বক্সও কিন্তু খোলা রয়েছে তোমাদের জন্য। আবারও বলছি 03322131342 এই নাম্বারে তোমরাও কিন্তু ফোন করে চলে আসতে পারো আমাদের টেলিফোন লাইনে। আর বলতে বলতেই বন্ধু টেলিফোন লাইনে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
4: বলছি কি আপনারা তো অনেক জায়গায় অনেক ব্লগ করেন, হ্যাঁ, এই আকাশবাণীকে নিয়ে কোন যদি ব্লগ করা সম্ভব,
2: এটা তো পুরোপুরি আমাদের হাতে নেই, ওনারা যদি
1: তো দারুণ প্রস্তাব আর কি,
2: এটা ভালো
1: করতে পারবো আমাদের আকাশবাণী কর্তৃপক্ষ। তো এখানে তো নিশ্চয়ই প্রোটোকলস রয়েছে, এবং এই প্রোটোকলস
3: আসলে আমি মনে করি কি বলতো, কিছু জিনিস না চোখটা বন্ধ করে শোনাই ভালো, সব দেখলে হয়,
0: সব দেখলে
3: সব দেখলে হয় না, কিছু জিনিস যেটা তোমরা রেডিওর উপর থেকে শুনছো সেখানেই মানে সেখানেই সীমাবদ্ধ থাকা আমার মনে হয়েছে, যদিও আমরা ফেসবুক লাইভ করছি সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আমরা আছি ফেসবুক লাইভে, আমাদের সঙ্গে রয়েছেন শিবাজি পল এবং প্রীতিজিৎ দত্ত। আজকে যে গল্প, আজকে আমাদের যে গোটা এই যে আমাদের জন্মদিন আসছে বলে রাখা ভালো, আমাদের জীবনের জন্মদিন আছে, 56তম জন্মদিন আসছে, 56টা বছর আমরা কাটাইনি, আমরা তো 3 বছর কাটাচ্ছি বোধ হয়। ঠিক আছে,
0: আর এই যে মানে যুববাণীর যেটা খুব স্পেশাল একটা ব্যাপার সেটা হচ্ছে বন্ধুত্ব, এবং সেটা যুববাণীর ভেতরের মানুষজনদের মধ্যে হোক এবং যুববাণীর বাইরে যারা শ্রোতা আছে তাদের সঙ্গে হোক, মানে ইট ইজ আ বিউটিফুল কানেকশন। এবং যুববাণীর ভেতরে যে বন্ধুত্বগুলো তৈরি হয় সেগুলো মানে ঠিক তোমাদের মতোই, মানে একসঙ্গে ঘুরতে যাওয়া, লেক পুল করা, একে অপরের পেছনে পড়ে থাকা সারাক্ষণ, কোনো কিছু হলেই একটা খিটখিট খিটখিট খিটখিট খিটখিট করতে থাকা, এইটা চলে, ওই খিটখিটটা আমি।
3: আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমি যেটা বলছিলাম আর কি, জন্মদিন আসছে এবং আমি কি বলতে গেছিলাম অ্যাকচুয়ালি ভুলে গেছি, তুমি আটকে দিয়েছো আমাকে, ঠিক আছে, আপাতত সেটা যদি মনে পড়ে আবার বলবো।
0: আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে তোমাদের দুজনের একটা ভীষণ সুন্দর বন্ধুত্ব, একটা বন্ডিং, এবং তোমরা বলছিলে যেরকম প্রত্যেকটা গ্রুপেই হয় যে কেউ একটা ফেলে চলে আসবে কিছু একটা, আর একজন মনে করিয়ে দেবে, হয়তো যে মনে করালো সে কিছুক্ষণ পরে ফেলে চলে আসছে, তো এই যে গন্ডগোল গুলো একটা হতে থাকে, ঠিক আছে, এগুলো মজার গন্ডগোল, অফকোর্স, তো এই গন্ডগোল গুলো
1: মনে পাসপোর্ট হারানোটা যদি হয়
3: ওটা মজার গন্ডগোল থাকবে,
2: ওটার মজা থাকবে না,
1: ওটার মজা থাকবে না, মানে ইট উইল হন্ট ইউ থ্রু আউট ইওর লাইফ।
0: হ্যাঁ, ওই গল্পটা একটু শুনি যে কি হয়েছিল।
1: না ভাইদের এবার কি হলো,
2: সঙ্গে
1: সঙ্গে না, এবার একটা মজার ঘটনা হয়েছে, আমরা যখন ইরকুটস থেকে, ইরকুটস হচ্ছে বৈকাল লেকের গেটওয়ে আর কি, ওখান থেকে বৈকাল লেক জাস্ট 60 কিলোমিটার, ইরকুটস থেকে আমরা প্লেনে উঠলাম, উঠবো আর কি, যাবো হচ্ছে ইয়েকেতেরিনবার্গ। ইয়েকেতেরিনবার্গ হচ্ছে সেই জায়গা যেখানে শেষ চার নিকোলাস টু তাকে হত্যা করা হয়েছিল 78 দিন গৃহবন্দী রাখার পরে বলশেভিক বিপ্লবের সময়, ইন দ্য ইয়ার 1917 17th of July। তো যাই হোক, সেই জায়গাটা হিস্টোরিক,
2: আরেক দিক দিয়েও, ভৌগোলিক দিক দিয়েও উলার

0: গন্ডগোল হলো। কি হলো, ফ্লাইটে যখন এই আড়াই তিন ঘন্টা হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া দিয়েছে, তারপরে পাইলট ডিক্লেয়ার করলো রাশিয়ানে যে আমরা ইয়েকেতেরিনবার্গ যাচ্ছি না, কারণ ইয়েকেতেরিনবার্গ এয়ারপোর্ট ক্লোজড, আমরা ডাইভার্ট হয়ে ওমস্ক বলে একটা শহরে যাচ্ছি, ওমস্ক। তো এটা আমি বুঝতে পারিনি, আমি তো নিশ্চিন্তে খাচ্ছি। তো যে হেড অব দ্য ক্রু মেম্বার্স আছে, সে এসে সে জানতো, বুঝেছে প্রথমে যে আমরা ইংরেজি ছাড়া অন্য কিছু বুঝি না। শেষ আমাদের বললো সে ইংরেজি জানে, তুমি বুঝেছো পাইলট কি বললো? আমি বলছিলাম না বুঝিনি কিছু। বলছে আমরা ওমস্কে যাচ্ছি। আমি বলছি হাউ ফার ইজ ওমস্ক? বলছে ভেরি ফার ফ্রম ইয়েকেতেরিনবার্গ। আমি তাহলে বলছে হয়তো দু তিন ঘন্টা লাগবে, তারপর আমরা ফ্লাই আউট করব। তো আমরা নেবে আবার চার ঘন্টা পরে আবার এয়ারপোর্ট থেকে আবার ফ্লাই আউট করলাম
1: একদম।
0: তো আবার ওখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল,
2: তারপরের দিন আমাদের ফ্লাইট ছিল ওখান থেকে মস্কোর আর কি, সেটা আমাদের মাথার মধ্যে চলছিল।
0: এবার ওই যে ইয়েকেতেরিনবার্গ যখন ওমস যখন নাবজি না ইয়েকেতেরিনবার্গ যখন নাবজি, তখন ও ভেতরে পাসপোর্ট সহ যাবতীয় যা জরুরি কাগজপত্রের ব্যাগ যেটা ওর কাঁধে থাকে সেটা ফেলেই চলে এসেছে,
2: সাইডে নামানো ছিল আর কি, তারপর একটা বালিশ আছে,
0: তারপর ঘুমিয়ে পড়েছে,
1: তারপর ভুলে গেছে,
0: ভুলে গেছে।
1: এটা দারুণ,
0: এবার নেমে যখন আমরা
1: এটা দারুণ
0: আমি এগিয়ে এসেছি, তখন পেছন থেকে সেই যে হেড অফ দা ক্রু মেম্বার সে দৌড়াতে দৌড়াতে
2: বেরিয়েছে গেট থেকে আর কি, আর সঙ্গে সঙ্গে এসেছে। এটা একটা বড় ব্যাপার, যদি আমরা অনেক দূর চলে আসতাম
1: তাহলে
2: সেক্ষেত্রে না পেতাম অবশ্যই, কিন্তু তার জন্য অনেক ঝামেলা হতো,
0: না ওই ফ্লাইটটা যদি উড়ে আবার অন্য জায়গায়
2: চলে যেত তখন হয়ে যেত গন্ডগোল, অনেক ঝামেলা হতো। যাই হোক, সেটা
3: আমরা গল্প করছি, আড্ডা কর দিচ্ছি এবং একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে আবার ফিরছি আজকের এই আড্ডায়।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন,
5: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন, রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন, পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: এইভাবেই এইভাবে কত গল্প তৈরি হয়েছে, কত ঘোড়ার গল্প তৈরি হয়েছে। গল্প ঘোড়ার তৈরি হতে হতেও গিয়েও কোথাও না কোথাও গিয়ে আমরা আটকে গেছি, ঘোড়ার প্ল্যানটা হয়নি। কিন্তু অনেকে প্ল্যান সফল করে এবং প্ল্যানটা এগোতে এগোতে এগোতে এগোতে কোথায় যায় সেটা আমরা এক্সপ্লোরার শিবাজি দেখলেই বুঝতে পারি, তাদের ব্লগিংসগুলো দেখলেই আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি।
1: একেবারেই তাই। আর এখন তো তোমরা অনেককে নিয়ে একসঙ্গে যাচ্ছ, সেটাও তো
2: হচ্ছে। দেখো, এটা আমাদের দর্শকদেরই একটা ডিমান্ড ছিল।
1: হ্যাঁ,
2: যে আপনারা ঘুরছেন আমরা সেই আনন্দ দেখে পাচ্ছি, বাস্তবে কেন পাবো না, আমরা আপনাদের সঙ্গে বেড়াতে চাই।
0: আচ্ছা,
2: তো সেখান থেকে এই ভাবনা চিন্তাগুলো শুরু করা আর কি। যাই হোক, চলছে সেটাও।
1: মানে সেটা কেমন এখন চলছে, কেমন বা সবার সাড়া কেমন পাচ্ছে?
2: সাংঘাতিক, মানে আমরা জায়গা দিতে পাচ্ছি না। এই সামনে আমাদের গ্রুপ ট্যুর রয়েছে সুন্দরবনে, একুশ তারিখে, তো 70 জন, আমাদের টার্গেট ছিল 50 জন নিয়ে যাবো, এখন 70 জন।
0: ক্লাসের
2: পরে আরেকটা গ্রুপ রয়েছে, সেটাও মানে আমরা বললে পরে যে আমরা যাচ্ছি গ্রুপ ট্যুরে, তাহলে উইদিন 2-3 days, 4 days এটা ফুল হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
2: সাংঘাতিক ডিমান্ড।
1: আর এটা ম্যানেজ করতে সমস্যা হয় না?
2: না, এটা আমাদের আরো পার্টনারসরা রয়েছেন,

0: সব মিলিয়ে রয়েছে, হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে হয়ে যায়। দেখো কিছু করতে গেলে তোমাকে ম্যানেজমেন্টটা হচ্ছে আসল,
1: একদম
0: ঠিকঠাক না করলে হবে না, তো সেটা প্রথম থেকে ভাবনা চিন্তা করে সেট আপ করা আছে।
1: আচ্ছা এবার একটা বিষয়, আমরাও প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটু টেকনিক্যাল বিষয়গুলো একটু শুনি, আমার ব্যক্তিগতভাবে যেহেতু পছন্দের জায়গা, সেটি হচ্ছে যে ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে, ব্লগিং এখন অনেকেই ফোন নিয়ে জাস্ট মুখের সামনে ফোন ধরে ব্লগিং বলে চালিয়ে দিচ্ছে অনেকেই, আমি সেগুলোকে ব্যতি রেখে বলছি ব্লগিং, সেই ব্লগিংয়ে ঘুরতে যাওয়া বা যেখানে মানে ঘুরছো তোমরা, সেখানে কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে শুধুমাত্র ব্লগিংয়ের জন্য? কারণ একটা সেট আপ রয়েছে, তার ন্যারেটিভ রয়েছে, অনেক অনেক অনেকগুলো ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো কীভাবে ম্যানেজ হচ্ছে তোমাদের ক্ষেত্রে?
0: দেখো একটা চ্যালেঞ্জ আমরা সবচেয়ে বেশি যেটা ফেস করি সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যুস। তুমি এয়ারপোর্টে যখন, এই যে রাশিয়াতে এয়ারপোর্টে রেস্ট্রিক্টেড, তুমি সব জায়গায় শ্যুট করতে পারো না, তো এটা একটা খুব চ্যালেঞ্জ, এটা খেয়াল রাখতে হয় আমাদের। কোনো মিলিটারি পার্সন, পুলিশ পার্সন, তাদেরকে শ্যুট করা যায় না। এবার যখন আমরা পাবলিক প্লেসে শ্যুট করছি, তখন বাচ্চাদেরকে আমাদের ইউটিউব গাইডলাইন্স রয়েছে কিছু, যে ওভাবে শ্যুট করা যায় না, এগুলো মাথায় রাখতে হয় সবসময়।
2: হ্যাঁ,
0: তো এটা গেল প্রথম চ্যালেঞ্জ। দু নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইকুইপমেন্টগুলো ঠিকঠাক রাখা, ব্যাকআপ ইকুইপমেন্ট রাখা এবং সেটাকে ক্যারি করা। মানে ধরো আমি একটা ক্যামেরা নিয়ে রাশিয়া যাচ্ছি, এটা মোটেও ওয়াইজ ডিসিশন নয়, কারণ কোনো কারণে সেই ক্যামেরা ফেল করলে আমার এত টাকা খরচা করে যাচ্ছে, আমার ব্লগিংটা হবে না। তো এটা মাথায় রাখা যে আমার যেন ব্যাকআপ ক্যামেরা, ব্যাকআপ ব্যাটারি, ব্যাকআপ সাউন্ড, মাইক, এগুলো সব একটা করে এক্সট্রা থাকে। তো এই চ্যালেঞ্জগুলো থাকে। আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সারাদিন বেরিয়ে এসে হোটেলের ঘরে ঢুকে সব ইকুইপমেন্টগুলোকে চার্জে বসানো, ঠিক আছে? কত কষ্টকর, ঘুমে ঘুমে চোখে ঘুম ঢলে পড়ছে, আর ইচ্ছে করছে না কিছু করতে, এবং জামা কাপড়টাও ছাড়তে ইচ্ছে করছে না। এবার এতগুলো ইকুইপমেন্ট সব আবার চার্জে বসাচ্ছি, আবার পাওয়ার ব্যাংক দুটো চার্জে বসাচ্ছি, মানে সে আবার মানে এটা কত কষ্টকর,
2: এটা আমি বুঝতে পারছি। ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙানো,
0: একদম একদম, মানে এবার ভুলে গেলে পরের দিন তো আর হবে না,
1: হবে না,
2: তো করতেই হবে, কিছু
0: করতেই হবে, মাস্ট
1: মাস্ট মাস্ট, কারণ ব্যাটারি ফেল করলো মানে ব্যাস।
0: হ্যালো,
2: আচ্ছা এই যে দেখো আমাদের
0: তারপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ব্যাকআপ নেওয়া, সারাদিনের কাজ,
2: সারাদিনের ব্যাকআপ নেওয়া, না হলে তো পুরো দিনটাই জলে।
0: এবার আমি জেগে ঘুমে ঢুলে পড়ছি, জেগে বসে আছি, কপি হচ্ছে ফাইল, কতক্ষণে শেষ হবে? হ্যাঁ তুমি কিছু বলছো।
2: হ্যাঁ আমি বলছিলাম যে এখন অনেকেই আছেন যারা তোমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে ব্লগের পুরো বিষয়টাতেই যে যারা একেবারে এই যে আমাদের জেনারেশনটা
1: একেবারে অন করা যারা,
2: হ্যাঁ যা একেবারে যে যাচ্ছি একটা ক্যামেরা নিচ্ছি একটু শুরু করি না নিজেদের মতো করে, এরকম তো অনেকেই করছে,
0: দেখো
2: তাদের জন্য কি বলবে?
0: এইটা আমার একটা বক্তব্য আছে, আই এম টেকিং দিস কোশ্চেন। হ্যাঁ তো সেটা হচ্ছে যে আমরা যে কোনো কাজ করার আগে নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত যে কেন আমি কাজটা করছি। এটা সাইমন সাইনেক বলে একজন ভদ্রলোকের একটা পপুলার টেড টক আছে, আমি রেকমেন্ড করি যে কোনো টকে আমার, যে ওটা দেখো। তুমি যদি না জানো তুমি কি করছো, এটা অনেকেই বলবে আমি এটা করছি, কিভাবে করছো অনেকেই বলবে আমি এভাবে করছি, বাট ওয়াই ইউ আর ডুইং দিস, এর অ্যান্সারটা কিন্তু অনেকেই দিতে পারে না, 99% জানে না যে কেন কাজটা করছে বা করতে নেমেছে। অনেকে বলবে ব্লান্টলি আমি টাকা কামাতে নেমেছি বা আমি ঘুরতে চাইছি, কিন্তু তার পেছনে যে তলিয়ে ভাবা সেই ভাবাটা কিন্তু নেই। তো আমার রিকোয়েস্ট হবে যারাই এই কাজ করতে নামছে, মানে আমি আগেও একটা এক্সাম্পল দেখেছিলাম উত্তম কুমারকে দেখে, আমি ছোটবেলায় যখন টালিগঞ্জ পাড়ায় বেরিয়েছি তখন দেখেছি যে 500 জন বসে আছেন সিঁড়িতে কোনো একটা চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? তো তাদের জীবন কিন্তু অন্য কিছু করলে হয়তো অন্য ভালো কিছু হতো, কিন্তু হারিয়ে গেছেন তারা, সবাই তো আর সেই জায়গাটায় যেতে পারছে না। তো নিজেকে জাজ করা যে কেন আমি করব, কেন আমি করতে চাই, এটা স্ট্রংলি যতক্ষণ না তার অ্যান্সার আসছে, কারো কিন্তু শুধুমাত্র দেখে ভালো লাগার তাড়নায় জাম্প করলে সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে,
1: একদম
0: ঠিক আছে? তো লোককে ভাবতে হবে, আচ্ছা আমি ট্রাভেল ভিডিও বানাচ্ছি কি আমি রান্নার ভিডিও বানাচ্ছি, তো আমি রান্নার ভিডিও বানাচ্ছি, আজকে ABC ও রান্নার ভিডিও বানাচ্ছে, সে পপুলার, তারটা ছেড়ে আমারটা কেন দেখবে?
2: একদম
0: তাই না? এটা তার
2: ভাবতে হবে
0: কি আছে,
2: একদম
0: ইটস নট লাইক দ্যাট, যে আমি ও যেটা বললো যে আমি ক্যামেরা অন করে কিছু বললাম তো লোকে শুনবে, ইটস নট দ্যাট,
2: নিশ্চয়ই
0: নট দ্যাট, এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটাকে বুঝতে হবে, জানতে হবে, তবে হবে।
2: একদম। আচ্ছা আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকের এই যে পুরো আড্ডা সেই সমস্ত কিছুকে একটা ছোট্ট জিনিস নিয়ে কনক্লুড করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু যুববাণীর জন্মদিনের এটা স্পেশাল উইক চলছে, 56তম জন্মদিনে, এবং আজকে জন্মদিনের

0: উইকটা আমরা শেষ করছি সেলিব্রেশনের উইকটা, এবং অ্যাকচুয়াল সেলিব্রেশন আমাদের হবে যেদিন জন্মদিন, মানে 16 তারিখ। এবার এই যে আজকে জন্মদিনের এক মানে একটা ধরো একটা গোটা সপ্তাহ সেটা আজকে এসে তোমাদেরকে দিয়ে আমরা এই আড্ডাটা মেরে শেষ করছি, তো সেখানে যুববাণীর যারা শ্রোতা বন্ধু আছে তাদেরকে তোমরা কি বলবে জন্মদিনের শুভেচ্ছা? বা
1: হ্যাঁ, যুববাণীর শ্রোতা বন্ধুদের অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা, যুববাণীকে জন্মদিনের শুভেচ্ছা, এবং এভাবেই যুববাণী এগিয়ে চলুক। দেখো রেডিও ছোটবেলা, যেটা আমি একটু আগে একটা ইয়েতে বললাম রিলে, যে রেডিও ছোটবেলা আমাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল, রেডিওর আওয়াজ আমাদের সবসময় সকাল থেকে সন্ধে অবধি রাত অবধি সঙ্গে থাকতো, কিন্তু আস্তে আস্তে দূরদর্শন এলো, তারপর নানা রকমের কেবল টিভি, ওটিটি প্ল্যাটফর্ম, এবং এখনকার দিনে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, আস্তে আস্তে রেডিওর জনপ্রিয়তা অবশ্যই কমেছে। বাট ইটস নট, মানে আমরা ইগনোর করতে পারি, ইয়ে করতে পারি, কিন্তু আমরা কখনো রেডিওকে ছাড়তে পারবো
2: না। এই শোনার যে একটা ব্যাপার বলছি, আসলে আসলে যে সব জিনিস যে চোখে দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই, চোখ বন্ধ করে অনুভব করা, আসলে
3: আসলে আমি সবসময় ভাবি যে জানেন তো যে টিভি দেখতে দেখতে রান্না করা যায় না, কিন্তু
1: না ঠিক আছে, শুনতে
3: শুনতে রান্না করা যায়, ঠিক আছে,
1: যেই রান্না গাড়ি চালানো যায়,
3: শুনতে শুনতে গাড়ি চালানো যায়, টিভি দেখতে দেখতে বা কোনো স্ক্রিন দেখতে দেখতে হয় না, কিছু জিনিস শোনার উপরেই ছেড়ে দেওয়া উচিত।
1: একদম, আপনি গভীরে কোনো কাজ করছেন, ব্যাকগ্রাউন্ডে যদি হালকা করে চলে মিউজিক বা
0: আমাদের
3: সঙ্গে ছিলেন শিবাজী পল এবং প্রীতিজিৎ দত্ত, এবং সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ, এবং আমার সঙ্গে পলমি। যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালো বেশো, থেমে নয় বরং প্রেমে থেকো, আর একটা বিষয় একটু ঘুরতেও থেকো, আর বাকিটা তো আমরা বেরিয়ে পড়ি আড্ডায়, তো বাকিটা তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী কী হচ্ছে। তাহলে আজকের মতো জানাচ্ছি টাটা, যেতে যেতে তোমাদের জন্য রইল অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটি।

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং পৌলমী বাগ। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনুন শ্যামা সঙ্গীত, শিল্পী সোমা সেন।

0: শ্যামা সঙ্গীত শুনলেন সোমা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: আকাশবাণী কলকাতা, এখন শুনুন প্রচলিত লোকগীতি, শিল্পী সুতপা চন্দ্র।

0: প্রচলিত লোকগীতি শুনলেন শ্রোতা পা চন্দর কণ্ঠে আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্যজুড়ে পার্টিশন হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে আজ বিকেল পাঁচটায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখানো হবে তিনটি বিশেষ ভিডিও। 1947-এর দেশভাগের স্মৃতি ও অভিজ্ঞতা জানাবেন দুই প্রবীণ ব্যক্তি। রাজ্যের দুই মন্ত্রী, জেলা শাসক সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার ডাক পেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সেলিমা মোল্লা। ফুলমালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা এই ডাক পায়। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তাঁর করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7 আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে ইসলামপুর সাইবার থানার পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরসভা আগামী 1 সেপ্টেম্বর থেকে ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে জরিমানা শুরু করার নির্দেশ দিয়েছে। তার আগে গতকাল প্লাস্টিক দূরীকরণে সচেতনতামূলক অভিযান চালায় পুর কর্তৃপক্ষ। বেআইনি কয়লা ও বালিপাচার, অবৈধ সিন্ডিকেট চালানো সহ একাধিক অভিযোগে আসানসোলের জামুরিয়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। আজ তাকে আসানসোল আদালতে তোলা হবে। বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে হুগলির গুড়াপে পুলিশ বছর 34-এ শুভজিৎ ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত 29 জুন ধৃতের বিরুদ্ধে হাওড়ার দাসনগর থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। হুগলির চুঁচুড়া ফেরিঘাটের সামনে একটি গ্যারাজের ওপর গাছ ভেঙে পড়ে 10টি মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচেন গ্যারেজের 2 কর্মী ও লঞ্চযাত্রীরা। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, তবে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ। পশ্চিমবঙ্গ উপকূলের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের রাজনগর ও ফটিকপুর গ্রামের সংযোগকারী কাঠের সেতু ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পারাপার করতে হচ্ছে। প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গেরও সব জেলাতেই। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। এছাড়াও ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলারই কোনো কোনো অংশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।

0: নমস্কার, কেমন আছেন সবাই? উন জমি দুনো ফসল লাইফ ফোন ইন অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজকের আমাদের আলোচনার বিষয় সুগন্ধি ধানের চাষ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর চন্দন কুমার ভূঁইয়া। ডক্টর ভূঁইয়া, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আমরা শুরুতে একটু আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে যারা কৃষি সংক্রান্ত বা এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চান তারা তো জানেন কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। তাও আরও একবার জানিয়ে দিই, আপনারা সরাসরি ফোন করতে পারেন 03322131342 এই নাম্বারে, 03322131342। তাহলে ডক্টর ভূঁইয়া, আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি। সুগন্ধি ধানের চাষ, এই যে আমরা বলছি সুগন্ধি ধানের চাষ করার বিষয়ে আমরা কৃষক বন্ধুদেরকে আগ্রহ বাড়াবার চেষ্টা করছি, তার আগে যদি একটু বলেন আপনি যে সুগন্ধি ধান বলতে আমরা ঠিক কী বুঝি বা এর কি কোনো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে?
1: দেখুন, আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ যদি ধরি তাহলে ধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, যেটা ভারতবর্ষে প্রায় সব রাজ্যেই হয়, ব্যাপক হারে হয় এবং আমাদের মানুষের একটা প্রধান খাদ্য। সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি দেখা যাবে যে প্রায় 30,000 প্রজাতির বিভিন্ন দেশীয় ধানের চাষ হয় আমাদের দেশে। তো তার মধ্যে প্রায় 300 রকমের সুগন্ধি ধান আছে।
0: আচ্ছা,
1: আমাদের রাজ্যেই প্রায় 40-50 রকমের সুগন্ধি ধান আছে এবং তার মধ্যে 10-12 রকমের বিভিন্ন সুগন্ধি ধান বাণিজ্যিকভাবে চাষ করা যায়। এখন আপনি যেটা বললেন যে এর কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কি না, এর উত্তর বলি অবশ্যই এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সাধারণ যে সমস্ত ধান, উচ্চ ফলনশীল ধান আমরা চাষ করি তার থেকে এটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর মধ্যে একটা বিশেষ গন্ধ আছে, অ্যারোমা আছে, যেটা আমরা বলি ফ্লেভার আছে। এই ধান থেকে যে চাল হয় তার টেক্সচার বা স্বাদ বলুন, সেটাকে যখন আমরা কোনো প্রিপারেশান করি, রান্না করার পরে যখন সেটা আমরা খাওয়া দাওয়া করি, তখন তার স্বাদ, তার চালের যে গঠন, গন্ধ ইত্যাদি সব কিছু মিলিয়ে সাধারণ ধানের থেকে এটা অনেকটাই আলাদা। এবং তার ফলে আপনাকে আমি আরেকটা জিনিস বলি, এখানে আমাদের যারা শুনছেন সেটা হলো এর ফলে কি হয়, সাধারণত যে সমস্ত ধান আমরা চাষ করি তথাকথিতভাবে উচ্চ ফলনশীল তার থেকে কিন্তু এই চাষটা অনেকটাই লাভজনক।
0: আচ্ছা,
1: মানে বিঘে প্রতি প্রায় 4-5,000 টাকা অতিরিক্ত আমরা লাভ পেতে পারি।
0: মানে আমরা যে সমস্ত কৃষক বন্ধু প্রথাগত যে সমস্ত ধান চাষ করে তার থেকে
1: লাভটা পেতে পারি।
0: আচ্ছা,
1: চাষের খরচটাও অনেক কম। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ হলো রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক এই জাতীয় জিনিসগুলো ব্যাপক হারে ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ, মাটি সব কিছু স্বাস্থ্য ভীষণ খারাপ হচ্ছে। এই সুগন্ধি ধান চাষ করতে গেলে কিন্তু অনেক মানে প্রায় 100% জৈব ভিত্তিক,
0: অর্থাৎ
1: জৈব সার বলুন, জৈব কীটনাশক দিয়ে এগুলোকে চাষ করা হয় যাতে গুণগত মান ঠিক থাকে।
0: বেশ, আমাদের এই রাজ্যের কথা যদি আমরা ধরি, ধরুন পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য উপযোগী কোন কোন সুগন্ধি ধানের চাষ করা যেতে পারে বা আমাদের কৃষক বন্ধুরা করতে পারে এমন কিছু উপযোগী যদি ধানের কথা বলেন বা
1: দেখুন প্রথম
0: কথা বলেন।
1: হ্যাঁ, ঠিক ঠিক, প্রথমেই আপনাকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমি একটু আগেই বললাম 10-12 রকমের বিভিন্ন ধরনের সুগন্ধি ধান বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এই সুগন্ধি ধান

0: এক একটা এলাকা ভিত্তিক কিন্তু এক একটা ধানের চাষের বৈশিষ্ট্য আছে। মানে যে ধানটা যদি আমি উত্তরবঙ্গে চাষ করতে পারবো সে ধানটা কিন্তু আমি দক্ষিণবঙ্গে চাষ করার কথা ভাববো না। তার কারণ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের মাটি এবং আবহাওয়া অনেকটাই ফারাক আছে। এই মাটি এবং আবহাওয়ার ফারাকের উপর নির্ভর করে কিন্তু সুগন্ধি ধানের তার গুণগত মান, সুগন্ধ, তার চালের গুণগত ব্যাপার ইত্যাদি। এবং সেটাকে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মোটামুটি চারটে এলাকা সারা রাজ্যে আমরা ভাবতে পারি। হ্যাঁ, সেটা যেমন ধরুন আমরা যদি উত্তরবঙ্গ, মূলত জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, এই জিনিসগুলো, এই মানে জেলাগুলো যদি আমরা ভাবি তাহলে সেক্ষেত্রে তুলাইপাঁজি, কালনুনিয়া, তুলসীভোগ, এই জাতীয় ধানগুলো কিন্তু খুব ভালো, বা এই জাতীয় জাতগুলো খুব ভালো চাষ করা যায়।
1: এগুলো কি আমাদের এই দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলোতে হওয়া সম্ভব?
0: না না, আমি যেটা প্রথমেই বললাম যে কিছুটা এলাকা ভিত্তিক, মানে যেমন বললাম তুলাইপাঁজি, এটা পুরোপুরি কিন্তু উত্তরবঙ্গের জন্য। হ্যাঁ, যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, এই জায়গা, বিশেষ করে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরে এই এই জাত তুলাইপাঁজিটা ভীষণভাবে জনপ্রিয় এবং এর গুণগত মান ওই জায়গাটাতে চাষ করলে ভালো থাকে। এই তুলাইপাঁজি যদি আপনি দক্ষিণবঙ্গে নিয়ে আসেন তাহলে কিন্তু গুণগত মান ঠিক থাকবে না। কৃষক ভাইদের এই কথাটা মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা লাল কাঁকুড়ে মাটি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া যদি ভাবি।
1: আচ্ছা ডক্টর ভূঁইয়া, একটা ফোন আসছে আমাদের, কোন শ্রোতা বন্ধু অপেক্ষা করছে, ফোনটা ধরার চেষ্টা করি। হ্যাঁ এসেছে, দেখছি কে আছেন। হ্যালো, কে আছেন?
2: হ্যালো, আমি স্নেহা খাতুন বলছি।
1: হ্যাঁ বলুন বলুন।
2: আগে ধান লঘু ভাষা মানে ওই ধানের ভাত খেতে এত সুস্বাদ ছিল, এখন তো সেটাই নাই। ও উঠে গেছে, এখন উঠেছে মিনিকে, তারপরে তোমার ওই কি আর একটা ধানের নামটা ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ঘটক ধানটাও নাই, উঠে গেল। ওই সব চালের ভাত খেতেও খুব ভালো লেগেছে, আবার ধানও খুব ফলন হয়নি কিন্তু ধানের ভাত খেতেও ভালো লেগেছে।
1: আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে অনুষ্ঠান।
0: হ্যাঁ, তো যেটা উনি বললেন যে ধানের যেটা আমাদের আলোচনাটা অনেকটা উনি ইয়ে করলেন, যে খুব আগ্রহ সহকারে বললেন যে এই ধানের চালগুলো ভাত খেতে, যেটা আমরাও প্রথমে আলোচনা করলাম। তো যাই হোক, পরে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের লাল কাঁকুড়ে মাটি যে যায় জেলাগুলো আছে, যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, এখানে আপনার রাঁধুনি পাগল, গোবিন্দভোগ, বাদশাভোগ, দানাগুড়ি ভীষণভাবে ভালো চাষ করা হয়। এটা কিন্তু এই সমস্ত এলাকার জন্যই খুব সুটেবল।
1: আচ্ছা,
0: এরপরে যদি আমরা গাঙ্গেয় সমতল ভূমি বা গাঙ্গেয় পলিমাটি সমতল ভূমি যদি চিনতে, সেখানে গোবিন্দভোগ, বাদশাভোগ, সীতাভোগ, গোপালভোগ, এই জাতগুলো ভালো হবে। আবার যদি আমরা সমুদ্র উপকূল, নোনা মাটি যে সমস্ত জায়গাগুলো, সেখানে কনকচূড়, জামাইনাড়ু, দধিশাল, এইগুলো ভালো। অর্থাৎ আমরা এই কথাটা কৃষকদের বলবো যে যে যে এলাকায় আছেন সেই এলাকা ভিত্তিক যে জাতটা আমরা আজকে আলোচনা করলাম সেটাই কিন্তু চাষ করবেন। সুগন্ধি ধান মানে এই নয় যে কোনো একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে আমি আমার এলাকায় শুরু করে দেবো, এই জায়গাটা কিন্তু ভাবতে হবে।
1: একদম একদম ঠিক কথাই। আমাদের কৃষক বন্ধু বা শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের কাছে আমাদের বারবার বলা যে আমাদের বিশেষজ্ঞরা যেমন পরামর্শ দিচ্ছেন আপনারা সেইভাবে যদি তাদের কথা শুনে চাষ করতে পারেন তাহলে যে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের চাষ করা, যে লাভের কথা মাথায় রেখে, সেটা কিন্তু আপনাদের হতে পারে। আরেকটা প্রশ্ন যে এই সময় সুগন্ধি ধানের কথা আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক বললেন, কোন মরশুমে আমাদের কৃষক বন্ধুরা এই গাছটা মানে ধানটা চাষ করার জন্য প্রস্তুতি নেবেন বা উচিত?
0: সুগন্ধি ধান মূলত আমরা বলছি খারিফ মরশুমে চাষ করার জন্য,
1: মানে এই সময় যখন
0: এই সময়। এবারে তার মূল কারণ হলো গবেষণায় দেখা গেছে সুগন্ধি ধানের যে সুগন্ধ ব্যাপারটা হয় তা প্রায় 300 রকমের বিভিন্ন রাসায়নিক পদার্থ ধানের মধ্যে তৈরি হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো 2-অ্যাসিটাইল-1-পাইরোলিন। এই রাসায়নিকটা মূলত দায়ী সুগন্ধ হওয়ার জন্য। যদি আমরা সুগন্ধ ধান যখন চাষ করব সেই সময় যখন ধানে ফুল আসবে বা ধানটা যখন পরিপক্কতা লাভ করতে শুরু করবে সেই সময় যদি তাপমাত্রা বেশি হয়, হ্যাঁ, এবং যদি শুকনো ওয়েদার হয় তাহলে কিন্তু সুগন্ধ ব্যাপারটা ঠিকঠাক থাকবে না। তাই আমরা যেটা বলছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোকে যদি আমরা একটু আলাদাভাবে দেখি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জুন মাসের মধ্যে কিন্তু বীজতলায় বীজ ফেলে দিতে হবে, জুলাই মাসের মধ্যে চারা রোপণ করতে হবে। আর দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জুলাই মাসের মাঝামাঝির মধ্যে কিন্তু বীজতলার বীজ ফেলতে হবে, আগস্টের মধ্যে আমরা চারা লাগাতে পারবো।
1: মানে আপনার এক মাস গ্যাপ।
0: হ্যাঁ, গ্যাপ, মানে উত্তরবঙ্গে এখনো চারা লাগানোর কাজটা আমরা করতে পারি।
1: বেশ বেশ, আমি আরো একটা আমাদের শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, একবার ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো।
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বলছি স্যার সোনামুখী, আমার মানুষমারি গ্রাম থেকে চাষি বলছি একজন।
1: আচ্ছা, বাঁকুড়া সোনামুখী তো?
3: হ্যাঁ স্যার।
1: বেশ বেশ, বলুন।
3: বলছি স্যার, আমি প্রথমবার ওই গোবিন্দভোগ চাষ করেছি, দিঘে চারে চাষ করেছি। আমাদের আমাদের মাটি স্যার মানে এঁটেল মাটি, উর্বর এঁটেল মাটি। আমি স্যার চাষের ওই কাদা পড়ার সময়ে ওই 10 কেজি খোল, 10 কেজি ফসফেট আর 5 কেজি পটাশ আর 4 কেজি ইউরিয়া দিয়ে এক বিঘে রয়েছি স্যার, বাকি 3 বিঘে 10-26 দিয়ে রয়েছি। এখন সেকেন্ড চাপানটা আমি কি দেবো?
1: বেশ, এটাই আপনার প্রশ্ন তো?
3: হ্যাঁ স্যার।
1: বেশ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে রাখুন।
0: তাহলে আমরা বোধহয় এই উনি যে সারের কথাটা বললেন, আমরা সার্বিকভাবে এই বিষয়টা নিয়ে বোধহয় দু একটু আলোচনা করে নিতে পারি।
1: হ্যাঁ, আমি সেই সঙ্গে আমাদের যারা ফেসবুক লাইভে দেখছেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা, তাদের কয়েকজন এইরকম সংক্রান্ত কিছু প্রশ্ন এসেছে, আমি সেই সঙ্গে একেবারে প্রশ্নগুলো নিয়ে নিই। অঙ্কুশ দাস প্রশ্ন করেছেন, এই সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে কি কোনো রকম সরকারি সুযোগ সহায়তা রয়েছে? আচ্ছা বেশ, এই প্রসঙ্গে আমরা পরের দিকে আসছি একটু। আরেকজন প্রশ্ন করেছেন, অঙ্কিতা, 1 বিঘা চাষ করলে তার খরচ এবং লাভ কেমন হতে পারে? বেশ, আরও একজন রয়েছেন, রেডিও সেটে শুনছি, ফেসবুক লাইভেও পেয়ে গেলাম, বাঁকুড়া জেলার একটেশ্বর গ্রাম থেকে শুনছি, আলোচনা খুব ভালো হচ্ছে, ধন্যবাদ। বিশেষত উত্তরবঙ্গের ধান চাষ দক্ষিণবঙ্গের না করার পরামর্শ ভালো লাগলো। জৈব সারের ব্যবহার সুগন্ধি ধানের চাষের ক্ষেত্রে উপযোগী শুনলে ভালো লাগলো। সঞ্চালককে শ্রদ্ধা ও নমস্কার, আপনাদেরকেও নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া বিশেষজ্ঞ, তিনি কি পরামর্শ দিচ্ছেন এই ব্যাপারে আপনারা একটু শুনুন। হ্যাঁ ডক্টর ভূঁইয়া।
0: হ্যাঁ, আমরা যে বিষয়টা মূলত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি বা আমরা আমাদের কৃষক বন্ধুদের বলি, সেটা হলো সাধারণত উচ্চ ফলনশীল যে সমস্ত ধান চাষ করা হয় তার থেকে সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, এবং সেটা হলো আমরা এখানে মূলত বলি যে জৈব উপায়ে বা জৈব পদ্ধতি অবলম্বন করে চাষ করাটা 100% বাঞ্ছনীয়। তার কারণ এর ফলে যে ধানটা তৈরি হবে এবং তার থেকে যে চাল তৈরি হবে তার গুণগত মানটা ভালো থাকবে। এই গুণগত মান যদি ভালো থাকে তাহলে আমরা তার মার্কেট প্রাইসটা ভালো পাবো। একটু আগে বোধহয় একজন জানতে চান লাভ, মোটামুটি আমরা প্রথমেই বলেছি বিঘা প্রতি প্রায় 4-5 হাজার টাকার মতো লাভ হয় যদি সঠিকভাবে চাষ করা হয় এবং চাষের খরচ অনেকটা কম। এবার সারের ব্যাপারটা একটু আমরা বলে দিই,
1: আমরা
0: জানতে চেয়েছেন, আমরা প্রথমে আবার বলছি, আমি জৈব সারের উপর জোর দিন। সুগন্ধি ধান চাষ করতে গেলে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। আমরা সার্বিকভাবে বলি, যখন আপনি 1 একর বা 100 ডেসিমল জায়গাতে সুগন্ধি ধান যদি চাষ করেন, 10 ডেসিমল জায়গাতে বীজ ফেলতে হবে। এই 10 ডেসিমল জায়গাতে বীজ ফেলার সময় জমি যখন তৈরি করবেন তখন তাতে কী কী জৈব সার দেবেন? মোটামুটিভাবে সেখানে আপনাকে দিতে হবে প্রায় 10 কুইন্টালের মতো আবর্জন সার, মানে জৈব সার যেটাকে বলি, 2 কেজি ইউরিয়া, 2 কেজি ফসফেট, 2 কেজি পটাশ, এর বেশি নয় কিন্তু। হ্যাঁ, এরপরে যখন আমরা মূল জমিতে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বলছি যে জৈব সার দেওয়ার জন্য, সেক্ষেত্রে প্রায় 1 একর জমির জন্য প্রায় 20 কুইন্টালের মতো খামার পচা সার অথবা 10 কুইন্টালের মতো ভার্মি কম্পোস্ট অথবা 10 কুইন্টালের মতো অন্য কোনো পচা খোল এগুলো দিতে হবে। এটা হচ্ছে মূল। কিন্তু এরপরে যদি দরকার হয় তাহলে আমরা রাসায়নিক সারের কথা ভাববো। সেক্ষেত্রে মাত্রাটা হচ্ছে প্রায় 60 কেজির মতো নাইট্রোজেন 7.5 বিঘা জায়গার জন্য বা 250 ডেসিমল জায়গার জন্য, এবং 30 কেজি হচ্ছে ফসফেট, 30 কেজি পটাশ। আমরা যে জৈব সারটার কথা বললাম সেগুলো কিন্তু একেবারে প্রথমেই জমি তৈরি করার সময় সবগুলো জৈব সার, যেগুলো আমি বললাম, প্রয়োগ করতে হবে। এবার যদি রাসায়নিক সার এরপরে যদি প্রয়োজন হয়, জমির ধরুন স্বাস্থ্য অনেকটা খারাপ বা জমিটা অতটা উর্বর নয়, সেক্ষেত্রে যে পরিমাণ নাইট্রোজেন বললাম তার 1/4 দিতে হবে চারা লাগানোর সময়, পুরো ফসফেট এবং পটাশ সারটা দিতে হবে চারা লাগানোর সময়, বাকি আমার কাছে যে নাইট্রোজেন সারটা আছে তার 1/2 দিতে হবে 21 দিন পরে, আর যে একের চার ভাগ থাকছে সেটা দিতে হবে তার আবার একুশ দিন পরে। তো এইভাবে কিন্তু আমাদের মূল বিষয়টাকে ভাবতে হবে। এছাড়া আরেকটা কথা আমাদের বলে নেওয়া ভালো যে সুগন্ধ যেহেতু একটা ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিকভাবে কিছু জৈব অনুখাদ্য

0: আপনার জিঙ্ক, এটা কিন্তু খুব উপকারী। এবং আমরা সালফারও দিতে বলছি, বোরনও দিতে বলছি। সালফার দিতে গেলে 10 কেজি, বোরনও 10 কেজি, আর জিঙ্ক সালফেট মোটামুটি 20-25 কেজি প্রতি হেক্টরে আমাদের দেওয়ার পরামর্শ আছে।
1: বেশ, ডক্টর ভুঁইয়া আরও আসবো। আসলে আমাদের আজকের আলোচনা খুবই আকর্ষণীয় আর কি, সেটা বুঝতে পারছি। আমাদের শ্রোতা বন্ধুরা, বিশেষ করে কৃষক বন্ধুরা বারবার ফোনে আমার আলো ব্লিঙ্ক করছে, মানে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার কাছে কিছু প্রশ্ন শোনার জন্য। একটা ফোন নিয়ে নিই, কে রয়েছেন, কোথা থেকে বলছেন?
2: আকাশবাণীকে আমার কোটি কোটি প্রণাম, আপনারা আমার নমস্কার নেবেন।
1: আপনিও নমস্কার জানবেন, বলুন।
2: আমি এখন 76।
1: আচ্ছা,
2: আমি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থেকে বলছি।
1: হ্যাঁ, নামটা একটু শুনি।
2: নামটা হচ্ছে ধীরেন্দ্রনাথ জানা।
1: বেশ, ধীরেন্দ্রবাবু বলুন প্রশ্ন।
2: আমি আমি আমি বলতে চাইছিলাম যে এই সুগন্ধি ধান, এটা কি শ্রী পদ্ধতিতে করা যায় না? আর যদি করা যায়, যদি সেই ব্যাপারে একটু আলোকপাত করেন, কারণ আমি শ্রী পদ্ধতিতে করেছিলাম আজ থেকে প্রায় 15-17 বছর আগে। তখন মাসে যেতে যেতে পারতাম, চাষ করতাম, তাতে আমাকে অ্যাওয়ার ফার দেওয়া হয়েছিল।
1: শ্রী পদ্ধতি যদি করা যায় তাহলে, সেটাই তো আমাদের একটু সময় সংক্ষেপ, তাই আমি একটু চাইছি যদি সংক্ষেপে একটু প্রশ্নটা রাখেন।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করলে ফলনটা বাড়বে কিনা বা এই ব্যাপারে একটু বলেন আর কি।
1: নিশ্চয়ই, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, এক্ষেত্রে আপনি করতে পারেন, সেরকম কোনো অসুবিধা নেই। কিন্তু মূল বিষয় যেটা আপনাকে নজর রাখতে হবে, আমরা যেটা প্রথমে আলোচনা শুরুতেই বললাম, কোন জাতটা আপনি নির্বাচন করছেন আপনার এলাকার জন্য। যেমন আপনি সবং, মানে আপনি মেদিনীপুর যে কথাটা বললেন, পশ্চিম মেদিনীপুর সবং, সেক্ষেত্রে আমরা অলরেডি বলেছি যে গোবিন্দভোগ খুব ভালো জাত, সীতাভোগ খুব ভালো জাত, গোপালভোগ, এই জাতীয় জাতগুলো। দ্বিতীয় যে বিষয় হলো সার, মূলত দেখুন সুগন্ধি ধানের চাষ পদ্ধতি বা তার ফলনটা নির্ভর করে জাত এবং আপনি সার প্রয়োগ, এই জাতীয় বিষয়গুলো মেনে যেতে। আমরা বারবার যেরকম জৈব সার দিয়ে আপনাকে চাষটা শুরু করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। আর জৈব কীটনাশক আমরা পরে একটু বলে দেবো যে কী কী জৈব কীটনাশক আমরা দিতে পারি রোগ পোকার জন্য, ফলে এটা করা যাবে, কোনো অসুবিধা নেই।
1: আর যেটা শ্রী পদ্ধতির কথা,
0: হ্যাঁ করতে পারেন।
1: বেশ, আমাদের সময়ও চোখ রাঙাচ্ছে, তাড়াতাড়ি এগোতে হবে। এই ক্ষেত্রে যদি একটু এই সময় তো চাষ করছেন, আমাদের এই সময় খারিফ মরশুমে চাষ করছেন আমাদের কৃষক বন্ধুরা, সেক্ষেত্রে কি জল ব্যবস্থাপনার বিশেষ
0: দেখুন জল তো অবশ্যই খেয়াল রাখতে হবে, এক্সেসিভ জল দেওয়ার কোনো দরকার নেই। যেটুকু জল, শুধু খেয়াল রাখবেন যখন ধানে ফুল আসবে এবং ধানটা যখন পরিপক্কতা লাভ করতে শুরু করবে, মানে পাকতে শুরু করবে, সেই সময় যেন জমিতে কোনো রকম রস টান না হয়, এটা একটু মাথায় রাখতে হবে। কারণ তার ফলে কি হবে, ফলনটা তো মার খাবে কিছুটা। দ্বিতীয় বিষয় হলো সুগন্ধ, যে ব্যাপারটা সুগন্ধের যে পরিমাণ বলুন বা মানে গুণগত মানটাও অনেকটা কম হতে পারে বা খারাপ হতে পারে।
1: আচ্ছা ডক্টর ভুঁইয়া, একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে, যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা রয়েছে গাছের গোড়াতে প্রায় 2-3 ইঞ্চি বা আরও বেশি তারা সবসময় জল রাখার চেষ্টা করেন, এটা কত?
0: না না, এটা কিন্তু প্রয়োজনীয় নয়। কিন্তু মাটিটা যেন ভেজা থাকে, কাদা কাদা থাকে, কারণ এর ফলে মাটিতে যে খাদ্যদ্রব্যগুলো আমরা দিই গাছে, ধরুন এই নাইট্রোজেন, ফসফেট, পটাশ বা জিঙ্ক ইত্যাদি ইত্যাদি, সেগুলো যেন গাছ ভালোভাবে নিতে পারে। মূল বিষয় হচ্ছে এটা,
1: মাটিটাই ভেজা থাকে,
0: ভেজা থাকে, কাদা কাদা ভেজা থাকে।
1: আমাদের আরও একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, একটু আর একটা কল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো,
3: হাই, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
3: আমি সৌরজা শাসফল বলছি।
1: বেশ ম্যাম, বলুন আপনার প্রশ্নটা।
3: আপনি কে বলছেন?
1: আপনি অনুষ্ঠান শুনে ফোন করছেন তো আকাশবাণী, যে আমাদের লাইভ অনুষ্ঠান চলছে?
3: না,
1: তাহলে ম্যাডাম না, কোনো ভুল নাম্বার চলে এসেছে হয়তো। যাই হোক, হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম এবারে, যে জল ব্যবস্থার কথা তো বলে, প্রত্যেক চাষে যেটা হয়ে থাকে আমাদের কৃষক বন্ধুদের মাথা ব্যথার কারণ রোগ পোকার আক্রমণ, এক্ষেত্রে এই যে সুগন্ধি ধান, এক্ষেত্রে রোগ পোকার আক্রমণটা কেমন আর প্রতিকার কিভাবে করব?
0: দেখুন, আমরা যদি প্রথমে পোকার কথা বলি, মূলত 3-4টে পোকা খুব বেশি হয়, যেমন মাজরা পোকা, কৃষক ভাইরা জানেন, ভেপু পোকা হয়, বাদামি শোষক পোকা হয়। ভেপু পোকার আক্রমণ হলে পাতাগুলো গুটিয়ে গিয়ে চোঙের মতো হয়ে যায়, ভেপুর মতো হয়ে যায়। মাজরা পোকা কাণ্ড ছিদ্র করে, ফলে এক একটা শীষ হলুদ হয়ে যায় এবং এক একটা পাশকাঠি হলুদ হয়ে যায়। আর যদি আপনি বাদামি শোষক পোকা বলেন, সেক্ষেত্রে জমিটা হলুদ হয়ে পোড়া পোড়ার মতো হয়ে চাক চাক বসে যায়। তো এই মূলত পোকাগুলো আমরা মাঠে দেখতে পাই। তো এখানে সেই আমরা একই কথা দিয়ে শুরু করব, যে রোগ পোকা

0: মশা মানেই কোনো ওষুধ দেওয়া নয়, কিন্তু আপনারা জমিটা পর্যবেক্ষণ করুন, দু একটা পোকা যদি দেখতে পান, তার ডিম দেখতে পান, আগে ওটাকে হাতে তুলে কোনোভাবে করে নষ্ট করে দিন, মাটিতে গর্ত করে পুঁতে পুড়িয়ে দিন বা মাটির মধ্যে গর্ত করে তার সঙ্গে ঢেকে দিন। কিন্তু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তখন জৈব কীটনাশক বা রাসায়নিক ওষুধ প্রয়োগের কথা ভাববেন। আমরা প্রথমেই সাজেস্ট করবো জৈব। তো সেক্ষেত্রে নিম জাতীয় যে কীটনাশক পাওয়া যায়, যেমন অ্যাজাডিরেকটিন 10,000 PPM এর যেটা পাওয়া যায়, সেটা 3 ml প্রতি লিটার জলে গুলে আমরা প্রয়োগ করতে পারি। যদি খুব বেশি পোকার আক্রমণ হতে হয়েছে, প্রাদুর্ভাব হয়েছে, সেক্ষেত্রে কিছু রাসায়নিকের কথা আমরা ভাববো, যেমন ফ্লুব্লেন্ডামাইড 20% আমরা 1 gram প্রতি 2 liter জলে দিতে পারি, কিংবা কাটা হাইড্রোক্লোরাইড 50% 1 gram প্রতি লিটার জলে, কিংবা আমরা এটা করতে পারি ফিপ্রোনিল 1 ml প্রতি লিটার জলে দিতে পারি, কোয়ান্টান লিপ্রোল 0.4% ওষুধ আছে, এটা মোটামুটি একরে আমরা 5 kg করে দিতে পারি, জমিতে মিশিয়ে দিতে পারি। তো সে এইভাবে তো আমরা দিতে পারি। যেমন
1: এইভাবে যদি আপনি প্রথম থেকেই সাজেস্ট করছেন জৈব উপায়, তারপরে একান্ত যদি
0: প্রয়োজন হয় আরো দুটো জৈব জৈব নাম আমি বলবো, যেমন ব্রহ্মাস্ত্র, হ্যাঁ, এটাও বিভিন্ন জৈব গাছের পাতা, গোমূত্র, গোবর এগুলো দিয়ে তৈরি করা হয়। আজকে হয়তো আমাদের সময়ের জন্য, কমের জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না। ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, এগুলো কিন্তু পোকা নির্মূল করার ক্ষেত্রে খুব কার্যকরী একটা জৈব উপায়।
1: বেশ, ডক্টর ভুঁইয়া, একটা লাস্ট কল আমরা নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ, কে আছেন?
2: আমি হুগলি জেলার কামারপুর গ্রাম বলছি।
1: হ্যাঁ বলুন, নামটা একটু শুনি।
2: আমার নাম পিয়ারবাবু।
1: পিয়ারবাবু, প্রশ্নটা একটু।
2: হ্যাঁ স্যার, আপনাদের পদ্ধতিতে
1: একটু তাড়াতাড়ি, আমাদের সময়টা কম রয়েছে, আপনার প্রশ্নটা না ঠিক পরিষ্কার হলো না। বেশ, আমরা শেষের দিকে চলে এসেছি। আমি এবার একটু বলুন যে এই ফসল কাটার সময় এবং এই যে সুগন্ধি ধানের চাষ, তার তো একটা সংরক্ষণের বিশাল ব্যাপার রয়েছে, সেটা ঠিক কি কি হওয়া উচিত?
0: না, প্রথমেই বলি, ফসল যেটা কাটা আপনি বললেন না, যে মোটামুটি এদিন ফুল আসে তার 25-30 দিনের মাথায় ফসলটা পাকতে শুরু করে এবং তারপরে আমাদের কাটতে হবে, এবং কাটার পরে সেটাকে ঝাড়াই করার পরে, পরিষ্কার করার পরে মোটামুটি আর্দ্র জায়গায়, ছায়াযুক্ত জায়গায় শুকোতে হবে। উচ্চ মানে রৌদ্র বা খুব টেম্পারেচার হাই এরকম জায়গায় না শুকোনোই ভালো, কারণ টেম্পারেচার যদি বেড়ে যায় তো সুগন্ধ হওয়ার জন্য যে রাসায়নিকটা দায়ী তার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ফলে এটা আমাদের মাথায় রাখতে হবে, মানে আমরা যে কথাটা বারবার জোর দিচ্ছি, সুগন্ধি ধানের গুণগত মান কিন্তু সুগন্ধের উপর নির্ভর করে, এইটা যাতে সংরক্ষণ থাকে এবং তার গুণগত মান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যেটা আপনি বললেন যে সংরক্ষণ, সংরক্ষণ করতে গেলে খোলা জায়গায় কিন্তু সুগন্ধি ধানকে সংরক্ষণ করা যাবে না, বদ্ধ জায়গায়, এবং ধানের যেন আর্দ্রতার পরিমাণ 10% নিচে হয়, ছায়াযুক্ত জায়গায় ধানটাকে সংরক্ষণ করতে হবে, যাতে কিনা এর সুগন্ধটা অনেকদিন বজায় থাকে।
1: আর একেবারেই শেষ, খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের একজন শ্রোতা বন্ধুর প্রশ্ন ছিল যে এক্ষেত্রে কোনো সরকারি সুযোগ সুবিধা কি সম্ভব হবে?
0: এই ব্যাপারটা আমি ওনাকে বলবো, আপনারা আপনি যেখানে থাকেন সেই ব্লকের সহকারী কৃষি অধিকর্তার অফিস আছে, আপনি ওখানে গিয়ে একটু যোগাযোগ করবেন, উনি তাহলে বিস্তারিতভাবে আপনি এই বিষয়টা, আমাদের সরকারি যে সমস্ত স্কিমগুলো আছে যদি থাকে বিস্তারিতটা আপনি ওখান থেকে জানতে পেরে যাবেন। আপনার ব্লকের যে সহকৃষি অধিকর্তার অফিস আছে, এই ব্যাপারটা আপনি ওখানে গিয়ে কথা বলে বিস্তারিত যা আছে সেটা আপনাকে সেই মতো করে ওরা।
1: এই ব্যাপারে আপনাদের স্থানীয় যে সহকৃষি অধিকর্তার কার্যালয় রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, সেই সময় উন্নত মানের বীজও হয়তো
0: বীজ। হ্যাঁ
1: হ্যাঁ, ঠিক। আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানেই থামতে হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল সুগন্ধি ধানের চাষ, আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর চন্দন কুমার ভুঁইয়া। ডক্টর ভুঁইয়া, আপনাকে আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। আপনাদের হয়তো অনেক প্রশ্ন থেকে গেল, শেষ হয়েও হইল না শেষ, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

শেষ হল উন জমির দুন ফসল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: গীতিকা অনুষ্ঠানে আজ শুনছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান।

গীতিকা শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1057 জন কর্মী সাহসিকতা ও সেবা পদক

ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময়ে পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃত একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাদের অমূল্য অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, 1947 সালের 14ই আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়ের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান আর কোটি কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে এই মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় লক্ষ লক্ষ পরিবার শোক, ঘরছাড়া হওয়া ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। একই সঙ্গে ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়েও নতুন করে জীবন গড়ে তোলার অগণিত মানুষের সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মানসিকতার কথাও স্মরণ করেন তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর FM গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকার পুলিশ, অগ্নি নির্বাপণ পরিষেবা, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার সঙ্গে যুক্ত 1057 জন কর্মীর জন্য সাহসিকতা এবং সেবা পদক ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর 272 জন পুলিশ এবং 29 জন অগ্নি নির্বাপণ কর্মী সহ 301 জনের জন্য সাহসিকতা পদক প্রদানের কথা ঘোষণা করেছেন। এদের মধ্যে 197 জন বাম উগ্রপন্থা অধ্যুষিত এলাকায় কর্মরত, 51 জন জম্মু কাশ্মীরের, 12 জন উত্তর পূর্বাঞ্চলের এবং 41 জন দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত রয়েছেন। এছাড়াও 92 জনকে রাষ্ট্রপতির পদক এবং 664 জনকে অসাধারণ কাজের স্বীকৃতিতে বিশেষ পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে 21 জন আধিকারিককে রাষ্ট্রপতি পদক ও বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করেছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে রয়েছেন সহকারী আরক্ষাধ্যক্ষ শোভা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মনোজ বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি রানা এবং DSP সঞ্জয় কুমার সামল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপির ব্যবহার আজ চণ্ডীগড়ে চালু হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে খাদ্যভর্তুকির জন্য DBT ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার ক্ষেত্রে চণ্ডীগড় হবে দেশের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে দাদরা ও নগর হাভেলির জন্য এই উদ্যোগটি সূচনা করা হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট, দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনীর আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 7 সন্দেহভাজন বাংলাদেশ নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে আসে, পরে কাজের জন্য দক্ষিণ ভারতে চলে যায় তারা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি তারা লালগোলা থানায় জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গিয়ে পুলিশ তাদের আটক করে। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।
অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7ই আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। সংযুক্ত আরব আমির শাহের 2টি তেলবাহী জাহাজ গত সন্ধ্যায় হরমুজ প্রণালী পেরোনোর সময় আক্রান্ত হয়। সংযুক্ত আরব আমির শাহের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এই জাহাজগুলিতে আক্রমণ চালানো হয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেদেশের বিদেশ মন্ত্রক আরও বলেছে, ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে যেভাবে জাহাজের ওপর আক্রমণ চালিয়েছে তার ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পূর্ব জাপানে টানা প্রবল বৃষ্টিতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর টোকিওর কাছাকাছি চিবা অঞ্চলের 1/3 বেশি পৌরসভায় সর্বোচ্চ স্তরের লেভেল 5 ভারী বর্ষণ সতর্কতা জারি করেছে। প্রবল বর্ষণের কারণে চিবা ও টোকিওর বিভিন্ন অংশে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে, বহু যাত্রী রাস্তায় আটকে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির ওপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট কিছু চালকবিহীন আকাশযান ব্যবস্থার ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ছোট আকারের ড্রোনগুলির ক্ষেত্রে শুল্কের হার কমে 25% হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চামোলি জেলার জলবিদ্যুৎ প্রকল্পের ভূমি ধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। আগে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যে এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভূমি ধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন। সুড়ঙ্গের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 2 জন, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের পুনরুদ্ধার এবং অঞ্চলের পর্যটনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে সরকার মোট 18 কোটি 60 লক্ষ টাকার 3টি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাম্বা জেলার উত্তরবাহিনী হেরিটেজ, কাঠুয়া জেলার ঐতিহাসিক বসৌলি দুর্গ, অনন্তনাগে যাত্রীনিবাসের পুনরুদ্ধার ও পুনর্জীবন এবং ঐতিহাসিক নাল্লা সাউন্ডবাড়ি ঝর্ণার সৌন্দর্যায়ন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে দিল্লি NCR অঞ্চলের 100 জন উপভোক্তা স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে দিল্লির লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হবে এবং মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনায় তাঁরা অংশ নেবেন। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁর এই যুগান্তকারী কৃতিত্ব, পেশাগত উৎকর্ষ, রণকৌশলগত দক্ষতা এবং আকাশপথে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বায়ুসেনার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের 7ম বাছাই ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1057 জন কর্মীর জন্য সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে তার আকাশবাণী কলকাতার সন্ধে 7টা 35 মিনিটের জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে আগামীকাল 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতীয়

0: উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যে 14 জন আইপিএস আধিকারিক মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস 2026 পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 আইপিএস আধিকারিক। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। অন্যদিকে চিফ মিনিস্টার মেডেল ফর কমেন্ডেবল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছেন 8 জন আইপিএস আধিকারিক। হুগলির ত্রিবেণী শিবপুর থেকে তিরঙ্গা শোভাযাত্রায় আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ত্রিবেণী শিবপুর থেকে হাওড়া বর্ধমান শাখার মগরা রেল স্টেশন পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল। নেতাজি, স্বামীজি, ভগৎ সিং এর বেশে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অনেকে। সপ্তগ্রাম বিধায়ক স্বরাজ ঘোষ, বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, স্থানীয় বিজেপি নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরে ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের মন্দিরগুলি তেরঙ্গা আলো রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাককালে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বিভিন্ন আকারের জাতীয় পতাকা, তেরঙ্গা হাতের ব্যান্ড, ওড়না, মাথার টুপি সহ বিভিন্ন জিনিস। আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বীরভূমের শিউরি স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জিআরপি ও আরপিএফ। স্টেশনে আসা যাত্রীদের ব্যাগ ও অন্য সমস্ত জিনিস পরীক্ষা করে দেখা হচ্ছে। কালীঘাট মন্দিরের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। মন্দির চত্বর এবং দর্শনার্থীদের নিরাপত্তায় সেখানে পুলিশ ফাঁড়ি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাতে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। এই প্রথম কোন ধর্মীয় স্থানের জন্য আলাদা করে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করছে লালবাজার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্যজুড়ে পার্টিশন হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে আজ বিকেল 5টায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখানো হবে 3টি বিশেষ ভিডিও। রাজ্যের 2 মন্ত্রী, জেলাশাসক সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7ই আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগে জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে ইসলামপুর সাইবার থানার পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। কন্যারত্ন দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের নারী ও শিশু বিকাশ দপ্তর আজ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত সরকারের আমল থেকেই 14ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হত। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে ওড়িশার একটি হোটেল থেকে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। খর্দাদানা থেকে তাদের দুজনকে বের করে আনার সময় থানা চত্বরে তাদের ঘিরে বহু মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় কাদা ও ডিম। নির্মল ঘোষকে মাথায় হেলমেট পরিয়ে থানা থেকে গাড়িতে তোলা হয়। এর আগে বিজেপি কর্মী সমর্থকরা খর্দা থানার বাইরে ডিজে বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন। নির্মল ঘোষের বিরুদ্ধে এছাড়াও লটারি প্রতারণার মামলা রুজু করেছে খর্দা থানার পুলিশ। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদের সুতির রঘুনাথপুরে ধারালো হাঁসোয়া দিয়ে 2 ভাগ্নি ও 1 পাড়াতুতো ভাইজিকে খুনের অভিযোগে ধৃত গোলাম সারওয়ার ওরফে বাদশাকে পুলিশ আজ আদালতে পেশ করবে। সুতি থানার পুলিশ এই ঘটনার পর রাতেই তাকে গ্রেপ্তার করে। কি কারণে 3 শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যা করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জখম অপর শিশুকন্যা আনিসা পারভিনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ভবানীপুর এফসি। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান। একা আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে। কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে মহিলা মহল।
5: এখন শুনবেন মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, যারা রয়েছেন ওপারে তাদেরকে প্রথমেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমি শোভা মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে। আজ মহিলা মহলে অন্দর সংবাদ। আজকে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তাকে স্বাগত জানাই। রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর অনিন্দিতা নাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাকে স্বাগত।
1: নমস্কার ম্যাম, আমার প্রচন্ড ভালো লাগছে আকাশবাণীতে আজকে এসে। আমরা আশা করব আমাদের আজকে টপিক যেটা নিয়ে ডিসকাশন করতে এসেছি সেটা অনেক কারো মধ্যে ছড়িয়ে যাবে এবং এই নিয়েই আমরা এগিয়ে যাব আজকের প্রোগ্রামের দিকে।
0: একেবারেই। তাহলে এবার বিষয়ে আসা যাক। আজকের যে বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক, আমার মনে হয় এই বিষয়ের ওপরে আলোচনায় অনেক মানুষ উপকৃত হবেন। গ্রুমিং এবং তার সাথে কনফিডেন্স বিল্ডিং, এই দুটো নিয়ে আজকে আলোচনা হবে। যদিও এই গ্রুমিং এবং কনফিডেন্স বিল্ডিং এটা একে অপরের সাথে কিন্তু সম্পৃক্ত, একটা থাকলে আর একটা চলে আসে, কিন্তু কিভাবে বা গ্রুমিং বলতে আমরা কি বুঝি সেটা দিয়েই বরং শুরু করি। যে
1: আমরা সবার আগে এখানে বলতে গেলে যে কোনো একটা মানুষ সে নিজের মতো করে বিল্ড আপ করে নিজেকে, তার বাবা মা এবং পারিপার্শ্বিক যে মানুষজনকে তারা পায় সেই থেকে নিজেকে তৈরি করে নেয়। তার অ্যাটিটিউড, তার গেস্টচার, প্রতিটা জিনিস তার মতো করে হয়ে যায়। কিন্তু যখন আমরা স্কিলড হয়ে যাই তখন এই গ্রুমিংটা আরও অসাধারণভাবে লোকের সামনে আসে, আর সেটার জন্য কিন্তু আমাদের দরকার ট্রেনিং, স্পেশালাইজ ট্রেনার এবং ফ্যাকাল্টিজ যারা আমাদেরকে ভালোভাবে গ্রুম করে। গ্রুমিং অ্যাকচুয়ালি কি? কিছুই কিন্তু না, ব্যাপারটা হচ্ছে সুন্দরভাবে আসা, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে প্রেজেন্টেবল করা। আমাদের হেয়ার কতটা সুন্দর থাকবে, কিভাবে আমরা হাত রাখবো, কিভাবে আমরা বসবো, কিভাবে আমরা কথা বলবো, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, যেটা দেখেই লোক বুঝবে আমি কনফিডেন্ট না ওভার কনফিডেন্ট, সবটাই বোঝা যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা পার্সোনালিটি। এই কথাটা তো আমরা বারবার শুনি, পার্সোনালিটি ওয়ার্ডটা এসছে কিন্তু পারসোনা মানে মাস্ক, যেন আমরা মুখোশ পরে আছি। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো মুখোশ যেন রয়েছে। আমি আজ হয়তো আপনাদের সামনে একজন ফ্যাকাল্টি হয়ে আছি, আমি আবার কারো সামনে গিয়ে কোনো সন্তানের মা। তো একই মানুষ, আমরা নিজেকে কীভাবে চেঞ্জ করি এইটাই হচ্ছে আমাদের গ্রুমিং, আর এটাই হচ্ছে আমরা কীভাবে নিজের অ্যাটিটিউড, বিহেভিয়ার, গেস্টচার, ড্রেস কোড সব কিছু চেঞ্জ করতে পারি।
0: পার্সোনাল গ্রুমিং এইটা কতটা ইম্পর্টেন্ট, মানে আপনার কাছ থেকে গ্রুমিং শব্দটার অর্থটা বুঝলাম যে কতটা একটা মানুষ সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিচ্ছে, সেটাই গ্রুমিং এর আমার মনে হয় সব যা মানে আদি কথা।
1: একদম একদম।
0: এরপর স্বাভাবিকভাবে তাহলে পার্সোনাল গ্রুমিং।

0: সেটা কতটা ইম্পর্টেন্ট।
1: আমরা এখানে সবার আগে যেটা আমি বলবো, প্রতিটা স্টুডেন্টকে আমি বলি, আমাদের তো নিজেদের যেখান থেকে আমরা আসছি আমাদের ফ্যামিলিটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা নিজেকে চেঞ্জ করতে পারবো। একই টিচার 30টা স্টুডেন্টকে পড়াচ্ছে, 30টা মানুষ কিন্তু একরকম হবে না, কিন্তু উই ক্যান ট্রাই, আমরা নিজেরা চেষ্টা করতে পারি যে এই টিচারের যে ভালো দিকটা আছে, এই ফ্রেন্ডের যে ভালো দিকটা আছে, সেগুলোকে নিয়ে ভালো দিকগুলো নিজের মধ্যে নেওয়া এবং সেটা আমার জন্য কতটা অ্যাপ্লিকেবল সেটা বোঝা, এই দুটো যখন সম্মিলিতভাবে একসাথে হয় তখনই কিন্তু আমরা একটা সুন্দর প্রেজেন্টার পাই, একটা সুন্দর মানুষকে আমরা চোখের সামনে দেখতে পাই যে সবকিছুর ভেদভাব ভুলে গিয়ে নিজেকে সকলের সাথে মানিয়ে নিতে পারে। এইটা ইভেন আমি এখান থেকে একটা জিনিস রিলেট করব, গ্রুমিং আমাদের ইম্পর্টেন্ট এই জন্য যখন আমরা কর্পোরেট বা যে কোনো জায়গায় জবেও যাই, আমরা যদি ওয়েল গ্রুমড হই জব সেক্টরে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি দিন সাস্টেন করতে পারি। টু গেট আ জব ইজ ডিফিকাল্ট, কিন্তু জবে থেকে সাস্টেন করাটা কিন্তু অনেক সময় খুব ডিফিকাল্ট হয়। এই গ্রুমিং আর পার্সোনালিটি আর সফট স্কিলস সব মিলিতভাবেই আমাদের হেল্প করে সেখানে অনেক দিন থাকার জন্য। একটা সুন্দর ছোট্ট স্মাইল খুব সুন্দর একটা পজিটিভ অ্যাটিটিউড এনে দেয় যে কোনো মহলে গিয়ে।
0: প্রত্যেকটা মানুষই তো ইন্ডিভিজুয়াল, এক একটা মানুষের এক এক রকমের আচরণ, অনেক মানুষের মধ্যেই কিন্তু আমরা কিছু হিংস্র আচরণ, কিছু নেগেটিভ ব্যবহার এইগুলো দেখি, তার মানে তারও কিন্তু গ্রুমিং ঠিকঠাক হয়নি, তার মানে ফ্যামিলি থেকেই তার গ্রুমিংটা স্টার্ট হয়। তার মানে পার্সোনাল যে গ্রুমিংয়ের কথা আপনি বলছেন, তাহলে তার প্রপার যে এসেন্সিয়াল যে এলিমেন্টস, অর্থাৎ যেগুলো না হলেই নয় একেবারে ছোটবেলা থেকে, সেগুলো কি কি যেগুলো অবশ্যই একটা মানুষের থাকা উচিত?
1: আমি সবার আগে বলবো ম্যাম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা যে কথাটা শুনেছি এটা অক্ষরে অক্ষরে সত্য। আমরা আমাদের মাকে সবার আগে দেখি, মাদার্স উম, সেখান থেকে আমাদের জার্নি শুরু হয়, আমাদের লার্নিং শুরু হয়। আমরা যত স্কুল কলেজ যেখানেই যাই না কেন, ফ্যামিলি এবং মাদার আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট। মাকে দেখি এবং তার সাথে পারিপার্শ্বিক ফ্যামিলি মেম্বারসদেরকে কিন্তু আমরা ছোটবেলা থেকে অবজার্ভ করতে থাকি। তারাই হয়তো, আমার বাবা হয়তো আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, আমি সেটা দেখেছি এবং সেটাই আমি হয়তো আমার কলিগ বা আমার ওয়াইফের সাথে করছি, তার মানে এটা একদিনে হয়নি, আমি দেখতে দেখতে এটা শিখেছি। Because I have observed, আমরা যে কোনো কাজ বা যে কোনো আচরণ করার আগে আমরা অবজার্ভ করি। এই অবজারভেশন ইজ এ স্কিল, আমরা পরে এটা নাম দিচ্ছি ইজ এ স্কিল, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমরা অবজার্ভ করেছি। ইভেন ল্যাঙ্গুয়েজটাও যে আমরা শিখেছি, আমি হয়তো আপনার উপরে একটা খারাপ ভাষা প্রয়োগ করলাম, আমি নিশ্চয়ই কোথাও না কোথাও সেটা শুনেছি, কারণ প্রথম আমাদের লিসেনিং স্কিলস, তারপর কিন্তু স্পিকিং স্কিলস। তাই যতক্ষণ না আমরা বেশি শুনছি ততক্ষণ আমরা ভালো কমিউনিকেটরও হচ্ছি না, ভালো সফট স্কিলসেও হচ্ছি না, কারণ আমি না শুনে কাউকে যদি কোনো বক্তব্য দিই তাহলে সেই বক্তব্য কিন্তু ভ্যালুলেস। এখান থেকে যেটা আপনিও বললেন ম্যাম, প্রতিটা জিনিস হয়তো আমি আমার মাকে বা আমি আমার বোনকে কাউকে দেখেছি, সে যখনই কোথাও যায় খুব টিপটাপ সেজে গুজে, নর্মাল ঘরোয়া মেয়েও আমরা দেখেছি তারা খুব সেজে যাচ্ছে, তো দেখা যাচ্ছে তার বাড়ির বাচ্চারা শিখেছে কিন্তু যে তাকে কোথাও যেতে গেলে প্রেজেন্টেবল হয়ে যেতে হবে, তো সেটা যাচ্ছে। আবার কেউ দেখেছে যে না, প্রেজেন্টেবলটা অত দরকার নেই, নর্মাল ও তো মা যাচ্ছে আমি ওরম যাব। তো আমরা এই দুটো মানুষকে ইভেন পাশাপাশি টেবিলে যখন কলিগ হিসেবে দেখছি, দুজন পুরো ডিফারেন্ট, এর মানে এটা নয় যে পারসন যে প্রচন্ড সেজে এসছে মানে সে একদম স্কিলড নয়, এটা আমাদের ভুল ধারণা, সে তার মানে সবকিছুর মধ্যে এভাবেই নিজেকে গ্রুম করেছে। আরেকটি মানুষ সবকিছু নিয়ে ঘেটে গেছে, সে যেন বুঝিয়ে দিচ্ছে তার পার্সোনালিটি দিয়ে। এই জায়গাগুলো, টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রতিটা জিনিস কিন্তু আমাদের কনফিডেন্স বিল্ডিংয়ে খুব ইম্পর্টেন্ট। আমার এক জায়গায় যাওয়ার কথা, আমি 2 মিনিট আগে পৌঁছবো, 5 মিনিট পরে পৌঁছবো না, এটাও কিন্তু ছোটবেলা থেকে হবে এবং সেটাও কিন্তু আমাকে কনফিডেন্স দেবে। একটা প্রোগ্রাম আমি হঠাৎ করে ঢুকলাম, সেই যে কনফিডেন্স, আমি টাইমের আগে সুন্দরভাবে সেখানে স্নিগ্ধভাবে ঢুকলাম, দুটোর অ্যাপিয়ারেন্স কিন্তু অনেক ডিফারেন্ট হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখি। উই হ্যাভ টু নক আ ডোর, কোথাও যাব নক করে আমাদের সেখানে ঢুকতে হবে। এই অ্যাটিটিউডগুলো মনে হয় না স্কুল বা কলেজে শেখাতে লাগে, যদি আমরা বাড়ি থেকে এই গ্রুমিংটা পাই। আমার মনে হয় আপনি যে উত্তরটা জানতে চেয়েছেন এটাই তার উত্তর। এবং তার সাথে আমি আরেকটা জিনিসও বলবো, ড্রেস আপ, কোন জায়গায় আমি যাচ্ছি?
0: আমি এই প্রশ্নটাই রাখতে যাচ্ছিলাম, কারণ আপনি এক্ষুনি বললেন যে ধরুন কোন ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা যে কোনো ধরুন কোন একটা অনুষ্ঠান বাড়িতে, হ্যাঁ, প্রত্যেকেই তার নিজস্ব পার্সোনালিটি অনুযায়ী, তার নিজস্ব ব্যক্তিত্ব অনুযায়ী সাজগোজ করে, তাহলে তার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য, তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই পোশাক পরিচ্ছদ, সেটাকে সে কিভাবে পছন্দ করবে, কোনটা পরবে, এটা কতটা গুরুত্বপূর্ণ?
1: সঠিক জায়গা এবং তার সাথে সঠিক পোশাক, মানে আমি কোথায় যাচ্ছি সেটার উপর নির্ভর করবে আমি সেখানে কি পরে যাব। আমি হতেই পারি একটাই মানুষ, সে হয়তো মডেল, আবার সেই সেম মানুষ হতে পারে সে কোথাও টিচার, আবার সেই সেম মানুষ এমন কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে সেখানে হয়তো কারো মৃত্যু হয়েছে, একটা শোক সংবাদ। আমার সাজ কোচ সবটাই কিন্তু চেঞ্জ হবে। ইভেন আমি যদি একই দিনেও তিনটে প্রোগ্রাম অ্যাটেন্ড করি, সেখানেও কিন্তু আমার মধ্যে চেঞ্জেস থাকবে। কেউ কালারফুল ড্রেস পরে, দ্যাট শোজ দ্য পার্সন ইজ ভাইব্রেন্ট, ট্রাইং টু মেক আদার্স হ্যাপি। এবং আমরা যখন প্রচণ্ড শরীর খারাপ হয়, এই টিপসটা আমি সকলের জন্য দেব, যখন সকলের মনে হয় যে উফ আজকে জ্বর, শরীরটা একদম ভালো লাগছে না, সেদিন একটু মিষ্টি করে নিজে সাজবেন, তো আয়নায় নিজেকে দেখবেন, অনেকটা ফিলিং ভালো লাগবে। এই ফিলিংটা হবে যে না, আমার তো কিছু হয়নি, আমি অনেকটা বেটার আছি। তার চেয়েও ভালো হবে যখন আমি অফিসে ঢুকছি, প্রতিটা মানুষ বলল বা আজকে তো খুব ভালো লাগছে, এটা শুনতে শুনতেও কিন্তু, কারণ এটা আমাদের মনের ব্যাধি, মানে অনেক সময় আমাদের হয়তো অতটা শরীর খারাপও হয়নি কিন্তু মনে হচ্ছে, তো এই মনটাকে ভালো করাটা কিন্তু আমাদের উপর দায়িত্ব। আর এর সাথে কিন্তু ফুড অলসো প্লেজ আ ভাইটাল পার্ট। মনটা খুব খারাপ লাগছে, একটা কোনো খাবার আমি খেলাম, ইভেন কালারফুল, হ্যাঁ, একদিকে হচ্ছে পছন্দসই টেস্টি, আরেকটা কালারফুল। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ইউএইচভি কি বলবো ট্রেনার, তো অল ওভার ইন্ডিয়া এআইসিটি থেকে আমি সেটার জন্য সার্টিফিকেটসও পেয়েছি। রিসেন্টলিও একটা প্রোগ্রাম করে এলাম এনআই টিটিটিআরে, তো সেখান থেকেও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমরা একটা জিনিস না ভুলে যাই, সব কিছুর সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভালোবাসা আর ভালো লাগা। এই দুটো জিনিসও কিন্তু আমাদের কনফিডেন্স দেয়। আমি একটা জায়গায় যাচ্ছি, যাওয়ার আগেই না আমার খুব মনটা মনে হচ্ছে আজকে এখানে গিয়ে কিছু একটা হবে, তো এই যে এক্সাইটমেন্টটা না আমার মধ্যে রয়েছে, সেটা থেকে আমার একটা অরা আসবে যেটা দেখেই লোকের আমাকে ভালো লাগবে। এর জন্য স্কিন কালারের দরকার হয় না, ইটস আ হ্যাপিনেস ক্রিয়েটেড, যেটা আমাদের মন থেকে ক্রিয়েট,
0: দেখলেই বোঝা যাবে,
1: দেখলেই বোঝা যাবে। তো সেই জিনিসটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আর কি, আমরা কিছু পড়াচ্ছি বা আমি গান গাইছি বা আমি একটা ছোট কাজই করছি, সেটাকে ভালোবেসে করতে হবে, তাহলে আমাদের স্ট্রেস কমবে। আর যখনই স্ট্রেস কমবে তখন অটোমেটিক্যালি আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, কারণ মানুষ যখন খুব স্ট্রেসড হয় তাড়াহুড়া করতে গিয়ে বিপদ ঘটে যায়। হয়তো স্ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে, পজিটিভ স্ট্রেসে নিতে হবে, তখন সব কিছু খুব সুন্দর লাগবে এবং সুন্দর করে আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারবো।
0: এই সবটুকুই আসলে একটা ম্যানেজমেন্ট,
1: একদম টাইম ম্যানেজমেন্ট।
0: আর সেই জায়গা থেকে ধরুন কোথাও কখন কিভাবে এই সব কিছুই মাথায় রেখে সবসময় চলতে হয়, আর এইগুলো নিয়ে যারা চলতে পারেন আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই তাদের বেশি থাকে। সুতরাং কিন্তু আবার কিছু কিছু জায়গায় অনেক সময় মানুষ হয়তো একটুখানি ভুল করে ফেললেন বা হয়তো বুঝতে পারলেন না, একটা হয়তো বড় পরীক্ষা, সেই পরীক্ষাতে প্রিপারেশন খুব ভালো নিয়েছে কিন্তু তার ভেতরের আত্মবিশ্বাসটা জাগছে না, ফলে সে এতটাই বেশি নার্ভাস যে পরীক্ষার প্রশ্ন দেখে সে হয়তো খুব ভালোই রেজাল্ট করতে পারতো কিন্তু ওই কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব তাকে পুরো ঘেঁটে দিল। এই আত্মবিশ্বাসটা কতটা জরুরি?
1: প্রচন্ড জরুরি। মানে আমি জানি এই ঘোড়াটায় উঠেই আমি পড়ে যাব, ঠিক আছে, এটা যদি আমি ভেবেই ঘোড়াতে উঠি তাহলে কিন্তু আমি পড়েই যাব, কিন্তু যদি আমি ভাবি যে না আমাকে আজ বাঁচতেই হবে এবং ঘোড়াকে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তখন কিন্তু আমার এমন একটা কনফিডেন্স মনের ভেতর থেকে পজিটিভ থাকবে, দেখা যাবে আমি কিন্তু ঘোড়াকে চালনা করার চেষ্টা করব। এবং এইটা ওভার কনফিডেন্স নয়, এটা হচ্ছে আমাদের মনের চেষ্টা। আর যেটা ম্যাম আপনি বললেন যে পরীক্ষার হল নিয়ে যেটা কথা, আমি প্রতিটা স্টুডেন্টকে একটা জিনিস বলবো, ইউ নিড আ প্ল্যানিং। দুটো টার্ম এখানে ইউজ করব, একটা শর্ট টার্ম গোল, অ্যানাদার ইজ লং টার্ম গোল। এটা আমরা বিটেক, বিবিএ, এমবিএ এবং নানা কোর্সের মাধ্যমে এটা স্টুডেন্টদের আমরা পড়িয়েও থাকি এবং ভীষণ ভাইটাল কোশ্চেন যে কোনো ইউনিভার্সিটিতে এটা এসে থাকে যে হোয়াট ইজ শর্ট টার্ম গোল অ্যান্ড হোয়াট ইজ লং টার্ম গোল। আমি হাসতে হাসতে স্টুডেন্টদের একটা এক্সাম্পল দিই, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা তোদের সবসময় হয়ে থাকে, সিএ 1 2 3 4 25 মার্কস এক্সাম, তো দ্যাট ইজ ইয়োর শর্ট টার্ম গোল। প্রতিটা 25 মার্কস যখন তুই পড়াশুনো করছিস বা করছেন, আমাদের কি হয়, উই স্টার্ট লার্নিং, ছোট ছোট করে জিনিসগুলোকে আমরা ছোট ছোট করে মডিউলসগুলো পড়ি, ভালো মার্কস পাচ্ছি, ভালো করে শিখছি, জানছি, বুঝছি। সেমিস্টার যখন দিচ্ছি, দ্যাট ইজ আওয়ার লং টার্ম গোল, যেটা গিয়ে আমরা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি। আর পড়াশোনার বাইরে যদি চলে যায় একটা

0: সাধারণ মিষ্টি এক্সাম্পল যেটা রোল প্লের মেথডে আমরা ক্লাসে করে থাকি, সেখানে আমরা একটা ছোট্ট এক্সাম্পল, সেটা হচ্ছে যে ধরে নেওয়া হোক যে দুজনের বিয়ে দেওয়া হচ্ছে, একটি ছেলে এবং একটি মেয়ে, বিয়ের প্রস্তাব এলো এবং সেটা সিলেক্টেড হলো যে হ্যাঁ এদের দুজনের মধ্যে বিয়ে হবে, দুই ফ্যামিলি মেনে নিল। নাও ইট নিডস আ প্রসেসিং। কিরকম প্রসেসিং? যেরকম একটা রান্না করতে গেলে আমাদের প্রসেস করতে লাগে, ঠিক তেমনভাবে যে কোনো প্রোগ্রামের জন্য উই নিড আ প্রসেসিং, আর সেটাই আমাদের কনফিডেন্স দেবে। কিভাবে দেবে? যেমন বিয়ের দিন আমাদের কি লাগবে, মিনিমাম একটা ক্যাটারার লাগবে, দ্বিতীয় কাকে লাগবে, আজকালকার যুগে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার্স, ভিডিওগ্রাফার্স এদের ছাড়া তো হয়ই না, এদের সকলের সাথে আমরা আগে কথা বলবো, অ্যাডভান্স পেমেন্ট দেবো এবং ধীরে ধীরে কাজটার আপডেট নেব, হতে পারে সিক্স মান্থস পরে বিয়ে আপডেট নেব। তাহলে প্রোগ্রামের দিন আমি জানবো এভরিথিং ইজ সেট, এটাই হচ্ছে কনফিডেন্স। তখন আমার মন থেকে আত্মবিশ্বাস থাকবে সবকটা জিনিস ঠিক আছে, বাই চান্স কিছু তখন গন্ডগোল হলে আই ক্যান টেক কেয়ার, মানে আমি সেটা দেখতে পারবো। কিন্তু যদি এমন হয় যে সব কিছুই আমি লাস্ট দিনের জন্য রেখেছি বা পরীক্ষারও সব কিছুই প্রিপারেশান লাস্ট দিন রেখেছি, তখন কিন্তু ওভার কনফিডেন্স হয়েও রেজাল্টটা ভালো করা যায় না, আর তখনই অনেক কিছু পড়ে আমরা বুঝতেই পারি না কোনটা কোথায় দেব। তো সেই জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং দরকার, প্ল্যানিং থাকলে আমাদের কনফিডেন্স হবে। আজ যেমন আমি আকাশবাণীতে আসবো ভাবলাম, ম্যামরা আমাকে বললেন, আমাকেও কিন্তু একটা প্ল্যান করতে হয়েছে যে এখানে আমাকে কটার মধ্যে ঢুকতে হবে, বা ম্যামকেও একটা প্ল্যান করতে হয়েছে যে অনিন্দিতা ম্যামকে আমি কখন ডাকবো। তো এই প্ল্যানিংটা ছিল বলেই কিন্তু যখন আমাদের দেখা হলো একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হলো এবং আমরা হ্যাপি হলাম যে না আমরা দুজন এসে গেছি এবং আমরা জিনিসটা নিয়ে এগোতে পারি। তো প্রতিটা জায়গায় উই নিড আ প্ল্যানিং টু হ্যাভ কনফিডেন্স।
1: এখন কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স এটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে এবং অনেকেই সেটা কিন্তু গুলিয়ে ফেলেন। সেক্ষেত্রে কনফিডেন্স এবং ওভার কনফিডেন্সের মধ্যে পার্থক্যটা কিভাবে আপনারা নির্বাচন করেন?
0: কনফিডেন্স হচ্ছে যে আমি একটা কাজ দেখি, মনে হলো আচ্ছা ম্যাম তো আমাকে এসেটা লিখতে দিয়েছে, আমি এসেটা জানি, উফ এই টপিকটা তো আমার জানা, আমি দু সেকেন্ডে করে ফেলবো, মনে হলো। আরেকজন ভাবলো হচ্ছে যে এটা তো প্রচুর জানা, উফ এটা নিয়ে আর আমার ভাবারই দরকার নেই। এবারে দুটো মানুষ দুজনেই কিন্তু কনফিডেন্স আছে, ওভার যার কনফিডেন্স সে ওটা নিয়ে আর প্র্যাকটিস করলো না, মানে টপিক টিচার তাকে দিয়ে দিল যে এটা একটু প্রিপেয়ার করে এসো কালকে তোমার এক্সাম, দুজনকেই কিন্তু দিয়েছে, একজন কিন্তু কনফিডেন্স ছিল যে সে সেটা পারবে, তাও সে বসে আরও টপিকস রিলেটেড টু দ্যাট দেখলো, দেখে আরো সুন্দর করে নিজের লার্নিং প্রসেসটাকে এগোলো, আরো নতুন পয়েন্টস গ্যাদার করলো, আরো নতুন আইডিয়াস নিল, যখন সে লিখলো অসাধারণভাবে সে কিন্তু লিখলো। কিন্তু যে ওভার কনফিডেন্সে ছিলেন তার কিন্তু সেটা হলো না। কেন হলো না? কারণ সে যতটুকু সীমিত জানতো তার উপরে সে কিন্তু আর কাজ করেনি। আর এর মধ্যে তো আমরা অসাধারণ গল্পই জানি, সেই টর্টয়েস, তাই না? তো সেই গল্পটাই হয়তো আমাদের একটু মনে পড়ে যায়,
1: ওভার স্টাডি।
0: হ্যাঁ একদম একদম। তো ওখানে আমরা সেই র‍্যাবিটও যাচ্ছি আর টর্টয়েস যাচ্ছে এবং কি হয় সেটা ছোটবেলা থেকেই কিন্তু আমরা মরাল ক্লাসে, মানে মরাল সায়েন্স ক্লাস হোক বা পরের দিকেও আমরা ভ্যালুজ অ্যান্ড এথিক্সেরও যখন ক্লাস হয় মাঝে মাঝে স্টুডেন্টসদেরকে এগুলো টেনে টেনে এক্সাম্পলস দিই, এটাই বোঝানোর জন্য যে কনসিস্টেন্সি থাকতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস টানা চালিয়ে যাব, চেষ্টা করে যাব, তবেই কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্টের দিকে আমরা এগিয়ে যাব। কোথাও কনফিডেন্স এত বেশি হয়ে গেল আমি ওটার দিকে তাকালামই না, আমি পারবো, স্টেজে গিয়ে আমি মেকআপ দিয়ে দেবো, এটা অনেক ছেলে মেয়ে বলে থাকে, সেটা সবসময় হয় না, একটু প্র্যাকটিস কিন্তু প্রয়োজন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
1: আচ্ছা, এই সেলফ কনফিডেন্স কি বাড়ানো সম্ভব?
0: আমি রোজ রান্না করি, তো আমি মোটামুটি কিন্তু জানি নুন চিনি জাল, মানে যা যা লাগবে আমি জানি রান্নাটাতে, রোজই করি, তাই জন্য কিন্তু আমার একটা সেলফ কনফিডেন্স আছে, ওটা আমি পারবো। কিন্তু আমি জীবনে গ্যাসই জ্বালাইনি, আমাকে বললো, আমি এবার যত কনফিডেন্সই থাকুক আমি কি গ্যাসটা জ্বালাতে পারবো? আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমার উপর লোকে ভরসাটা করবে, তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানে এই যেরকম আপনি ধরুন ম্যাম আমাকে এখন সোমা ম্যাম বললেন যে অনিন্দিতা তুমি একটু প্লেনটা চালাও, তো এবার আমি তো প্লেনে উঠলাম, কিন্তু আমার মনে হয় যারা অন্যরা উঠবেন প্লেনে আমি আছি শুনলে সবাই নেমে যাবে। ওই জন্য নিজের কনফিডেন্স ততক্ষণ অবধি থাকা উচিত যতক্ষণ অবধি আমি নিজে সত্যি সেই ব্যাপারটা জানি। কিন্তু আমি শুধু ভেবে নিলাম আমার কনফিডেন্স আছে, আমি মানুষকেও কিন্তু তাতে সমস্যার সম্মুখীন করে ফেলবো, সেটা যাতে না হয়। এই জায়গাটা কিন্তু নিজেকে বুঝতে হবে, আমি কোনটা পারি কোনটা পারি না। ঠিক আছে, আমার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমি তাহলে সেটা শিখবো, দেন আই শুড শো যে হ্যাঁ আমি সেলফ কনফিডেন্ট, যেটা জানি না সেটাতে আমি কনফিডেন্স দেখাবো না কোনো অবস্থাতেই।
1: এবং এই প্রত্যেকটা টিপস আমার মনে হয়, ধরুন যারা চাকরির জন্য হয়তো চেষ্টা করছেন সব ছেলেমেয়েরা, এবং নিজেদের হয়তো একটা ব্যবসা রয়েছে, সেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা জিনিস সেখানে আরো বেশি করে নিজের দায়িত্বে রাখতে হয়। যে মেয়েটি সংসার করছে, হ্যাঁ, আবার তার সাথে কাজের জায়গাও সামলাচ্ছে, তাকে টাইম ম্যানেজমেন্ট, এই যে বললেন যে গ্রুমিং এর বিষয়, সে কখনো মা, কখনো হয়তো কারুর সাথে, হয়তো তার শাশুড়ির সাথে বসে কিছুটা সময় কাটাচ্ছে, তো প্রত্যেকটা জায়গায় সে তো আলাদা আলাদা রকম, সুতরাং সেখানেও তাকে মাথায় রাখতে হচ্ছে আপনার কথাগুলো,
0: বা তার কোনো কলিগকে ভালো লাগে তাকেও হয়তো একটু টাইম দিচ্ছে সে একই টাইমের মধ্যে। তো এখানে আমি সুন্দর একটা এক্সাম্পল দেব যে আমাদের লাইফে অনেক সময় অনেক স্ট্রেস আসে, তো আমি জানি এটা নিয়ে সবাই হয়তো আমরা হাসবো আনন্দ করব, কিন্তু তাও বলবো সবাইকে হাসানোটা চেষ্টা করতে হবে, আর কনফিডেন্স দিয়েই সেটা হবে। মানে আমাকে শাশুড়ি বেরোনোর সময় বলল, অনিন্দিতা আজকে কিন্তু রান্নার লোক আসবে না, তখন আমার কিছু করার নেই, বাট আমি জানি রাতে এসে হয়তো আমি একটু ভাতটা বসিয়ে দিতে পারি, সেটা যেমন করব। আবার একটা কলিগ যাকে আমি একটু হেল্প করলে, হয়তো তার বাড়িতে একটু সমস্যা আছে, একটু আধ ঘন্টা আগে তাকে আমি ছেড়ে দিলাম, তাহলে কিন্তু সেও হ্যাপি রইল, এবং সেটাও আমার কনফিডেন্স যে ইয়েস উইদিন হাফ অ্যান আওয়ার আমি কিন্তু সেটা তাকে হেল্প করে দেবো। আবার আমি বাড়ির বাচ্চাটাকেও এক ঘন্টা হলেও টাইম দেব। এই প্রতিটা জিনিসই কিন্তু প্রায়োরিটি। তবে আমি এখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, একটি মেয়ে একভাবে চলে, যখন সে কারো স্ত্রী হয়ে যায় বা কারো মা হয়ে যায়, তার কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। এটা মানে এটা নয় যে আমি ডিপ্রেসড হয়ে যাব, এটা মানে এটা নয় আমি জব ছেড়ে দেব, এটা মানে এটাই যে আমি এর পরেও অনেক কিছু করতে পারি, চেষ্টা সেরম লেভেলে হবে, হয়তো ঘুমটা কম হবে, কিন্তু যখন আমি সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠব, তবু আমি অ্যাপ্রিসিয়েশন পাবো, আমি তো ঠিক এগিয়ে যাব। তো সেই জন্য কোথাও আমাদের থামলে হবে না, এগিয়ে যেতে হবে। আমি আমার ছোট্ট করে আমার নিজেরও একটা এক্সাম্পল এখানে দেব, মানে একদিকে যেমন টিচার, একদিকে কোশ্চেন মডারেটার, পেপার সেটার, প্রচণ্ড বিজি শেডিউল দিয়ে যাই। একাডেমি অফ ফাইন আর্টসে অনেক সময় ইনভাইট পাই, একসময় খুব ভালো আঁকতাম, সকলে বলেন আর কি, নিজের আঁকাও একাডেমি অফ ফাইন আর্টসে এক সময় এক্সিবিটেড হয়েছে। চেনা জানা দিয়ে কিন্তু করিনি, নিজের মতো করে করেছি। তুই লাভ ইউর প্যাশন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে করতে চান সেটাকে ভালোবাসুন, তাহলে অনেক কিছু হতে পারে। আর আমি সবাইকে তাই বলবো, আমরা যারা শুনছি তাদের মধ্যে অনেক মা আছেন যারা খুব ট্যালেন্টেড, তারা স্যাক্রিফাইস করে দিয়েছে তার সন্তানের জন্য। সন্তানকে আমরা চাকরি করার পরেও ভালোবাসতে পারি, বরং আরও সুন্দর অ্যাফোর্ডেবল লাইফ দিতে পারি। তো সেই জন্য আমরা কখনো নিজেকে দমিয়ে নেব না। অনেক মায়েরা আছে বাচ্চা অটিস্টিক, তাই জন্য তারা তাদের কেরিয়ার ছেড়ে দেয়, সেটা কেন করবেন? তাকে ভালোবাসুন নিশ্চয়ই, কিন্তু নিজেকে থামতে দেবেন না, ও হয়তো আপনাকে দেখে একটা এক্সাম্পল ভাববেন। সো বি অ্যান এক্সাম্পল, চেষ্টা করে যান
1: একদম। এবং এই সব কিছু মানে যে আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের একটা সংযম, এই সবগুলোই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের ওপরে ফুটে ওঠে, তাই না? তাহলে এই বডি ল্যাঙ্গুয়েজটা কনফিডেন্সের ক্ষেত্রে, আত্মবিশ্বাসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ?
0: বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যে আমি যদি আপনার ভাষাও না বুঝি, আমি আমার চোখ, ফেসিয়াল এক্সপ্রেশন, আমার আই কন্ট্যাক্ট দিয়ে বুঝিয়ে দেব যে আমার এই মানুষটাকে ভালো লাগে। কারণ বডি ল্যাঙ্গুয়েজ তখন থেকে এসেছিল যখন ভাষাও সেভাবে আসেনি, তাহলে সেই সময় থেকে কিন্তু আমরা আমাদের আই কন্ট্যাক্ট, আমরা আমাদের হাত পা নানা কিছু নাড়িয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, থেমে যাও, গেটটা খুলে দাও, নানা কিছু কিন্তু আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই বুঝিয়েছি। বা আমরা একটা জিনিস খুব করে থাকি, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমরা একটা হাতের উপর আরেকটা হাত রেখে বসি, সেটাকে বলা হয় ক্রসড বডি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা আমরা কখনোই করব না, বা ক্রস লেগড, আমরা দুটো পা, একটা পা আরেকটা পায়ের উপর রেখে ফেলি, এইটা মানে হচ্ছে আই নো এভরিথিং, মানে আমি সবই জানি, আপনার থেকে নতুন করে আমার কিছু জানার নেই। সো অলওয়েজ হ্যাভ ওপেন কমিউনিকেশন, যেখানে আমার হাত বা পা এমনভাবে থাকবে যেন মনে হবে আমি আপনার থেকে শুনছি, জানছি, এবং আমি আমার ডেলিভারি দিচ্ছি, তবেই কিন্তু একটা সুন্দর কমিউনিকেশন যেটা এগোতে পারে। তাই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কোনো কথা বলবো না, বরং আমরা এটা ভাববো যে সেই প্রাচীন মানুষগুলো কিন্তু বডি ল্যাঙ্গুয়েজেই কথা বলতো, তাহলে আমাদের ঘাটতিটা কোথায়? আমাদের ঘাটতি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে এত ফোকাস হয়ে গেছি, পাশের মানুষটাকে আমরা টুইট করি না, আমরা লিখে দিই হোয়াটসঅ্যাপে গুড মর্নিং, লোক মরে গেছে আমরা ফোনটা করি না, লিখে দিই আমরা RIP, মানে রেস্ট ইন পিসটা লেখারও আমাদের কাছে সময় নেই। প্লিজ, এই সময়টাই আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আর একটা সময় শেষ হয়ে যাবে। তো এই সময়টা আমরা সেই সুন্দর মানুষ

0: গুলোর মাঝে ছড়িয়ে দেব, নিজেদেরকে তাদের সঙ্গে মিলিয়ে দেব, তবেই দেখবেন মানুষের মনের অনেক ব্যাধি হয়তো সেখানেই শেষ হয়ে যাবে, কারণ আমরা সময় দেওয়াটাই আজ ভুলে গেছি।
1: এই প্রসঙ্গেই আপনার কথা সূত্র ধরেই একটা মনে হলো যে এই যে বললেন না যে হয়তো একটা পাশের মানুষটা অসুবিধার মধ্যে রয়েছেন, আমরা দেখতে দেখার মতো সময় আমাদের কাছে নেই, অথচ একটা কমিউনিকেশন যে একে অপরের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, একটা সম্পর্ক সেটা হয়তো শেষের দিকে কমিউনিকেট করলে হয়তো কিছু জিনিস সলভ হয়ে যেত, তাই কমিউনিকেশন স্কিলটা কতটা গুরুত্বপূর্ণ?
0: আমি এখানে বলবো কমিউনিকেশন যদি আমাদের সত্যি বুঝতে হয়, এর জন্য যেমন মুভি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, সমাজ থেকে অনেক কিছু শিখবো, এবং নিজেরা যখন কমিউনিকেট করবো সেটা থেকেও অনেক কিছু শিখবো। প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন, এই ওয়ার্ডটা এসছে কমিউনিকেয়ার, মানে আমি যা বলবো এবং যা শুনবো, মানে টু শেয়ার ইনফরমেশন, টু গ্যাদার ইনফরমেশন। আধা সময় কাউকে আমি যদি জিজ্ঞেস করি যে কমিউনিকেশন কি, সবাই বলে ম্যাম দুজনের মধ্যে কথোপকথন। দুজনের মধ্যে সবসময় সীমাবদ্ধ নয় সেটা, অনেক কারোর সাথেও আমি কমিউনিকেশন করতে পারি একসাথে। একটা ক্লাসরুমে কি কমিউনিকেশন হয় না? হয়তো। একটা বাসে কি দাঁড়িয়ে একজন বলে না টিকিটটা দিন তো, সকলকে একসাথে কিন্তু বলছে, এবং সকলেই আমরা সেখানে নয় রিপ্লাই করছি নয় টিকিটটা কাটছি। তো কমিউনিকেশনটাকে কি বলা হয়? ইটস অ্যান এনকোডিং অ্যান্ড ডিকোডিং অফ মেসেজেস, মানে আমি যা বললাম সেটা বুঝে অপরজন তার কি রিপ্লাই দিল। এই পুরো প্রসেস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কমিউনিকেশন হচ্ছে না, একজন অপরজনের কাছে এসে যেন বন্ধুর মতো শেয়ার করতে পারি, তাহলেই অনেক প্রবলেমের আমার মনে হয় সমাধান হয়ে যাবে।
1: ডিসিপ্লিন কতটা গুরুত্বপূর্ণ?
0: ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবার আগে স্টুডেন্টসের এবং যারাই আমাদের এই প্রোগ্রাম শুনছেন তার সকলকেই বলবো যে সেলফ ডিসিপ্লিন হতে গেলে সেই প্ল্যানিং এর প্রয়োজন, এন্ড উই নিড আ প্ল্যানার। আমাদের নিজেদেরকে সকাল থেকে রাত অবধি আমরা কি কি করব এবং কি কি জিনিসের ওপর সময়টাকে দেব সেটার একটা চার্ট আমার কাছে থাকবে, বা প্রতিদিন কি কি কাজ করব। হয়তো আমার অফিস যাওয়া আছে ওই টাইমটা ফিক্সড, কিন্তু এর বাইরের টাইমটা আমরা কোথায় কখন কিভাবে দেব সেটা কিন্তু আমাদের ভালোভাবে ইনভেস্ট কোথায় করছি সেটা নিজেকে জানতে হবে। আর সেলফ ডিসিপ্লিন যখনই আমরা হয়ে যাব, তখনই কোথাও যেতে গেলে কোন টাইমে যাব বা কখন সেখান থেকে আসব সেটাও কিন্তু ওভারঅল তার সাথে হয়ে যাবে। আর এর সাথেই থাকবে হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল, যে আমরা যখন একটা জায়গায় যাব কোন ড্রেসে সেখানে যাচ্ছি, সে একই জায়গায় আমরা ফিরে আসি, কীভাবে সেখানে যাচ্ছি, কীভাবে নিজেকে প্রেজেন্ট করছি। আর যখন এই ড্রেস কোড বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো একসাথে মিলিত হয়ে যাচ্ছে, তখনই আমাদের নিজেদের সফট স্কিলস বা অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল সব একসাথে চলে আসবে। আর কমিউনিকেশন তো একদিনে হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আবার ডিসিপ্লিনটাও তাই, ছোট্টবেলা থেকে বাড়ি থেকে আমাদের যে গ্রুমিংটা করানো হয় তার থেকেও শিখি, স্কুল কলেজে গিয়েও কিন্তু আমরা ডিসিপ্লিন শিখি, আর তার থেকে নিজের মতো করে একটা ডিসিপ্লিন লাইফ বানাতে হবে। এটা আমি করব এবং এটা আমি করব না, যেটা আমার জন্য ফ্রুটফুল সেটা আমাকেই বাছাই করে নিতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: নমস্কার।

0: prevail along and off Andaman and Nicobar coast from 14th to 18th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 14th to 18th of August. Swell waves in the range of 16 to 21 second period with 2 to 2.3 meters height are forecasted till 11:30 p.m. on the 15th of August 2026. It is advised that there is possibility of surging of waves. Boats reply with utmost vigilance. Recreation with due care. That's all for now. You are listening to the Mid-Day Weather Bulletin on Akashwani Kolkata. Thank you.
1: Akashwani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় 48 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরামের ওপর দিয়ে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যা এবং বিহারের বেশিরভাগ জায়গায় এবং উড়িষ্যা এবং বিহারের দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায়, কোনো কোনো জায়গায় খুব ভারী থেকে ভারী বৃষ্টিও হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় খুব ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে, তবে বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। দমকা বাতাস বয়ে গেছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে মায়াবন্দর 1 সেন্টিমিটার, সাগর আইল্যান্ড 9 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 7 সেন্টিমিটার, ঝাড়গ্রাম 5 সেন্টিমিটার, দুর্গাচক 5 সেন্টিমিটার, কন্টাই 3 সেন্টিমিটার, ওদলাবাড়ি চাবাগান 7 সেন্টিমিটার, লাভা 6 সেন্টিমিটার, সেবক 4 সেন্টিমিটার, গারু 19 সেন্টিমিটার, সারিউ 16 সেন্টিমিটার, চক্রধরপুর 12 সেন্টিমিটার, মনোহরপুর 9 সেন্টিমিটার, ইকমা 6 সেন্টিমিটার, রঘুনাথপুর 16 সেন্টিমিটার,

হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের কোথাও কোথাও। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং দার্জিলিং জেলার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার দু একটি জায়গায়। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে। তাই আজ এবং আগামীকাল যারা মাছ ধরতে যান ওই অঞ্চলে তাদের যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে যে যারা ওখানকার নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে, ফলে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তাই আজ এবং আগামীকাল এবং 18 তারিখ পর্যন্ত ওই অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 2:30 থেকে সাঁওতালি গান পরিবেশন করবেন কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে তৃতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুনবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। উপস্থিত থাকবেন ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি ও লাটবাগান উচ্চ বিদ্যালয় যতীন দাস বিদ্যামন্দির ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি, উপস্থাপনায় লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আটসুর। 7টায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ। এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 8:10 নাটক তিতুমির, রচনা আশিস চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 10:00 ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত। 10:45 লোকগীতি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:15 অতুল প্রসাদের গান, শিল্পী কুন্নি সোরেন। 9:30 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: কল্যাণী মুরমুয়ার সাথে কোয়া দং সেরিং পে আজম কে তাবনা সেরিং রেদু কিন তাহলে না কল্যাণী মুরমু আর সরোজমণি সরেন নিয়ে তাইম আজম তাবন পে হর হপনা বিচার ধারা আর নাহা সান্তাল কো বাবদ গালমারা রিয়া দসার সে মুচাদ হাটিং ছেলে দেখানা কো রাবুন দাস হেমব্রম জমাদার কিসকু আর সীতারাম বাস্কে
1: হর সমাজ রিয়া বিচের ধারা আর নাহা রেন সান্তাল কো নোয়া সাতাম বাবদ গালমারা রিয়া তেহিন দো দসার হাটিং উচ্ছেন রিয়া নেডা মাহা কানা আর নোয়া দসার হাটিং রহ নোডে সেটাই মেনা আকাট কিনা বার হর পুরুধুল মানতান গমকে কিন মিদ দোকানায় সাঁওতা গাখুড়িয়ে সুসেরিয়ে মানতান রাবণ দাস হেমব্রম গমকে আর মিদ দোকানায় নিতুমান গায়ান অনলিয়ে মানতান জমাদার কিসকু গমকে বানাহরকে দসার হাটিং রহ মা জোহার
2: জোহার
1: পৈলু হাটিং রে যাহা গালমারা হই আকানা মেন দো আবো হর সমাজ রিয়া বিচের ধারা পাহিল ওকালেকা তাহে কানা তিনে থকতে বিচের হড়া তাহে কানা কলেকানা গালমারা ওকো হিউক তাহে তিলে কোয়া সেনেলে চেক লেকা তাহে কানা আর নিয়ে হাটিং রে তো বোন গালমারাওয়া এতহব লাগে মানুতান রাবণ দাস হেমব্রম গমকে লিয়াবন মে নয় যে আবুয়া সেদা এখন চল আগুয়াকান বিচের ধারা নোয়া বিচের আড়িরে সরকার পাহাটা সেট খন তিনে কান হেসারি মেনা আকাদা সে বাঙা
2: নোয়া বাখরা তে লই লেখান গানো আ সরকার দো আইন লিকা তো অনকা দো যত রাজ্য রে দো অনকা সে যত পুনত রে দো অনকা বা দো বানু আ সে যাহা টোলা রে সে যাহা জেলা করে মিন বার মেনা কোন দো যাহা ট্রেডিশনাল আবা আনারি কো মেনা ওনা কো লাগু বড়া কান গিয়া মেন খান দের গে জাগার গে নেলো গা ওনা কো দো অনকান আইন কো দো বাং কো লাগু ইদা যত গে এটা সে চালা খানা সে নেতারা সান্তাল দো বাং কানা কো উনকো আরি লিকাতে ওনা কো কামিরা কো জোয়া আইরি দা
1: নোয়া বাবতে মানতান জমাদান কিসকু গম কো জানা
3: নোয়া বাবতে খাটো মাছা তিং লিয়া কানাই হ যে হয় যে আবুয়াং বিচের ধারা কো সে যাহা বন বিচের আচার কেদা আতো রে কুসি রে সে সমাজ রে আবুয়া যাহা রায় কে দবন ওনা দো সরকার দো মান্যতা দো আবু দো উনকা দো বাই এমাবোনা উনি বিনা আপে শান্তিতে তাহেন পে ঠিক আছে আপেয়া খেপরিকে যে আপে তেপে মেটায় তো আপেয়া আড়ি নাপায় কথা পাশ উনি তো ওনা হ মানে বাই চালা আর লই হ উনি তো আজকাল মতো ঠিকঠাক গে তাহে নাই ইয়ে শান্ত দিশম তাহেন খান গে হই না তবে ওনা ইদি কাতে যখন গে আর চিতান সে মানে খেপরি আ খেপরিকে যে দাও গপট টপাম হই আ উন্দু কিন্তু সরকার ওরে লাহা হাইতে যতই আলু উন্দু কোট কচেরি সিচা পারম জালা
1: আবোয়া যাহা বিচের ধারা মেনা আকাদা সে বিচের কো মেনা আকাদা ওনা নাইতে নাপাইতে হইলেন খান তো বেশ গিয়া
2: বেশ গিয়া না
1: আর বান খান দো ওনা যদি এটা সেট কই যে কপি সেট চালা উন তো সরকার পাহাটা খন নোয়া রেনা অসন্ত এটা লেখা যায়
2: বলে
1: নোডে মানতান রাবণ দাস হেমব্রম গমকে লিয়া বন মে যে নয় আবুয়া যাহা বিচের আরি মেনা তাবনা নেলাকানা নোয়ারে তো দাদম ফুরন বরলেকান সে আরহ আডি লেকান ব্যাপার কো নোয়া বিচের ধারে নেলাকানা তো নোয়া দো তিনক কান বাড়িজা কানা নোয়া বহুত কাটি লিয়া বন
2: নোয়া বাখরাতে লই লেখান দো হইয়া সেদা দো আডি ধের গে তাহে কানা দাদম ফুরন তাহে কানা হেতা দো উনকা দো বাং হইও কানা নিদ দো জাহাই বাই বাতাওয়া খান গে থানা কো চালা কানা কোর্ট কো চালা কানা আর আবহাওয়া তো পাহিল তো ডাণম তো বাংক ডাণম করে তেই সুরই নামায় হই না নাই তেমন করা কেদা না পাই তো হই না তাবো না আদো না পাতড়া উঠেও লেখা কেউ নু কি চেট কয়া সুরই নামায়তে হই না জোয়ার তো হইক গিয়া ওনার সাথে উনি কে মেতায় কেন অনুমাতে তালে নু করুন তিস হট পেড়া গোট কাকমে ওকার দো যদি কুড়ি গিদ্রে কড়া গিদ্রা ব্যাপার মেনা খান তো গুণা আর এমতে কারণ আমি কুড়ি গিদ্রা লাইফ এম চাবা কে তাই বা জামাই কড়া কেন নৌকা কেদেয়া তাহলে উনি জামাই গিদ্রা সে কড়া গিদ্রা বহু আইমে বাপলা লাগি খরচ খরচা এম কথা এমে কেসে মাই সে বাপলা লাগি যা খরচা হয় ওনামে মাই নাতে সলুই নামা কথা চালা কানা এতে রহ লই গানো নয় ট্রেডিশন দো মানে ইয়ে দো হরা দো আবো খন দো কাটি চিচং এটা সে চালা কালা যাহা বন শিক্ষিত কানা দিকু তালা বন তাহেন কা যত গে চিচং দিকু তে কালা তালা দিকু লেকাতে বন চালা বন চেষ্টা এদা যেমন ওনা দো বাড়ি অসম দো কাটি কাটি পড়া কান গিয়া
1: নোয়া বাবদ জমা দেব গমকে যাহা এম লিয়া নয় যে আবুয়া বিচের আড়ি রে নোয়া ফুরন কো সে বের লেখান ডানম লেখান ব্যাপার কো হ তাহে কানা নোয়া তে তিনে কান বাড়ি অর সঙ্গে গিড়ি কাদা
3: ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱯᱷᱩᱨᱟᱹᱱ ᱫᱟᱬᱚᱢ ᱡᱟᱦᱟᱸ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱮᱫᱟᱭ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱵᱟᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱞᱤᱢᱤᱴᱮᱥᱮᱰ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱮᱢᱚᱱ ᱠᱚ ᱯᱷᱩᱨᱟᱹᱱ ᱠᱚᱣᱟ ᱡᱟᱛᱮ ᱠᱚᱨᱮ ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱩᱫᱷᱟᱹᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱦᱮᱸ ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱜᱮ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱᱚᱛᱚ ᱧᱮᱞ ᱠᱟᱱᱟ ᱛᱚᱵᱮ ᱱᱤᱛ ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱫᱚ ᱩᱱ ᱫᱷᱟᱹᱨᱤᱡ ᱵᱟᱠᱚ ᱞᱟᱦᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱯᱷᱩᱨᱟᱹᱱ ᱠᱚᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱞᱮᱠᱟᱜᱮ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ

0: যুগ বদল সঙ্গে সঙ্গে মানুষ মুদ্রা হল নাকি বদল চিত্র খান গিয়া আদি নাপায় কথা বিন লি কেতা বানাহর গে নোডে মানুতান জমাদার কিসকু গমকে নোডে লি আবন মে যেন ওই যে যুগ বদল কানা আবো হর সমাজ রাহ শশন ডাহার তেবন তারামাকাদা আদো পৈলো হাটি রে যাহা বিন লি লেদা যে তিল্লে কোয়া সে কুড়ি হপন কোয়া সেনেলে অনকা লেখাতে নোয়া বিচ্ছেদ ধারা রে তো বাং তাহে কানা তো নিত কি অনকু বাড়াবাড়ি ঠাও রে দহ লেখ কানা নোয়া বাপ কাটে লি আবন মে
1: আদো পহিল বিচের আচারে তো কুড়ি হপন কোনো বাবন সোর কাট কোয়া আর উনকু বাকো সেন কানা নাখান নিত দ মিটাং বাড়িয়ারে নেলো কানা কুড়ি হপনা সেলেদ দ মেনা গিয়া ওনা দ কালকা যেমন হয় বহু জামাই যখন বহু তাহেন বাই রেবেন কানা মিটাং সংসার বই সংসার ইন দ উনি বুঝো কাতে উনি বাই রেবেন কানা চেত কারণ তে বাই রেবেন কানা ওনা দ বাবন বাড়ায় মেনখান জামাই ওনা দ বাই তাহেনা তাহলে উনি চেত কো চিকেইরা ছাড়া ছাড়ি কিনা কো যখন কো ছাড়া ছাড়ি কিনা নেল কানা যে ছাড়া ছিড়ি তো যা কমিতা কেন লোটা দা দুই উন দো কিন্তু কুড়ি হপন কো সরুক কেন আইরেন বা পুলিশ কো আঞ্জম এটা আতু রেন কো আঞ্জম এটা হ্যাঁ দেখি চেলকা কাতে কো ছাড়া ছিড়ি কিনা ওনা বিচার করে নেল কেন কো কুড়ি হপনা সেটার দো
0: আচ্ছা নেতার দো নঙ্কা নেল নেল নেতার
1: নেতার নেল যে নঙ্কা পাহিল খন হয়তো তাহে কান গিয়া বাখান তো ওনা তো কিছু তেন বাঁচাও হেনা
0: তাহলে কিছু কিছু নাকান বিচার তিল্লে কোয়া সেনা তাহে কান গিয়া নোয়া বাবদে রাবণ দাস সাম্বুম গমকে জানা এম লেয়া নিয়ে অক্তরে তিল্লে কোয়া সেনেলে নোয়া বিচের ধারে তিনাক গান লাগতি কানা
2: লাগতি তো মেনা নোয়া রে আয়ু হর সে মাই তাক দই তাক বাং কো তাহেন খান দো আডি আডি কথা কো বাং নেমা উকুর গে তাহেনা কুড়ি হপন কথা কথা কো দহয়া বাং কো লয়া আক মনে কাত বাং কো লয়া ওনা এটা কো মিট বার কো তাহেন কা লইনা সাহস হয় নিয়ামা হ্যাঁ এড়ে খান গে লাগতি দো ওনা দো নেল কান মিট বার কো আলে দো নকা দুর বাড়া কলে নেল কাদা ইংগে পয়লো তেন কানা 30 বছর লানা দরবারে মিট ইন দুলুক লেনা কুড়ি গিদ্র মিট ধারে দো কো ইয়ে কে দিয়া আঠা মানে যত বিচার দো কো টাকে দা বাং উনি কুড়ি গিদ্র নকা না হান কা না কা তার আদো কো কালমা বুটু হো কাদা হই কানা নকা কা ইন চালান খান গে আদকো ইন্দো কারি ওরুমিয়ে কো ঠিকা মা দাদা মা দাদা মা দুরু মেনো গদ গালমারা কানকে গালমারা হে গালমারা হইনা আদলে বালমারা কত গালমারা কুড়ি গিদ্র পাগলে দেন রে উনি আসকে ভাতাওলে দা চেড লই কত চেড বাং আদ বাং উনি তো বাং কা তাহলে চলকা উনি মতামত কো ভাতাওলে তো কোড়া গিদ্র পাটা বা দাড়ে কথার বা দাড়ে চেড কো মা দ বাং কানা আদে কুড়ি গিদ্র বাড়ায় না এনা দরকার কানা
0: তাহলে খাস কাতে নিয়ে অক্তে নেতা যাহা যুগ বদল কানা সানাম সেতে কুড়ি হপন কো কো লাহাক কানা তিল্লি কো কো লাহাক কান তাবোনা আদো ওনা হিসেবতে নোয়া বিচের ধারা রাহো আবরেন তিল্লি কো বাড়াবাড়ি ঠাউরে আগুদো লেখ কান দিয়া একাল নাপায় কথা বিন লিয়ে একাদা বানাহর গে তেহিয়া গালমারা রিয়ার নোয়া দসার হাটি মুচেদ লাগিত কানা আদো মুচেদ রে নয় যে আবো সমাজ রেয়া যাহা বিচেদ ধারা মেনা আকাদা নোয়া যাতে পাহিল যেলেকা তাহে কানা নিত ওনা ধারা লেতার গে হর সমাজ তালারে তাহেন মা ওনা বাবদতে আজমিয় কো সে নেহর কঠেন জমাদার গমকে আমা সান্দেশ লি আবন মে
1: নোয়া বিচেদ ধারা সে বিচের আচার অকালকা হইয়োগ কানা নিত দো দিন বদল কানা আবোয়া উইহের ভাবনা হ বদল চালাও কানা কাজেই চিকাতে আবো শান্তিরে বন তাহেনা বিচের আচার ধরিজ বাং বন লাহা উনকান কই উপদ বাবন কামিয়া ওনা সে লাহলেন খান মনে হয় না আটি ভাগে হইয়া আবো শান্তিরে বন তাহেনা আবো সমাজ শান্তিরে তাহেনা
0: মানতন রাবণ দাস সেমডম গমকে নোয়া বাবুত আমার নেহ কঠান সন্দেশ
2: নোয়া দো আবো সাঁওতার দো সেদা এখন গে নাই নাপাদ তাহেনা ওনা না অনারি কো তবল তাহে কানা যেমন নৈহার আম চালালাম তো আজান রেয়া জটেট বাম জটে দিয়া যে বকত বহে জটে দিয়া মামা ওনারে ভগ্ন বহু অন্ধে বাই জটে দিয়া তার মানে নোয়া দো আড়ি বাড়ি জিনিস তাহে কানা হই দাঁড়িয়া আলে যখন গিদরে গিরে গুপি তাহেন ওনারে নিয়ম বড়া আকাদা যে দায় দায় দা কাছে দা দা কাছে বাং আদো নুকা মে জাপিট কাতে মিট সাহেব লে আলে সাথে দাগমা মামা তাকর আছে দাগমা আর মিট সাথে দাগমা সু সুপুলুক নাই নাপাই দো কো তাহেনা ইয়ে মামা ওড়া আলে ওড়া আর নৈহার হাপেন দিনে যাহা করাওয়া ওনা করাওয়া ওনা দিন তো সেটার কেন লাগতে হবে না বাংখান তো দিকু লেখা তো একবারে ডামারাম যাওয়া গদ ওরা জটেট জপটেট আডি বাড়ি যারে চালায় যা লেখান গে হয়েছে ওনে ওনা বাং মানা মানে কেন যাহা এটা কো ᱵᱤᱛᱨᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱡᱮ ᱵᱮᱨᱤᱜᱮᱴ ᱮᱴᱮᱫ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱴᱮᱫ ᱫᱚ ᱢᱟᱨᱟᱝ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ ᱡᱟᱭ ᱡᱩᱜᱽ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱫᱚ ᱱᱟᱭ ᱱᱟᱯᱟᱛᱮᱢ ᱵᱷᱟᱜᱮ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱚᱲᱟᱜ ᱵᱚᱱ ᱛᱟᱯᱟᱢᱟ ᱠᱟᱹᱯᱟᱹᱨᱤ ᱟᱵᱚᱱ ᱚᱱᱟ ᱦᱚᱛᱮᱛᱮᱧ ᱞᱟᱹᱭᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱨᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱱᱟᱣᱟᱛᱮ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱚᱱᱟᱦᱚᱸ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱜ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱩᱱ ᱯᱟᱹᱦᱤᱞ ᱞᱮᱠᱟ ᱫᱚ ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱦᱚᱸ ᱡᱮᱴᱟ ᱟᱨᱦᱚᱸ ᱱᱟᱯᱟᱭ ᱛᱮᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱥᱟ
0: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱵᱤᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱡᱮ ᱟᱵᱚ ᱦᱚᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱮᱫᱟᱭ ᱠᱷᱚᱱ ᱪᱚᱞ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱵᱤᱪᱟᱹᱨ ᱫᱷᱟᱨᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱱᱟᱦᱟᱜ ᱨᱮᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱟᱯᱱᱟᱨ ᱮᱫᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱴᱷᱤᱠ ᱵᱟᱝ ᱴᱷᱤᱠ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱚᱨᱮ ᱚᱞᱯᱟᱠ ᱵᱤᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱥᱟᱶᱛᱮ ᱢᱟ ᱡᱚᱦᱟᱨ
2: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ
3: ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱵᱤᱪᱟᱹᱨᱫᱷᱟᱨᱟ ᱟᱨ ᱱᱟᱦᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱥᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱟᱹᱴᱤᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮ ᱫᱚᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱᱟ ᱨᱟᱵᱚᱱ ᱫᱟᱥ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱡᱚᱢᱟᱫᱟᱨ ᱠᱤᱥᱠᱩ ᱟᱨ ᱥᱤᱛᱟᱨᱟᱢ ᱵᱟᱥᱠᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱢᱟᱡᱟᱱ ᱵᱮᱲᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱮᱨᱮᱧ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱮᱢᱪᱚᱨᱚᱱ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱠᱚ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟᱜ ᱥᱤᱠᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱥᱳᱵᱷᱟ ᱵᱟᱥᱠᱮ ᱟᱨ ᱜᱤᱛᱟ ᱢᱟᱱᱰᱤ

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 17 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতায় শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের তৃতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL এর কলকাতা টেলিকম ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার গজালা ফয়জল সকল শ্রোতাদের জানাচ্ছেন শুভেচ্ছা এবং অভিনন্দন। তার বার্তায় থাকছে BSNL এর নতুন প্রকল্পগুলির বিবরণ।
2: On the occasion of 80th Independence Day of our beloved country, India, I extend my warmest greetings and best wishes to all our valued customers of West Bengal, along with BSNL family members and employees. This landmark day reminds us of the profound sacrifices made by our freedom fighters, inspiring us to continually uphold the values of unity, integrity, democracy and dedication to the nation. As a leading telecom organization, BSNL has played a significant role in bridging distances, connecting lives across the country and fueling India's remarkable digital growth story. May this Independence Day fill us all with renewed enthusiasm, strengthen our commitment to our duties, and drive us to contribute even more passionately to the progress and development of our great nation, India. BSNL inaugurated its 4G services last year nationwide. BSNL's 4G network is fully indigenous and 5G upgradable. The 4G rollout helped us in extending mobile services to rural, remote areas and to areas which were not served earlier, thus supporting digital inclusion. I take this opportunity to announce 4 schemes of BSNL on the occasion of Independence Day. The first one is for its Bharat Fiber customers, which we call Fiber to the Home services. This is a plan of 1111 rupees plan. This plan will provide 200 Mbps high speed internet with 5000 GB data and unlimited calls to any number in India, along with 25 plus OTT connections. The second plan is for our mobile customers, which is the Freedom plan. It's almost free, the SIM is free, and one can get this plan for ₹1 with 1 GB data and 100 SMS per day and unlimited calls for 24 days. This offer is valid only up to 12th September 2026. Our third scheme is for our mobile customers. This is a plan of ₹2399, which is for a whole year with 2 GB data and 100 SMS per day, having unlimited calls and along with additional 47 days validity, which makes it a total of 412 days. BSNL's fourth scheme is for satellite phone services for our enterprise customers for essential communication, critical operations to remote locations and challenging journeys. This is designed to keep us connected even away from conventional coverage area. This service will cost about approximately ₹1.34 lakhs. And this is ideal for defense, maritime services, disaster management and adventurous travel, etc. We all know about BharatNet services of BSNL. Along with the expansion of BharatNet network, BSNL is also offering a service, Rozgar opportunity for our youth and for any individual, which is called a BharatNet Udyami scheme for rural India especially. This BharatNet Udyami model is a Government of India initiative which is designed to accelerate the delivery of digital broadband services in rural areas. It provides broadband connectivity to rural areas even beyond Gram Panchayat level towards individual rural users, thus bridging the gap between urban and rural India. Additionally, it generates employment and entrepreneurship for the local youth as they can participate as entrepreneurs, they can provide fiber services, creating local employment and can generate income for themselves. BharatNet Udyami scheme is also designed for digital inclusion because with better broadband comes better online education, telemedicine, e-governance, digital payments, online business and many more digital services in rural India. So we at BSNL are serving India in its every growth and progress. Wishing everyone a very happy Independence Day. Jai Hind.
1: BSNL গ্রাহকদের জন্য চারটি নতুন স্কিম ঘোষণা করেছে। রয়েছে ভারত ফাইবার প্ল্যান, মোবাইল গ্রাহকদের জন্য ফ্রিডম প্ল্যান। BSNL এনেছে মাত্র 2399 টাকার বার্ষিক মোবাইল প্ল্যান। প্রত্যন্ত ও দুর্গম এলাকায় যোগাযোগের জন্য থাকছে স্যাটেলাইট ফোন পরিষেবা। গ্রামীণ ভারতের অগ্রগতির জন্য BSNL নিয়ে এসেছে ভারত নেট উদ্যমী স্কিম। BSNL এর কলকাতা টেলিকম ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার গজালা ফেজল স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শ্রোতাদের জানালেন শুভেচ্ছা এবং অভিনন্দন। তার বার্তায় ছিল BSNL এর নতুন প্রকল্পগুলির বিবরণ।
0: শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে কিছুক্ষণের জন্য আমাদের খেলা নিয়ে আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আজকে চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল স্টেডিয়ামে ভারতের প্রথম টেস্ট। এই টেস্টে ভারতের বোলিং বিভাগের অস্ত্র হয়ে উঠতে চলেছেন তিনজন স্পিনার। এদিকে ক্রিকেটের কথা যখন থাকবে তখন আগামী বছর হতে চলা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের খবরও থাকবে। তো আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে আফ্রিকা মহাদেশে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ, সেখানে রোকো জুটি অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন কিনা সেই বিষয়ে একটু হলেও প্রশ্নচিহ্ন উঠছে। আর এই রোকো জুটির খেলার ব্যাপারে কিন্তু রীতিমতন আশাবাদী প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি বললেন, 39 বছর বয়সে যদি লিওনেল মেসি খেলতে পারেন তাহলে রোকো পারবেন না কেন? এদিকে ক্রিকেট মাঠের আরও খবর, তবে এই খবরটা কিন্তু একটু উলট পুরনের মতো। ক্রিকেট মাঠে হয়তো উলট পুরানের সাক্ষী হতে চলেছে ক্রিকেট বিশ্ব, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের রীতিমতন সুবিধাজনক জায়গায় রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে তৌহিদ হাসানের 101 এবং শান্তর 84 রানের সৌজন্যে বাংলাদেশের স্কোর 6 উইকেটের বিনিময়ে 351। এখনও পর্যন্ত 153 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দেখা যাক বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিনা। ক্রিকেট মাঠ থেকে চোখ রাখবো এবার ফুটবল মাঠের দিকে। কলকাতা লীগের কথা, কিয়ান নাসিরির হ্যাট্রিকের সৌজন্যে বিএমএসকে 3-0 গোলের ব্যবধানে হারালো মোহনবাগান। এই জয়ের ফলে 7 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এলো মোহনবাগান। এদিকে কলকাতা লিগে আজকে ভবানীপুর ক্লাবের মুখোমুখি ইস্টবেঙ্গল। আজ জিতলেই কলকাতা লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। এবার ডুরান্ড কাপের কিছু খবর আপনাদের জন্য। বায়ুসেনাকে 6-0 গোলে কার্যত উড়িয়ে দিয়ে ডুরান্ডের শেষ 8-এ পৌঁছল জামশেদপুর এফসি। এদিকে বাবার মৃত্যুর ঠিক 4 দিন পরে আবার মাঠে নামলেন আর্জেন্টিনীয় সুপারস্টার লিওনেল মেসি। লিগ কাপে লিওনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন LM10। এদিকে ফিফা সভাপতি ইনফান্তিনো সাম্প্রতিক বিতর্কের পরে ফুটবল সংস্থার 6 প্রধান পূর্ণ সমর্থন জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে। তার মধ্যে রয়েছেন মরক্কো, কাতার, মিশর, মৌরিতানিয়া, লেবানন এবং সুদান। প্রসঙ্গত উল্লেখ্য, 2030 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ কিন্তু এই কয়েকটি দেশ মিলেই আয়োজন করছে। এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর যেদিকে আজকে আমাদের প্রথমেই চোখ থাকবে যে খবরটি থাকবে আমাদের আতস কাঁচের তলায়, সেটি হল আগামীকাল থেকে হতে চলা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। আতস কাঁচের তলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে গলের পিচ দেখে মোটামুটি একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই পিচ থেকে কিন্তু সাহায্য পেতে পারেন স্পিনাররা। শ্রীলঙ্কার 2 প্রধান অস্ত্র, 2 স্পিনার প্রভাত জয়সূর্য এবং রুমেশ মেন্ডিস, এই 2 স্পিনারই এখন শ্রীলঙ্কার প্রধান আক্রমণের ভরসা হয়ে উঠেছে। এদিকে ভারতের দিকে তাকালে দেখা যাবে যে সাম্প্রতিককালে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারেননি, বিশেষ করে বাঁহাতি অফ স্পিনারের বিরুদ্ধে। ঘরের মাঠে নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে বোঝা গিয়েছে, সেই জন্য গলের পিচ যে স্পিনারদের সাহায্য করবে সেটা বুঝে গিয়েছে ভারত। আর এই পিচে ভারত যে 3 স্পিনার খেলাবে তাতে কোনো সন্দেহই নেই। বোলিং কোচ মর্কে

ইঙ্গিত দিয়েছেন যে এই তিন স্পিনারই বাঁ হাতি হতে পারেন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার। সুতরাং একটি কথা অনস্বীকার্য যে কালকে থেকে হতে চলা এই প্রথম টেস্টে কিন্তু দুই দলেরই প্রধান অস্ত্র হয়ে উঠতে চলেছেন স্পিনারেরা। দেখা যাক শেষ হাসি কোন দল হাসে।

0: আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন একটি বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।
2: আগস্ট মাস স্বাধীনতার মাস, আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা শহর জুড়ে চলছে বিভিন্ন সাইকেল রেস তথা সাইক্লোথন। সেই নিয়েই আজকের প্রতিবেদন। সঙ্গে কথা বলেছিলাম সমীক দত্তের সঙ্গে। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তিনি সাইকেল চালিয়েছেন। তিনি কলকাতায় এমন সাইকেল নিয়ে উন্মাদনা দেখে আপ্লুত। তিনি এই শহরে সাইকেল নিয়ে বেশ কিছু সামাজিক কাজও করে চলেছেন। শুনবো তার বক্তব্য।
3: কোনোবার এত বড় করে এতগুলো অর্গানাইজেশন এইভাবে অ্যাক্টিভলি সাইকেল নিয়ে যে মানে ইভেন্ট গুলো করছে ছোট ছোট করে, সেইগুলো এইভাবে আগে কখনো হয়নি বলে আমার মানে আমি ডেফিনেটলি এতটা ক্রেজ তৈরি হয়নি। এবং এখানে বাচ্চা বুড়ো সবাই মিলে যে পার্টিসিপেট করছে, একটা মানে পরিমল কাঞ্জির মতো বয়স্ক লোকজন, তারপরে পাপিয়ারা আসছে যারা এভারেস্টে উঠে পড়ছে, সেই জেনারেশন তা তরুণ্য, আমার আমার মেয়ে বা আমার মেয়ের বন্ধু বা সাইকেলের সহজ পথের বাচ্চা কাচ্চা গুলো বা ছোটখাটো বাচ্চা গুলো যেভাবে পার্টিসিপেট করছে ইভেন্ট গুলোতে, এইটা মানে উপলব্ধি করলে মানে বোঝা যায় যে আমরা অনেকটা যেন এগিয়ে গেছি হঠাৎ করে একটা বছরে। সব মিলিয়ে মানে একটা অন্য উন্মাদনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এরকম আগে কখনো ছিল বলে আমার মনে হয় না। আমি বহুদিন সাইকেল চালাচ্ছি, এটা একটা খুব বিশাল পজিটিভ মানে জিনিস আমি বলতে পারি। 8 তারিখে যে ইভেন্টটা হয়েছে এটা 7 তারিখে যাদবপুরে একটা ইভেন্ট করেছিল, 7 তারিখে যাদবপুরে একটা কলকাতা পুলিশ একটা ইভেন্ট করেছিল সাইকেলের, সেটাতে আমি পার্টিসিপেট করিনি কিন্তু একটা ইভেন্ট ছিল। 8 তারিখে তিলজলা ট্রাফিক গার্ড, সায়েন্স সিটি তিলজলা ট্রাফিক গার্ড একটা বিশাল বড় সাইক্লিং র্যালি একটা আয়োজন করেছিল, পুরো একদম সুন্দর করিডোর করে দারুণ ব্যবস্থাপনা। 9 তারিখে প্যাডেল উইথ ট্রাইকালার ডানকুনি পুলিশ থেকে একটা সাইক্লিং র্যালি করেছে যেখানে ওরা টি শার্ট দিয়েছে, সবাই টি শার্ট দিয়েছে। এগুলো সব ফ্রি ইভেন্ট, মানে সবাই ফ্রিতে জয়েন করছে, তাদের খাওয়া দাওয়া সবকিছু কলকাতা পুলিশ এরা স্পন্সর করছে। এটা একটা মানে বিশাল সাকসেস বলা যায়। মানে পুলিশ যখন এগিয়ে এসে রোড সেফটির কথা ভাবছে, সেইখানে সাইকেলকে এতটা প্রাধান্য দিচ্ছে, সেটা কিন্তু অ্যাজ আ সাইক্লিস্ট আমার কাছে বিশাল বড় পাওনা। মানে আমি ইউরোপে বহু কান্ট্রিতে সাইকেল চালিয়েছি, আমি দেখেছি যে ওরা কতটা সাইকেলকে ভালোবাসে, যেটা আমাদের এখানে এত বছর ধরে একটা মিসিং ছিল সেইটা যখন ব্যাক করতে দেখছি, আর প্যারালালি আমিও যখন সেইটাকে বাড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে কাজ করছি, আমার কাছে তো এটা একটা মানে খুব আশার খবর। 15 তারিখে দেখলাম একটা ইভেন্ট, ওখানে অনেকগুলো ইভেন্ট আছে নিউ টাউনে এই সময়, আর সাইকেল গ্রো নেটওয়ার্ক এরা মিলে একটা করছে উড়ান 79, সেটা একটা বড় ইভেন্ট করছে। আর তাছাড়া এবছরের সব থেকে বড় যে সাইকেল রেস যেটা করা হচ্ছে ফ্রিডম রাইড, সেটা হচ্ছে 3টে বড় গ্রুপ মিলে করছে, ডিকোয়েস্ট রান অ্যান্ড ফান আর সাইক্লোলজি, এই 3টে গ্রুপ মিলে একটা বিশাল বড় ইভেন্ট করছে যেখানে একটা 80 কিলোমিটারের ওরা সাইকেল রেস হবে। তাতে কলকাতার 5-4টে পয়েন্ট থেকে তারা যে কোনো সময় স্টার্ট করতে পারবে, একটা কাট অফ টাইম রাখা হয়েছে 6 ঘন্টা 20 মিনিটের বা বিভিন্ন সাইকেল অনুযায়ী কাট অফ টাইম আছে। তো তারা যখন সেই সব যারা সাইক্লিস্ট যারা পার্টিসিপেট করে ওই টাইমে কমপ্লিট করতে হবে তাদেরকে মেডেল দেওয়া হবে, বিভিন্ন পয়েন্ট রাখা হয়েছে যেখানে তারা সাইকেলের যদি কোনো অসুবিধা হয়। এটা হবে হচ্ছে 15ই আগস্ট ভোর 4টের সময় শুরু হবে কলকাতার 4টে পয়েন্ট থেকে, উজ্জ্বলা স্টেডিয়াম, শেক্সপিয়ার সরণি, গড়িয়া, নিউ টাউন আর ডানকুনিতে একটা মনে হয় পোস্ট থাকবে। তো এইরকম একটা সার্কিট ওরা বানিয়েছে, সেই সার্কিটে যে কোনো পয়েন্ট থেকে পার্টিসিপেন্ট, মানে সাউথের লোকজন শুরু করবে গড়িয়াতে, যাদের বাড়ি হাওড়ায় তারা ডুমুরজোলা, এরকম করে একটা কলকাতায় না সার্কেল তৈরি করেছে ওরা। সেই সার্কেল একটা যেই স্টার্টিং পয়েন্ট হবে সেই স্টার্টিং পয়েন্টেই এন্ড হবে। তো এই যে সার্কেলটা যারা কমপ্লিট করবে তাদেরকে ওরা একটা টাইমের মধ্যে করতে পারলে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পুরস্কৃত করবে, 1st, 2nd, 3rd রয়েছে বিভিন্ন ক্যাটাগরি। তো এই ধরনের রেস আমাদের এখানে যে এরা আয়োজন করছে অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে, এই যে সাইকেলটাকে নিয়েও যেভাবে ভাবা যায়, সারা বিশ্ব ভেবে ফেলেছে অনেক বছর আগে, কিন্তু আমরাও তো এখন ভাবছি আমাদের কাছে এটা একটা নতুন বিপ্লবের মতো।
4: অ্যাম্বাসাডর করা হয়েছে আপনার মেয়েকে। আপনার মেয়ে কতদিন সাইকেল চালাচ্ছে আর আপনি কি বুঝছেন আপনার মেয়ে এইভাবে এগিয়ে যাচ্ছে, আপনার অনুভূতিটা কেমন?
3: দেখুন, আমি আমার মেয়েকে নিয়ে খুব ছোটবেলা থেকে সাইকেল চালাতাম, ওকে সাইকেলের সামনে বসিয়ে, দিয়ে এখন তো সে চন্দননগর যাচ্ছে আমার সঙ্গে সাইকেল চালিয়ে, ৬৭-৬৮ কিলোমিটার সাইকেল চালাচ্ছে এখন, মানে একটা কি বলবো কনফিডেন্স এবং বাকি লোকেদের জন্য একটা যেন অনুপ্রেরণা হয়ে গেছে। মানে অনেক বয়স্ক লোকজন ওকে দেখে বলে তোমার জন্য আমার আবার নতুন করে সাইকেল চালানো তোকে ভালো লাগবে, যখন কেউ ওকে দেখে নতুন সাইকেল কিনে সাইকেল চালিয়ে আমাকে বলে যে এই তো সাইকেল কিনলাম, এই আজকে প্রথম একটা রাইড করলাম রিচাকে দেখে এখন খুব ভালো লাগছে। তো এই ছোট ছোট ভালো লাগাগুলো আছে। ও প্রচুর বন্ধু পেয়েছে, ও যে আমাকে ৬ মাস আগে ও বলেছিল যে ওর কোনো বন্ধু নেই যারা সাইকেল চালাবে, বাবার সঙ্গে সাইকেল চালাতে কত ভালো লাগে। ঠিক আছে, এবার আমি বললাম ঠিক আছে তোকে একটা বন্ধু সাইকেল বানিয়ে দেবো। ওখান থেকে আমি শুরু করলাম সাইকেলের সহজ পাঠ, যেখানে আমি এই সহজ পাঠে বাচ্চাদের সাইকেল শেখানো শুরু করলাম শনিবার দিন বিকেলবেলা ইউরোপিয়ান একটা ব্যালেন্স বাইক পদ্ধতিতে, যেখানে ওইভাবে ওরা শিখতো আমি দেখতাম, ওই পদ্ধতিতে আমি এই সাইকেলের সহজ পাঠ শুরু করলাম। এখন প্রায় ২২০-২৫টা বাচ্চা অনলাইন অফলাইন মিলে শিখেছে। এটা একটা ফ্রি ইনিশিয়েটিভ, পুরো ফ্রি অফ কস্ট আমরা শনিবার দিন বিকেলবেলা করি, আর রোববার দিন যারা শিখে গেছে তাদেরকে বলি একসঙ্গে চালাবো, তোমাদের মা বাবাদেরও শেখাও বা যারা জানে তারা নিয়ে আসো, দিয়ে সাইকেল চালাবো খেলাধুলো করবো, মোটামুটি এমন একটা টাইম যেখানে কোনো টার্গেট নেই। এই যে ফ্রিডমটা আমরা ছোটবেলাটা এরকম ভাবে এনজয় করেছি, এখন সেগুলো হারিয়ে গেছিল। তো আমার এইটুকুই ভালো লাগে যে অ্যাটলিস্ট আমার হাত ধরে আমার মেয়েটা এইরকম একটা মানে সঞ্জীবনী টাইপের একটা জিনিস পাচ্ছে।
4: এই গোটা শহর জুড়ে যে সাইক্লোথনের আয়োজন হচ্ছে বা সাইকেল নিয়ে এত উন্মাদনা চলছে, ওভার স্পোর্টসে কতটা উন্নতি হতে পারে?
3: দেখুন, ২০২৭ বা ২০২৮ জন্য যে অলিম্পিক সাইকেল ইভেন্টটা চলছে তাতে আমাদের ফ্রান্সের কোচ অলরেডি এসছে। ইন্ডিয়ানসরা জেনারেলি আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব বা নলেজের অভাবের জন্য সাইক্লিস্ট কম তৈরি হয় বা আমাদের এখানে প্রপার সাইক্লিস্টের জন্য রোড না থাকা। তবে যে রেটে এই এই উন্মাদনাটা বা ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, আলটিমেটলি যে কোনো স্পোর্টস ইজ ড্রিভেন বাই ইনভেস্টমেন্ট, তো মানে বিজনেস ইনভেস্টমেন্ট, যে যখনই সাইকেলের ওপরে ঢুকবে গাদা গাদা স্পন্সরশিপ ঢুকবে তখন এটা, এখন যেটা ধরুন ২০ কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছে তখন ২২০ কিলোমিটারে দৌড়াবে আমার মনে হয়। এবার আমার ব্যক্তিগত ভাবে আমি কর্পোরেট কোনো কিছুর মধ্যে অ্যাটাচও নেই, তো কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে রেটে এটা শুরু হয়েছে। অফকোর্স কিছুদিন পরে আমরা দেখবো যে আরো প্রচুর পরিমাণে নতুন নতুন রেস তৈরি হবে এখানে, যেরকম আজকে আমি বললাম ফ্রিডম অফ রাইড, এটা সাকসেসফুল হওয়ার পরে আরো লোকে ইনভেস্ট করবে এখানে, কোম্পানিরা তাদের অ্যাড ব্যানার স্পন্সরশিপ দেবে, তখন এই ধরনের রেস আরো ছোট ছোট যে ৫০টা গ্রুপ আছে এবার তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি গ্রো করার চেষ্টা করবে। তো এইভাবে ছোট ছোট বেবি স্টেপ গুলো যখন সাকসেসফুল হতে থাকবে, মানে যেভাবে আজকে এই প্রত্যেকটা কেস স্টাডি আমি মানে ইউরোপিয়ান যে কোনো কেস স্টাডি আপনি দেখতে পারবেন, যেখানে অ্যামস্টারডাম বলুন বা ভেনেজুয়েলা বলুন বা বিভিন্ন জায়গা মানে বাইকিং বা ফ্রান্স বা স্পেন, ওদের যত ইভেন্ট হয় পুরো শুরু থেকে তো হয়নি, ধীরে ধীরে হয়েছে। তো আমাদের এখানেও বিআরএম আছে এরকম ১০০ কিলোমিটার ২০০ কিলোমিটার ৬০০ কিলোমিটার, কারা করতো সিএনজি একটা গ্রুপ আছে তারা করতো সাইকেল গ্রো নেটওয়ার্ক এরা করতো, এখন ধীরে ধীরে সাইক্লোলজি বলে একটা গ্রুপ করছে, ডিকোয়েস্ট বলে একটা গ্রুপ করছে, অভিষেক তুঙ্গা বলে একটা ছেলে আছে সে করছে, পিয়ালি বসাক আছে, মানে এরা কি বিপ্লব আছে, এরা হচ্ছে গিয়ে আইকনস। এবার এই ইন্ডিভিজুয়াল মাথাগুলো একটা সময় তখন স্প্রেড করছে, এই স্প্রেড করতে করতে নিজেরা আরো ৪-৫টা বছর পরে এমন একটা জায়গায় নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস, এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গের সাইকেলটাকেই নিয়ে যাবে বা সাইকেলের স্পোর্টস এ নিয়ে যাবে, যেখান থেকে একটা মানে ধরে নিন প্রচুর সাইকেলের ইভেন্ট হওয়ার মতো জায়গা তৈরি হবে। আর আমি পেছন থেকে একটা কাজ করার চেষ্টা করছি, সৈন্য তৈরি করার চেষ্টা করছি, যেন ওই সময়তে দাঁড়িয়ে মানে তখন তো আর এখন যারা সাইক্লিস্ট তারা থাকবে না, কারণ গত ১০-১২ বছরে সাইক্লিস্টের সংখ্যা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। তার কারণ রাস্তার অনেকগুলো কারণ, রাস্তার কন্ডিশন, আমাদের কলকাতা পুলিশ আগে অতটা সহযোগিতা করতো না, ফাইন করতো, তো বিভিন্ন দিকে জিনিসের জন্য সাইক্লিং এর প্রতি উন্মাদনা কমেছে। এইবার সেই মানে তাই জন্য বাচ্চাদের এখন বাবা মারা খুব একটা চায় না। আমার মনে হয় যে এই যে সাইকেল শেখানো সহজ পাঠ যেটা শুরু করেছি, এটাতে মোটামুটি আমি ১,০০০-১,০০০ বাচ্চা নেক্সট ৪-৫ বছরে রেডি করে দেবো। মানে এটা যেটা ফ্রি অফ কস্ট ইভেন্ট এবং ওপেন সোর্স, মানে কিভাবে শেখানো হবে সেটাকে আমি ওপেন করে দিচ্ছি সবার সামনে, যে কিভাবে আমি শেখাচ্ছি ৬ ঘন্টায় কি করে একটা বাচ্চা শিখছে, উইচ উইল মেক পাথওয়ে। মানে ওরা যখন ওরা যারা এই নামগুলো বললাম এরা যখন একটা মানে ফ্রেমওয়ার্ক তৈরি করে দেবে যেখানে প্রচুর রেস স্পোর্টসটা তৈরি হবে, তখন যেন এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট পথ দেখবেন তাদের মধ্যে কিছু পার্সেন্ট যেন পথ দেখানোর জন্য রেডি থাকে, মানে তারা যেন পার্টিসিপেট করতে পারে, তার কোনো গ্যাপ তৈরি না হয়ে যায় ওই সমাজে। তো সামহাও কোনো একটা সময় আমার মনে হয় আজ থেকে পাঁচ বছর পরে আমাদের এখান থেকেও পশ্চিমবঙ্গ থেকেও কিছু বাচ্চা যাবে, ফ্রান্সে যাবে, এডুডা ফ্রান্স এইসব বড় বড় ইভেন্ট ইভেন্টে পার্টিসিপেট করবে।
2: সাইকেল রাইডে এখন সঙ্গীতার কন্যা হৃদিশা। গত 9 আগস্ট প্যাডেল উইথ ট্রাইকালার অনুষ্ঠিত হয়, সেখানে এসেছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শুনে নেব সেই ক্ষুদে সাইক্লিস্ট কি বলছে।
1: শুনতে শুনতে কোথাও যেন চলে গিয়েছিলাম আমার ছোটবেলায় সেই সাইকেল চালানোর অভিজ্ঞতায়, কিন্তু এখন ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে যে আমাকে এখন এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আড্ডার আসর অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা, আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী মিলন দাস রোগাটে গড়ন, 16 বছর বয়স, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 7 জুলাই 2026 তারিখ, মালঞ্চ গ্রাম পূর্বপাড়া, ডাকঘর নেত্রা, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে দিলীপ ঘোষ রোগাটে গড়ন, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, গত 5 অক্টোবর 2026 তারিখ, গ্রাম সেনবাগান গোলবাড়ি, ডাকঘর গোলবাড়ি, থানা খর্দা, কলকাতা 109 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোবিন্দ মালিক A/1 নৌভাঙ্গা সেক্টর 4 সল্টলেক থানা বিধাননগর দক্ষিণ কলকাতা 700027।

0: 18 বছর বয়স, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 15 জুলাই 2026 তারিখ 227 দত্তবাদ রোড, ডিআর ক্লাবের কাছে, সেক্টর 3, থানা বিধাননগর দক্ষিণ, কলকাতা 700064 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, সিআইডি, মিসিং পার্সন্স ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে আরও জানাচ্ছেন যে রাজু সাউ, মাঝারি গড়ন, বয়স 46 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং বাদামি, মাতৃভাষা বাংলা। গত 14 এপ্রিল 2026 তারিখ ক্যাজুয়াল ভ্যাগ্রান্ট হোম, 120 আন্দুল রোড, থানা এজেসি বোস রোড, এজেসি বোস, বি গার্ডেন, হাওড়া 3, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী জয়মঙ্গল রায়, ঠিকানা বাঁকড়া মিস্ত্রপাড়া, ডাকঘর ডোমজুর, থানা ডোমজুর, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে স্নেহা কুমারী, স্বাভাবিক গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 27 সেপ্টেম্বর 2023 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 অথবা মিসিং পার্সন্স কোয়ার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুত্তর সম্পর্কিত ঘোষণা শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
2: আকাশবাণী কলকাতা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন প্রশ্নোত্তরে পড়াশোনা। আজ রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বিষয় কুইজ। পরিচালনায় ব্যারাকপুর এবি মডেল হাইস্কুলের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি। অংশগ্রহণে ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল, লাটবাগান হাইস্কুল ও যতীন দাস বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর 2 জন করে শিক্ষার্থী।
3: নমস্কার, আমি শেখ মানিকালী, আমি এসেছি ব্যারাকপুর অম্বিকা বিমলা মডেল হাইস্কুল থেকে।
4: নমস্কার, আমি সন্দীপন ঘোষ, আমি এসেছি ব্যারাকপুর অম্বিকা বিমলা মডেল উচ্চ বিদ্যালয় থেকে।
5: নমস্কার, আমার নাম সাহেব দাস, আমি এসেছি লাটবাগান হাইস্কুল থেকে।
6: নমস্কার, আমার নাম মোহাম্মদ ওয়াসিম, আমি এসেছি ব্যারাকপুর লাটবাগান হাইস্কুল থেকে।
7: নমস্কার, আমি অঙ্কুশ দে, বেলঘড়া যতীন দাস বিদ্যা মন্দির থেকে।
8: নমস্কার, আমি প্রীতম দাস, বেলঘড়া যতীন দাস বিদ্যা মন্দির থেকে।
9: পরিচয় পর্ব হলো, আমরা এবার সময় নষ্ট না করে সরাসরি বিষয়ের মধ্যে চলে যাব। শুরুতে একটু বলে রাখি, স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষের ইতিহাস যারা আমরা পাঠ করি তাদের কাছে স্বাধীনতা আন্দোলন একটা আলাদা মাত্রা পায়। 10ম শ্রেণীর পাঠ্য বিষয়ের মধ্যে এটি রয়েছে। আমি সেখান থেকেই তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করব তোমাদের মধ্যে। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমার প্রথম বাম দিকে যে রয়েছে ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল, তাকে দিয়ে প্রশ্নের আজকে শুরু হবে। তোমাদের দিকে প্রশ্ন, 1997-99 সময়কালে কার সম্পাদনায় ভারতী পত্রিকা প্রকাশিত হয়েছিল?
4: মহাত্মা গান্ধী।
9: ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল, তোমাদের মধ্যে কেউ?
7: আমরা চেষ্টা করব।
9: চেষ্টা করো।
7: এটি সম্পাদনা করেছিলেন সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথের বোন।
9: সঠিক উত্তর, সরলা দেবী চৌধুরানী, যার সম্পাদনায় ভারতী পত্রিকা প্রকাশিত হতো। বোনাস নম্বর হিসেবে পাবে লাটবাগান হাইস্কুল। পরের প্রশ্ন যাচ্ছে লাটবাগান হাইস্কুল, তাদের দিকে প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গ কার্যকরার দিন, সময়টা ছিল 16ই অক্টোবর 1905, ওই দিনটিকে অরন্ধন দিবস হিসেবে পালনের আবেদন জানিয়েছিলেন কে?
6: রামেন্দ্র সুন্দর ত্রিবেদী।
9: সঠিক উত্তর, বৈজ্ঞানিক প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি এই দিনটিকে অরন্ধন দিবস হিসেবে পালনের আবেদন জানিয়েছিলেন। পরের প্রশ্ন, বেলঘড়িয়া যতীন দাস।

0: মন্দির, তাদের প্রশ্ন হচ্ছে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে কার উদ্যোগে ফেডারেশন হল বা মিলন মন্দির তার ভিত্তি স্থাপিত হয়েছে?
1: মহাত্মা গান্ধী,
2: রবীন্দ্রনাথ ঠাকুর,
3: আনন্দমোহন বসু।
0: সঠিক উত্তর আনন্দমোহন বসু। এর জন্য যতীন দাস নম্বর পাচ্ছে না, বোনাস নম্বর হিসেবে পাবে ব্যারাকপুর মডেল হাইস্কুল। পরের রাউন্ডে প্রথম প্রশ্ন ব্যারাকপুর এবি মডেল হাইস্কুলকে। প্রশ্ন হচ্ছে বাসন্তী দেবী কে ছিলেন? তোমরা নিশ্চয়ই জানো বাসন্তী দেবীর নাম, যার নামে এখনো কলেজ আছে কলকাতায়। বাসন্তী দেবী কে ছিলেন?
3: দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী।
0: বাহ, সঠিক উত্তর। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী, যার অনুপ্রেরণায় গঠিত হয়েছিল তিলক স্বরাজ তহবিল। এটাও তোমরা জেনে রাখো, তিলক স্বরাজ তহবিল বাসন্তী দেবীর উদ্যোগে অনুপ্রেরণায় গড়ে উঠেছিল। পরের প্রশ্ন লাটবাগান হাইস্কুলকে। তারা বলবে ভারতের বুলবুল কাকে বলা হয়?
2: সরোজিনী নাইডুকে।
0: সঠিক উত্তর, সরোজিনী নাইডুকে। ভারতের বুলবুল বলা হয় সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডুর বড় পরিচয় হচ্ছে, যখন ধর্ষণা লবণ গোলা আক্রমণ হয়েছিল, লবণ সত্যাগ্রহ নিশ্চয়ই তোমরা জানো মহাত্মা গান্ধীর নেতৃত্বে, এবং সরোজিনী নাইডু তখন কারারুদ্ধ হয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি কারাগারে ছিলেন। এই সঠিক উত্তরটা দিয়েছে লাটবাগান হাইস্কুল। পরের প্রশ্ন আমাদের যতীন দাস বিদ্যা মন্দিরের। গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি?
1: রাওঘাট সত্যাগ্রহ।
0: রাওলেট সত্যাগ্রহ, একেবারে সঠিক উত্তর। গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন রাওলেট সত্যাগ্রহ। সত্যাগ্রহ এই আদর্শকে তিনি প্রথম সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠা দিয়েছিলেন রাওলেট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এই রাউন্ডে শেষ। পরের রাউন্ডে আমরা চলে যাব সরাসরি ব্যারাকপুর এবি মডেল হাইস্কুলের কাছে। তাদের কাছে প্রশ্ন পথের দাবি কার লেখা?
3: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
0: বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি, যেটা একসময় বিপ্লবীদের স্পিরিট নিয়ে লেখা ছিল বলেই ব্যান করেছিল ব্রিটিশ সরকার পথে। কিন্তু পথের দাবি অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই সময় উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের সময়, শরৎবাবুর বিখ্যাত লেখা পথের দাবি। পরের প্রশ্ন লাটবাগান হাইস্কুলকে। তারা বলবে দেবী চৌধুরানী বিখ্যাত উপন্যাস কার লেখা?
3: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
0: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, একদম সঠিক উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী। নেক্সট কোশ্চেন যতীন দাস বিদ্যা মন্দিরের। যারা বলবে জয়শ্রী পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হতো?
1: লীলা নাগরায়।
0: একেবারে সঠিক উত্তর, লীলা নাগরায়। দীপালী সংঘ প্রতিষ্ঠাতা লীলা নাগরায় নিশ্চয়ই জানো, তার সম্পাদনায় জয়শ্রী পত্রিকা প্রকাশিত হতো, এটি ছিল মাসিক পত্রিকা। এই রাউন্ডের শেষ। এই রাউন্ডে আমরা মোটামুটি দেখলাম সবাই প্রায় সঠিক উত্তরই দিয়েছে। নেক্সট রাউন্ডের শুরুতে ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল, ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদের নাম কি?
3: প্রীতিলতা ওয়াদ্দেদার।
0: প্রীতিলতা ওয়াদ্দেদার, একেবারে সঠিক উত্তর। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নায়ক ছিলেন, তার অন্যতম সহযোগী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ। পরের প্রশ্ন লাটবাগান হাইস্কুল, তাদের প্রশ্ন হচ্ছে স্বদেশী যুগে কোন বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা নাম দেওয়া হয়েছিল? গোলদিঘির গোলামখানা বলা হতো কোন বিশ্ববিদ্যালয়কে?
3: কলকাতা বিশ্ববিদ্যালয়কে।
0: সঠিক উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা, মূলত স্বদেশী যারা ছিলেন, স্বদেশী স্পিরিট যাদের মধ্যে ছিল, যেহেতু এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল আমাদের ঔপনিবেশিক আদর্শ নিয়ে, ইংরেজি শিক্ষা দেওয়া হতো সেখানে, যে কারণে দেশপ্রেমের খুব অভাব ছিল সেই শিক্ষায়, ঔপনিবেশিক শিক্ষায়, যে কারণে স্বদেশীরা নাম দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা। পরের প্রশ্ন যতীন দাস বিদ্যা মন্দির, অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবের উপর গোলা নিক্ষেপের ঘটনায় বিপ্লবী প্রফুল্ল চাকি তার অন্যতম সহযোগী কে ছিলেন, যারা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের উপর গোলা নিক্ষেপ করেছিলেন?
1: ক্ষুদিরাম বসু।
0: ক্ষুদিরাম বোস, সঠিক উত্তর। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, এই দুজন অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবের উপর গোলা বর্ষণের ঘটনা ঘটিয়েছিলেন। এই রাউন্ডে শেষ। পরের রাউন্ডে আমরা যাব ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলকে দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনে। এই সময় ছাত্র আন্দোলনকে দমন করার জন্য কার্লাইল সার্কুলার জারি হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই কার্লাইল কে ছিলেন?
3: শিক্ষা সচিব।
0: সঠিক উত্তর, ঔপনিবাসিক ভারতের শিক্ষা সচিব ছিলেন কার্লাইল, যিনি ছাত্র আন্দোলনকে দমনের উদ্দেশ্যে জারি করেছিলেন তার কুখ্যাত কার্লাইল সার্কুলার। নেক্সট কোশ্চেন, লাটবাগান হাই স্কুল, যারা উত্তর দেবে, বর্তমানের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এটি স্বদেশী যুগের কোন শিক্ষা প্রতিষ্ঠানের অনুসারী বর্তমানের যাদবপুর বিশ্ববিদ্যালয়?
3: জাতীয় শিক্ষা পরিষদ।
0: ভেরি গুড, একেবারে সঠিক উত্তর, জাতীয় শিক্ষা পরিষদ। 1906 মার্চে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল এবং 1956 খ্রিস্টাব্দের একটি আইনের বলে যাদবপুর ইউনিভার্সিটিতে সেটা পরিণত হয় এবং অ্যাক্ট করে যাদবপুর ইউনিভার্সিটি বর্তমানে বিশ্বজোড়ে যার খ্যাতি। এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই প্রতিষ্ঠানটির সভাপতি, জাতীয় শিক্ষা পরিষদ। নেক্সট কোশ্চেন আমাদের যাচ্ছে যতীন দাস বিদ্যা মন্দিরের কাছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি অহিংস আন্দোলনের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করেন?
1: কলকাতা অধিবেশন।
0: কলকাতা অধিবেশন, সঠিক উত্তর। কলকাতা একটা বিশেষ অধিবেশন বসেছিল যেটা 1920 সালে হয়। সেই অধিবেশনে গান্ধীজি লক্ষ্য মাত্রা ছিল পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজের লক্ষ্য নিয়ে জাতীয় কংগ্রেস অহিংস অসহযোগের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করে। এই রাউন্ডে শেষ, সবাই এই রাউন্ডে সঠিক উত্তর দিতে পেরেছে। আমরা পরের রাউন্ডে যাব ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলকে দিয়ে। কারা বি বা দি নামে পরিচিত?
3: বিনয় বসুকে বি দিয়ে আখ্যা দেওয়া হতো, বা দিয়ে বাদল গুপ্ত, আর দি দিয়ে দীনেশ গুপ্ত।
0: ভেরি গুড, বি বা দি, বিবাদি বাগ আছে কলকাতায় নিশ্চয়ই তোমরা জানো। বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, এই তিনজন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন, যেটা কি করিডোর ওয়ার বলা হয়, বিখ্যাত অলিন্দ যুদ্ধ, যাদের নেতৃত্বে হয়েছিল বিনয়, বাদল, দীনেশ। পরের প্রশ্ন যাবে লাটবাগানকে। লাটবাগান হাই স্কুল বলবে, গান্ধীজি কোন আন্দোলনে আগে বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে?
2: ভারত ছাড়ো আন্দোলন।
0: ভারত ছাড়ো আন্দোলন, সঠিক উত্তর। আমরা এটা জেনেছি যে যে গান্ধীজি সারা জীবন অহিংসার কথা বলেছেন, সত্যাগ্রহের কথা বলেছেন, সেই গান্ধীকে চূড়ান্ত পর্বে আমরা দেখছি চোর একটা স্লোগান, যে স্লোগানে উনি ফোন করছেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হলো 1942, যেটাকে আমরা আগস্ট আন্দোলন হিসেবেও জেনে থাকি। নেক্সট কোশ্চেন আমাদের যতীন দাস বিদ্যা মন্দিরের কাছে। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? মহারাষ্ট্রের নেতা ছিলেন, আমি আরো ক্লু দিলাম তোমাদের, কে বলতে পারবে বলো?
2: বাসুদেব বলবন্ত ফাড়কে।
0: ভেরি গুড, এই প্রশ্নের উত্তর দিল এবং বোনাস নম্বর পাচ্ছে লাটবাগান হাই স্কুল, যারা বলছে ভারতের বিপ্লববাদের জনক মহারাষ্ট্রের বিশিষ্ট নেতা বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাড়কে। এই পর্যায়ে আমরা শেষ করলাম, দুজন সঠিক উত্তর দিয়েছে, আরেকজনও চেষ্টা করেছে, উত্তরটা কাছাকাছি গিয়েও সঠিক হতে পারেনি। পরের রাউন্ডে আমরা যাচ্ছি ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল। দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর, এরা কি নামে পরিচিত?
3: চাপেকর ভ্রাতৃদ্বয়।
0: ভেরি গুড, চাপেকর ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এদেরকে বলা হয় চাপেকর ভ্রাতৃদ্বয়, দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর। নেক্সট কোশ্চেন, লাটবাগান হাই, তারা বলবে বালগঙ্গাধর তিলক তার সম্পাদনায় দুটো পত্রিকা প্রকাশিত হতো, পত্রিকা দুটোর নাম কি?
2: স্যার, একটা কেশরী আর একটা মারাঠা।
0: ভেরি গুড, ভেরি গুড, দুটোই তার সম্পাদনায় প্রকাশিত হতো। তিনি হচ্ছেন বিশিষ্ট চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক, কেশরী এবং মারাঠা, এই দুটো পত্রিকা। পরের প্রশ্ন, যতীন দাস বিদ্যা মন্দির, বুড়িবালামের যুদ্ধ হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো বুড়িবালামের যুদ্ধ বিপ্লবীদের সাথে 1915 9ই সেপ্টেম্বর বুড়িবালামের যুদ্ধ। প্রশ্ন হচ্ছে বুড়িবালাম কোথায়?
1: ওড়িশার বালাসোরে।
0: বুড়িবালামের যুদ্ধ, বুড়িবালাম হচ্ছে উড়িষ্যার বালাসোরে, বিখ্যাত যুদ্ধ, বিখ্যাত ঘটনা, ভারতবর্ষের ইতিহাসের বিখ্যাত ঘটনা। নেক্সট যে রাউন্ড, সেখানে আমরা যাব শুরুতে ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল। প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আই আর

0: এ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠাতা কে ছিলেন?
1: সূর্য সেন,
0: মাস্টারদা সূর্য সেন, সঠিক উত্তর। মাস্টারদা নামে পরিচিত মাস্টারদা সূর্য সেন, তিনি ছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, লাটবাগান হাই, যারা বলবে শৃঙ্খল ঝংকার কোন বিপ্লবীর আত্মজীবনী?
2: বীণা দাস ভৌমিক,
0: বিপ্লবী বীণা দাস, সঠিক উত্তর, বিপ্লবী বীণা দাস। পরের প্রশ্ন যাচ্ছে আমাদের জ্যোতির্দাস বিদ্যা মন্দিরের কাছে, যারা বলবে সত্যশোধক সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা কে বলবে?
2: জ্যোতিবা ফুলে,
0: মহাত্মা জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে, তিনি ছিলেন সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। আমরা এই পর্বের প্রথম প্রশ্ন করব ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলকে, যারা উত্তর দেবে পি আর ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর, তিনি কে? কে বলবে? যতীন্দ্রনাথ বিদ্যা মন্দির,
3: আমরা বলবো,
0: বলো।
3: পি আর ঠাকুর হচ্ছে সেই সময় নমঃশূদ্রদের নিয়ে আন্দোলনের অন্যতম একজন নেতা।
0: সঠিক উত্তর, পি আর ঠাকুর নমঃশূদ্র আন্দোলনের অন্যতম নেতা। নেক্সট কোশ্চেন যাচ্ছে লাটবাগান হাই স্কুল, তারা বলবে হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে গড়ে ওঠা ধর্মীয় সম্প্রদায়টির নাম কি?
2: মতুয়া সম্প্রদায়।
0: মতুয়া সম্প্রদায়, একেবারে সঠিক উত্তর। যতীন্দ্রনাথ বিদ্যা মন্দির এরপরে বলবে স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
3: স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত।
0: স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত। অনেক সময় সঠিক উত্তর কনফিউজিং লাগে কারুর কারুর কাছে, সেই জন্য রিপিট করে নিলাম যে তুমি সঠিকটা জানো কিনা বা বলতে পারছো কিনা। অশ্বিনী কুমার দত্ত একেবারে সঠিক উত্তর, বরিশালে তিনি ছিলেন মস্ত বড় বিপ্লবী অশ্বিনী কুমার দত্ত, বর্তমান বাংলাদেশ বরিশাল। এই রাউন্ডের শেষ, আমরা পরের রাউন্ডে যাব, সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলকে, যারা বলবে একাডেমিক অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে গড়ে উঠেছিল? একাডেমিক অ্যাসোসিয়েশন 1828 সালে কলকাতায় গড়ে উঠেছিল। প্রশ্ন হলো কার নেতৃত্বে?
2: ডিরোজিও।
0: সঠিক উত্তর, ডিরোজিও। ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন, সবচেয়ে কম বয়সের অধ্যাপক, এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন যাবে লাটবাগান হাই স্কুল, যারা বলবে রাজা রামমোহন রায় 1833 সালে তার মৃত্যু হয়েছিল। প্রশ্ন হলো কোথায়?
2: লন্ডনের ব্রিস্টলে।
0: লন্ডনের ব্রিস্টলে, ভেরি গুড, ভেরি গুড, একেবারে সঠিক উত্তর, ব্রিস্টল। এখনো যে জায়গাটাতে রামমোহনের স্মৃতি রয়েছে, ওখানে রামমোহনের আবক্ষ মূর্তি ওখানে রয়েছে ব্রিস্টলে, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এত বড় একজন নবজাগরণের পুরোধা। পরের প্রশ্ন যতীন দাসকে, যতীন দাস বলবে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বিখ্যাত বই, এটি কার লেখা? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থটি কার লেখা? বিশিষ্ট নরমপন্থী নেতা, আমি আরো দিলাম,
2: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
0: না, সঠিক উত্তর নয়। এনিওয়ান?
2: দাদাভাই নওরোজি।
0: ভেরি গুড, দাদাভাই নওরোজি, বিশিষ্ট নরমপন্থী নেতা দাদাভাই নওরোজি, যিনি লিখেছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বিখ্যাত বই, সাড়া ফেলে দিয়েছিল ঔপনিবেশিক শাসনে ব্রিটিশ প্রশাসন কিভাবে আমাদের দেশ থেকে সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছিল, এবং আমাদের দেশের দারিদ্র্যের কারণ কি, স্বাধীনতার যুগে এই ধরনের গ্রন্থ স্বদেশবাসীর কাছে ব্রিটিশ প্রশাসনের চরিত্রকে উন্মুক্ত করে দিয়েছিল। এই পর্যায়ে বোনাস নম্বর পেল আমাদের লাটবাগান হাই, যতীন দাস লুজার হয়েছে। পরের রাউন্ডেরই প্রশ্ন, যেটা শুরু করব আমাদের ব্যারাকপুর এবি মডেলকে দিয়ে। প্রশ্ন হচ্ছে সুভাষচন্দ্র বোসের একটি রাজনৈতিক দল তিনি গঠন করেছিলেন, তার নাম কি?
2: ফরওয়ার্ড ব্লক।
0: ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফরওয়ার্ড ব্লক। সুভাষচন্দ্র বসু রাজনৈতিক জীবনে কংগ্রেস দিয়ে শুরু করেছিলেন, কিন্তু কংগ্রেসের তদানীন্তন নেতাদের কিছু কার্যকলাপ তার ভালো লাগেনি, যে কারণে নিজে বেরিয়ে গিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন, যার নাম ফরওয়ার্ড ব্লক, যেটি দীর্ঘদিন ছিল, এখনো রয়েছে, তার আশীর্বাদ ধন্য এই সংগঠনটি। পরের প্রশ্ন যাচ্ছে লাটবাগান হাই কে, লাটবাগান হাই বলবে ভারতের স্বাধীনতা আন্দোলনে 1885 থেকে 1905 জাতীয় কংগ্রেসের এই যে অংশটা, এই অংশটাকে কোন পর্ব বলা হয় বা কোন পর্ব হিসেবে এই অংশটি চিহ্নিত?
2: নবজাগরণের যুগ।
0: নো নো নো,
3: সভা সমিতির যুগ।
0: নো, কেউ পাচ্ছ না। এটাকে বলা হয় নরমপন্থী পর্ব বা মডারেট ফেজ। এই সময় ভারতীয় জাতীয় কংগ্রেস যে সমস্ত নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়েছিল তাদেরকে বলা হতো মডারেট। প্রশ্ন

0: হয় মডারেট কাদের বলে বা নরমপন্থী কাদের বলা হতো? এই অংশটা থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়। এই প্রশ্ন উত্তর দিতে পারেনি লাটবাগান হাই, তারা লুজার হয়েছে। এই প্রশ্ন কেউ উত্তর দিতে পারেনি, ফলে বোনাস নম্বরও কেউ পায়নি। পরের প্রশ্ন যতীন দাস বিদ্যা মন্দিরের কাছে যাবে। যতীন দাস বিদ্যা মন্দির বলবে, 1913 খ্রিস্টাব্দে আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। আমি খুব সহজ করে দিচ্ছি বিষয়গুলোকে। 1913 খ্রিস্টাব্দে আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হলো কার নেতৃত্বে?
1: লালা রাজপথ রায়।
0: নো, এনিওয়ান?
2: লালা হরদয়াল।
0: ভেরি গুড। লালা বলতেই সবসময় লাজপত রায়ের কথা মনে পড়ে যায় কেন? লালা হরদয়াল তার অনেক আগের বিশিষ্ট নেতা এবং পাঞ্জাবের নেতা ছিলেন ডেফিনেটলি। তিনি আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, ফলে এই প্রশ্নের উত্তর যতীন দাস দিতে পারেনি।
3: পাঞ্জাবের সশস্ত্র আন্দোলনে তার অনেক বড়
0: ভূমিকা ছিল। রাইট, একেবারে ঠিক কথা। পরের রাউন্ডে আমরা চলে যাচ্ছি। এই রাউন্ডে প্রথম প্রশ্ন শুরু হবে কুরেবি বডেলকে দিয়ে। প্রশ্ন হচ্ছে, কোন মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়
2: মুজফ্ফরপুর
0: কথাটার নাম। সঠিক উত্তর হচ্ছে মুজফ্ফরপুর বোমা মামলা, মুজফ্ফরপুর বোম কেস, সেখানে ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসু খুব কম বয়সে। পরের প্রশ্ন লাটবাগান হাই, গান্ধী আরউইন চুক্তি 1931 মার্চে হয়েছিল। গান্ধী আরউইন চুক্তি নাম নিশ্চয়ই শুনেছ, এর আরেকটা নাম ছিল। প্রশ্ন হলো কি নাম?
3: পুনা চুক্তি।
0: নো, রং অ্যানসার। এনিওয়ান?
2: জেটি হিন্দু চুক্তি।
0: নো, কে বলতে পারবে?
1: দলিত শ্রেণীর।
0: নো, এটি দিল্লি চুক্তি নামে পরিচিত, দিল্লি চুক্তি। পরের প্রশ্ন যতীন দাস বিদ্যা মন্দির উত্তর দেবে। চরমপন্থী নেতা বিপিন চন্দ্র পাল নাম নিশ্চয়ই শুনেছ, তার আত্মজীবনীর নাম কি? বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি?
1: 70 বছর।
0: ভেরি গুড। আমি তো ভেবেছিলাম এটা পারবে না। 70 বছর, খুবই প্রাসঙ্গিক বই, ভালো বই। তার অভিজ্ঞতা তিনি সেখানে লিখে গেছেন, 70 বছর, খুবই জনপ্রিয় বই। এই প্রশ্ন উত্তর দিতে পেরেছে, তার জন্য নম্বর তারা পাচ্ছে। আমরা পরের রাউন্ডে চলে যাব, ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল। প্রথম প্রশ্ন বলবে, কোন ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?
2: চৌরি চৌরার ঘটনা।
0: চৌরি চৌরার ঘটনা বলতে পারবে ঘটনাটা কি?
4: চৌরি চৌরার ঘটনাতে একটি গ্রামের একটি পুলিশ থানায় কয়েকগুলি পুলিশকে আটক করে তাদেরকে বন্ধ করে তাদের ঘরে আগুন লেগিয়ে দেওয়া হয়, ফলে অনেকজন পুলিশ তাতে মারা যায়। এতে গান্ধীজি আন্তরিকভাবে আহত হন এবং তিনি অহিংস অসহযোগ আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করেন
0: এবং আন্দোলন প্রত্যাহার করে নেন। ভেরি গুড। যেহেতু তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন অহিংস পথে আন্দোলন থাকবে, আন্দোলনে হিংসা প্রবেশ করেছে, তার জন্যই তিনি আন্দোলন প্রত্যাহার করেন। ভেরি গুড, সুন্দর ব্যাখ্যা দিয়েছে। নেক্সট কোশ্চেন যাচ্ছে লাটবাগান হাইকে। তারা বলবে, ভয়েস অফ ফ্রিডম নাম নিশ্চয়ই শুনেছ, ভয়েস অফ ফ্রিডম নামে একটি বেতার কেন্দ্রের মাধ্যমে ব্রিটিশ বিরোধী প্রচারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কোন নারী বিপ্লবী?
3: উষা মেহতা।
0: আহ, সঠিক আছে,
3: মুম্বাই থেকে।
0: একদম দারুণ, মুম্বাই থেকে ভয়েস অফ ফ্রিডম বেতার কেন্দ্রের মাধ্যমে ব্রিটিশ বিরোধী প্রচারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বিশিষ্ট নারী বিপ্লবী উষা মেহতা। আমরা পরের প্রশ্ন যাব, যার উত্তর দেবে যতীন দাস বিদ্যা মন্দির। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী এই দুই দলের বিভাজন ঘটেছিল?
1: কলকাতা অধিবেশন।
0: রং অ্যান্সার।
4: লাহোর অধিবেশন।
0: না, 1907 সুরাট অধিবেশনে, যেটাকে সুরাট স্প্লিট বলা হয়, বিখ্যাত সুরাট অধিবেশন, যেখানে কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো দলের বিভাজন ঘটে। এই পর্যায়ের আমরা শেষ করলাম। এখানে নম্বরের বিচারে হয়তো কিছুটা এগিয়ে আছে যতীন দাস, কিন্তু অন্যান্যরাও খুব কাছাকাছি। আমরা পরের রাউন্ডে চলে যাব। প্রশ্ন হবে শুরু ব্যারাকপুর এবি মডেলকে দিয়ে। যারা বলবে, কোন পত্রিকাতে প্রথম বয়কটের ডাক দেওয়া হয়েছিল? স্বদেশী এবং বয়কট তোমরা নিশ্চয়ই জানো, ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল পারছে না, স্কিপ করে যাও।
3: সঞ্জীবনী পত্রিকাতে।
0: ভেরি গুড,
3: কৃষ্ণকুমার।
0: সঠিক উত্তর, সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণকুমার মিত্রের সম্পাদনায় প্রকাশিত হতো, যেখানে প্রথম বয়কটের ডাক দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন যাবে যতীন দাস বিদ্যা মন্দিরের কাছে। যারা বলবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ প্রশাসনের কোন সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেছিলেন?
2: বঙ্গভঙ্গের সিদ্ধান্ত।

0: গুড। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ লর্ড কার্জনের অনুপ্রেরণায় বলা যেতে পারে। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য বলেছিলেন এবং এই ঘটনাটাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছিলেন। আমরা এই পর্যায়ে শেষ করে পরের পর্যায়ে যাচ্ছি। এই প্রশ্ন শুরু হবে ব্যারাকপুর মডেল হাইস্কুলকে দিয়ে, যারা আমাদেরকে বলবে 1928 খ্রিস্টাব্দে গান্ধীজির নির্দেশে এবং প্যাটেলের নেতৃত্বে, সর্দার বল্লভভাই প্যাটেল নিশ্চয়ই নাম শুনেছ তোমরা, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। তোমরা নিশ্চয়ই এটা জানো, বারদৌলি সত্যাগ্রহ খুব একটা ইম্পর্টেন্ট পার্ট গান্ধীর রাজনৈতিক জীবনের, বারদৌলি সত্যাগ্রহ। প্রশ্ন হচ্ছে বারদৌলি কোথায়?
1: গুজরাটের সুরাট জেলায়।
0: আরে পাস, জিওগ্রাফিটাও তো জানতে হবে ইতিহাসের পাশাপাশি। সঠিক উত্তর, গুজরাটের সুরাট। সুরাট জেলায় আমরা বারদৌলিকে দেখতে পাবো, একেবারে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন যাচ্ছে লাটবাগান হাইস্কুল, যারা বলবে মাদারীপাশির নাম নিশ্চয়ই শুনেছ, মাদারীপাশি কে ছিলেন?
1: একা আন্দোলনের নেতা।
0: ভেরি গুড, ভেরি গুড। লাটবাগান পারল না, ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল পেরেছে এবং তারা যে উত্তরটা দিয়েছে মাদারীপাশির, তিনি ছিলেন একা আন্দোলনের নেতা, একেবারে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির, যারা বলবে বিখ্যাত একটি বইয়ের নাম, বিখ্যাত একটি ব্যক্তির নাম, গ্রন্থের নাম হচ্ছে হোয়াইট ম্যানস বারেন, কার লেখা? শ্বেতাঙ্গদের বোঝা, হোয়াইট ম্যানস বারেন, কে বলতে পারবে তোমাদের মধ্যে?
2: মহাত্মা গান্ধী?
0: নো,
1: হোয়াইট ম্যানস বারেন। অ্যানি বেসান্ট?
0: নো, বিখ্যাত ব্রিটিশদের লেখা, হোয়াইট ম্যানস বারেন।
3: ডেরজিও?
0: নো, সঠিক উত্তরটি হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, হোয়াইট ম্যানস বারেন। হোয়াইট ম্যানস বলতে সাদা চামড়ার মানুষ যারা তাদেরকেই বলা হতো। এই উত্তরটা হলো রুডিয়ার্ড কিপলিং, তিনি হোয়াইট ম্যানস মানে সাদা চামড়ার মানুষদের বোঝা বলতে আমাদের দেশীয় লোকেদেরকে বুঝিয়েছিলেন, ভারতবাসী হচ্ছে সাদা চামড়ার মানুষদের কাছে বোঝা, তাই এই বইটা তিনি লিখেছিলেন হোয়াইট ম্যানস বারেন। এই পর্যায়ের আমরা এই আলোচনা স্বাধীনতা বিষয়ের উপর শেষ করলাম। এবং এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তর দিয়ে প্রথম স্থান অধিকার করেছে বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির, দ্বিতীয় স্থানে রয়েছে ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল এবং তৃতীয় স্থানে লাটবাগান হাইস্কুল। প্রত্যেককেই অভিনন্দন এইরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানে সবাই উপস্থিত থেকে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সকলকে।
3: আমাদের তরফ থেকেও আপনাদের ধন্যবাদ, আকাশবাণী রেডিও আকাশবাণী ধন্যবাদ আমাদের এই মুখ্য একটি সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে।
4: এতক্ষণ শুনছিলেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে প্রশ্নোত্তরে পড়াশোনা, ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম বিষয়, পরিচালনায় ব্যারাকপুর এবি মডেল হাইস্কুলের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি। অংশগ্রহণে ব্যারাকপুর এবি মডেল হাইস্কুল, লাটবাগান হাইস্কুল ও যতীন দাস বিদ্যা মন্দিরের 10ম শ্রেণীর 2 জন করে শিক্ষার্থী।

0: শুনলেন বিদ্যার্থীদের জন্য।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
1: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
3: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের সোয়াগ,
2: সেরা ভিডিও কার?

0: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
1: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
0: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
2: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
0: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
1: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
0: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
2: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
0: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
2: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
0: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
1: জম্পেশ সেলিব্রেশন হবে।
2: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
3: ছন্দে ছন্দে 56।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97%, সর্বোচ্চ সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের ওপরে। সেই জন্যে আজ এবং আগামীকাল সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি।

জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে ছড়াবেজি পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শুনবেন লবা মুর্মু সহশিল্পী বৃন্দের কণ্ঠে, ছড়াবেজি ৩৮ মিনিটে কৃষি কথার আসরে কথিকা বিপ্লবী থেকে ঋষি অরবিন্দ, বলবেন প্রাণতোষ চট্টোপাধ্যায়। এরপর দেশাত্মবোধক গান, ৭টায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর রয়েছে দেশাত্মবোধক গান। রাত ৮টা বেজে ১০ মিনিটে নাটক তিতুমির, রচনা আশিস চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়, ৯টা বেজে ৩০ মিনিটে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। ছায়াছবির গান রাত ১০টায় ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন কুসমি সোরেনের কণ্ঠে, লোকগীতি ১০টা বেজে ৪৫ মিনিটে শিল্পী সুতপা চন্দ, ১১টায় গজল শুনবেন সীতারাম সিংয়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ১১টা বেজে ১০ মিনিট থেকে ঠিয়া খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে হিন্দি বার্তা, গুলগুলশান ৬টা বেজে ৩০ মিনিটে, সন্ধে ৭টায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর রয়েছে দেশাত্মবোধক গান। দর্পণ ৭টা বেজে ৫০ মিনিটে, রাত ৮টায় দেশাত্মবোধক গান, ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান, স্পটলাইট ৯টা বেজে ১৬ মিনিটে, ৯টা বেজে ৩০ মিনিটে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রাত ১০টা বেজে ৩০ মিনিটে, ১১টা বেজে ৩০ মিনিট থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

আকাশ বাণী কলকাতারিয়া গীতাঞ্জলি উচ্ছান্তাল মাখন পৌন সাই মড়েগাল তরুই গেটুডো তরুই মিটারে হবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এ রাজ্যেও পার্টিশন হারার রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সব জেলাতেই আজ সন্ধ্যায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের উপস্থিতিতে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলের পাশাপাশি দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনেরও আয়োজন করা হয়েছে। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের রাজেন্দ্র ভবনে সংস্কৃতি মন্ত্রক আয়োজিত দুদিনের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সুন্দরবন যাবেন। কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছাবেন। এরপর গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার, রাত 9টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। অন্যদিকে আগামীকাল 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13-18 বছরের ছাত্রীরা 2000 টাকা করে বাৎসরিক এই আর্থিক সহায়তা পাবে। বর্তমান ব্যবস্থা অনুযায়ী রাজ্যে এবছর মোট 20,13,000 ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাঠানো হয়েছে। এর মধ্যে 10,13,000 ছাত্রী আজ এই টাকা পেয়ে গেছেন। এছাড়াও 1,29,000 জন পেয়েছে 25,000 টাকা করে, যার পরিমাণ 400 কোটি টাকা। পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। আগামী 12 ঘন্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে আগামী 48 ঘন্টায় কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে আগামীকাল ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ভোতাগ্রামে একটি দোতলা মাটির বাড়ির একাংশ ভেঙে পড়লে 2টি শিশুসহ একজন আহত হয়েছে। কলকাতা উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী একটি বিশাল মিছিল নিয়ে নিউ মার্কেট অঞ্চল প্রদক্ষিণ করে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলিগুড়িতেও আজ আয়োজিত হয়েছে তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা যাত্রা কর্মসূচি ঘিরে ইসলামপুরেও আজ ছিল উৎসবের মেজাজ। আয়ুষ্মান সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে নদিয়ায় পালিত হয়েছে নিক্ষয় পোষণ দিবস। জেলার 26টি TB ইউনিটে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যক্ষ্মা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবং নিক্ষয় মিত্রদের মাধ্যমে ফুড বাস্কেট বিতরণ করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায়। আগামী 48 ঘন্টার জল হওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার দু একটি জায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জলহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনে নেব একটি কথিকা। বিপ্লবী থেকে ঋষি শ্রী অরবিন্দ বলছেন প্রাণতোষ চট্টোপাধ্যায়।
2: 15 আগস্ট এই দিনটি সমগ্র ভারতবাসীর কাছে নন্দিত, তবে সেটি 1947 সালের 15 আগস্ট, কারণ এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু কি আশ্চর্য সমাপতন! 1947 সালের ঠিক 75 বছর আগে এই একই দিনে, অর্থাৎ আজকের দিনে, পরাধীন ভারতের বুকে আরেক নক্ষত্রের আবির্ভাব হয়, যিনি স্বাধীনতা আন্দোলনের আলোকবর্তিকা বহন করেছেন। তিনি শ্রী অরবিন্দ, অরবিন্দ ঘোষ। জন্ম 1872 সালের 15 আগস্ট কলকাতায় ব্যারিস্টার মনমোহন ঘোষের বাড়িতে। পিতা কৃষ্ণধন ঘোষ, যিনি কেডি ঘোষ নামেই পরিচিত ছিলেন। তার মাতা ছিলেন স্বর্ণলতা দেবী। পিতা কৃষ্ণধন একজন বিলেত ফেরত সিভিল সার্জন ছিলেন। মাতা স্বর্ণলতা দেবী ছিলেন তৎকালীন প্রভাবশালী ব্যক্তিত্ব রাজনারায়ণ বসুর কন্যা। পাশ্চাত্য ভাবধারায় গড়ে তোলার জন্য শ্রী অরবিন্দকে প্রথম দার্জিলিং ইংরেজি স্কুলে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে বিলেতে সেন্ট পলস স্কুলে তিনি পড়াশোনা করেন। শ্রী অরবিন্দ কেমব্রিজ থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কিংস কলেজে পড়াশোনা করেন। 1890 সালে অরবিন্দ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, তবে শিক্ষানবিশ অবস্থায় অশ্বচালনা পরীক্ষায় তিনি অকৃতকার্য হন এবং এই কারণে তিনি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। বিলেতে থাকাকালীনই শ্রী অরবিন্দ ভারতবর্ষে ব্রিটিশদের শোষণ অত্যাচারের কথা জানতে পারেন। সেই সময় থেকেই তিনি মাতৃভূমির স্বাধীনতা সম্পর্কে ভাবতে শুরু করেন। 1893 সাল দেশে ফিরে এলেন শ্রী অরবিন্দ, যোগ দিলেন বরোদা স্টেটের চাকরিতে। 1900 সালে বরোদা কলেজে ইংরেজির অধ্যাপক হিসাবে নিযুক্ত হলেন। পরবর্তীতে 1904 সালে তিনি ওই কলেজে উপাধ্যক্ষ হিসাবেও কাজ করেন। ঠিক এই সময়ই শ্রী অরবিন্দের জীবনে স্বাধীনতা সংগ্রামের ভাবনার শুরু। বরোদার বিপ্লবী গুপ্ত সংগঠনগুলির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ হয়। এছাড়া তাঁর ভাই বারীন্দ্র কুমার ঘোষ, যিনি বারীন ঘোষ নামে পরিচিত ছিলেন, তাকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেন। শ্রী অরবিন্দ বারীন ঘোষকে বাংলাতে বিপ্লবী গুপ্ত সমিতি গঠনের কাজে নিযুক্ত করেন। ঠিক তখনই স্বরাজ আন্দোলনের সূত্রপাত এবং শ্রী অরবিন্দ এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। স্বাধীনতা আন্দোলনের কর্মপদ্ধতি সম্পর্কে শ্রী অরবিন্দের সুস্পষ্ট কিছু ভাবনা ছিল। তিনি সবসময় বৈপ্লবিক প্রচার কার্যের ওপর জোর দিতেন, সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখতেন তিনি। এজন্যে সমগ্র জাতিকে প্রস্তুত করার প্রয়োজনীয়তা

0: তিনি অনুভব করেছিলেন। এছাড়াও ব্রিটিশ শাসকদের প্রত্যক্ষভাবে অসহযোগিতা করার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে, এটাই তিনি অনুভব করেছেন। ১৯০৩ সালে তিনি একটি বই লিখেছিলেন। এই বইটি তিনি বেশ কিছু গুপ্ত সমিতির সদস্যদের কাছে পৌঁছে দিয়েছিলেন। ১৯০৫ সাল বঙ্গভঙ্গের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু। ঠিক এই সময় বরোদার চাকরি ছেড়ে দিয়ে শ্রী অরবিন্দ বাংলায় চলে আসেন। ১৯০৬ সালে কলকাতার জাতীয় কলেজ, যা বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে পরিচিত, সেই কলেজের প্রথম অধ্যক্ষ হিসাবে যোগ দিলেন শ্রী অরবিন্দ। ১৯০৭ সালের মার্চ মাস শ্রী অরবিন্দ ইংরাজি দৈনিক বন্দে মাতরম পত্রিকার দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিনের মধ্যেই ওই পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধকে ব্রিটিশ সরকার রাজদ্রোহাত্মক বলে ঘোষণা করল। খুব স্বাভাবিকভাবেই মামলা শুরু হল। বন্দে মাতরম পত্রিকার প্রাক্তন সম্পাদক বিপ্লবী বিপিনচন্দ্র পালকে শ্রী অরবিন্দের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলা হল, কিন্তু তিনি তা অস্বীকার করায় আদালত অবমাননার দায়ে ৬ মাসের জেল হল। মামলা চলতে লাগল, সারা দেশ প্রচণ্ড উদ্বিগ্ন। ঠিক এই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথের কলম থেকে বেরিয়ে এলো শ্রী অরবিন্দের প্রতি তার শ্রদ্ধার্ঘ কবিতা নমস্কার। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, দেশ বন্ধু, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি। তোমা লাগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান চাহ নাই, কোনো ক্ষুদ্র কৃপা ভিক্ষা লাগি বাড়াওনি কোনো আতুর অঞ্জলি। আছো জাগি পরিপূর্ণতাত্তরে সর্ববাধাহীন। অনেক চেষ্টার পরেও শ্রী অরবিন্দের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হল না। ১৯০৮ সাল এপ্রিল মাস কুখ্যাত কিংসফোর্ড সাহেবের গাড়িতে বিপ্লবীরা বোমা মারার পরিকল্পনা করলেন। ভুলবশত সেই বোমার আঘাতে দুই ইউরোপীয় মহিলার মৃত্যু হল। শুরু হল আলিপুর বোমা মামলা। গ্রেপ্তার হলেন শ্রী অরবিন্দ, তার ভাই বারিন ঘোষ, অনেক বিপ্লবী। মামলা চলতে থাকল, অনেকের সাজা হলেও ১৯০৯ সালের মে মাস নাগাদ শ্রী অরবিন্দ মুক্তি পেলেন। পরবর্তী সময় শ্রী অরবিন্দের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু। জেলে থাকাকালীন তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। ১৯১০ সালে শ্রী অরবিন্দ প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং চলে এলেন ব্রিটিশ ভারতের ফরাসি উপনিবেশ পণ্ডিচেরিতে। নিজেকে নিয়োজিত করলেন আশ্রম প্রতিষ্ঠার কাজে। এই সময় থেকেই বিপ্লবী অরবিন্দ থেকে ঋষি অরবিন্দে তিনি রূপান্তরিত হতে থাকেন। এই সময় তিনি যোগ সাধনা বলে একটি বই রচনা করেন। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় যোগ এবং হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখতে থাকেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাঁকে আবার রাজনীতিতে ফিরিয়ে নিতে চাইলে তিনি বলেন যে তিনি আর বিপ্লবী নন, তিনি এখন যোগী। ১৯১০ থেকে ১৯১৪ সাল পর্যন্ত নিরন্তর সাধনার পর তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন এবং তখন থেকেই তিনি শ্রী অরবিন্দ নামে পরিচিত হন। ১৯২৬ সালে শ্রী অরবিন্দ আশ্রম গঠিত হয় এবং তিনি ভারতবর্ষের আধ্যাত্মিক গুরু হিসাবে পরিচিত হন। স্বাধীন ভারতে ১৯৫০ সালের ৫ই ডিসেম্বর তার প্রয়াণ ঘটে। তার একটি কথা দিয়ে শেষ করব। আলিপুর বোমা মামলায় যখন উকিল তাকে ক্রিমিনাল বা অপরাধী আখ্যা দেন, তখন তার উত্তরে তিনি বলেছিলেন যে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অবশ্যই অপরাধী।
1: শুনলেন কথিকা বিপ্লবী থেকে ঋষি শ্রী অরবিন্দ।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
4: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
3: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সুচ সিরিঞ্জ ব্যবহার।

0: করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথমেই পরিবেশনায় ক্যালকাটা।

আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্সিয়াং FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, FM রেইনবো প্রচার তরঙ্গ 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই স্থানীয় সংবাদ।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিসানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আম্বাস।

0: অশোক পল্লীর ধুলাইতে পোড়া। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
1: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
2: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
1: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1447 এ কল করুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক, দেশ বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে চলেছে এবং এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবেও তিনি তার ভাষণে উল্লেখ করেন। 80তম স্বাধীনতা দিবসে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সুন্দরবনের গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক, দেশ ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
1: স্বতন্ত্রতা দিবস কি পূর্ব সন্ধ্যা পর আপ সবি কো মে ইস রাষ্ট্রীয় পর্ব কি হার্দিক বাধাই দেতি হুঁ। আপসে কুছ ঘন্টো বাদ হামারে দেশ কি স্বাধীনতা কে 80ওয়ে বর্ষ কা শুভারম্ভ হোগা। দেশ বিদেশ মে রহনে ওয়ালে সবি ভারতীয় এ পর্ব উল্লাস কে সাথ মানাতে হ্যাঁ। হামারা তিরঙ্গা হামারে স্বাধীনতা কা প্রতীক হ্যায়, ইসে হাম পুরি শান সে ফেরাতে হ্যাঁ।
0: রাষ্ট্রপতি আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাতে আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ভারতকে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনেও তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রসঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শ্রমিকদের ভূমিকার পাশাপাশি দেশ গঠনে অন্নদাতা কৃষকদের উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ আধিকারিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, পুলিশ কর্মী, ক্রীড়াবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও কারিগর, সমাজসেবী এবং সাফাই মিত্রদের অবদানের কথাও রাষ্ট্রপতির ভাষণে উল্লেখিত হয়। স্বাধীনতা লাভের শতবার্ষিকী অর্থাৎ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যেভাবে এগিয়ে চলেছে তাই সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। স্বাধীনতা আন্দোলনে প্রতিটি ভারতবাসী বন্দে মাতরম স্তোত্র পবিত্র মন্ত্র হিসেবে উচ্চারণ করতেন এবং তা গোটা দেশের সাধারণ মানুষের গান হয়ে উঠেছিল বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন।
1: আমার স্বাধীনতা সংগ্রামে সংঘর্ষরত আলাগ আলাগ বিচারধারাকে লোকঙ্কা লক্ষ্য এক হি থা ভারত কি স্বতন্ত্রতা। স্বদেশী আন্দোলনকে দৌরান বন্দে মাতরম জন জন কে গীত বন গিয়া।
0: জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সহ দেশনায়কদের নেতৃত্বে অসংখ্য ভারতীয় যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন শ্রীমতী মুর্মু তার ভাষণে সে কথাও স্মরণ করেন। এই প্রসঙ্গে আজ 14 আগস্ট দেশভাগের বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি, দেশভাগের সময় যে লক্ষ লক্ষ মানুষ হিংসা ও সংঘর্ষের শিকার হয়েছিলেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
1: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানা

0: हम उन लाखों देशवासियों को याद करते हैं जो विभाजन से जुड़े हिंसा में मारे गए या विस्थापन की त्रासदी झेलने को मजबूर हुए। सांप्रदायिक हिंसा की वजह से लाखों लोगों को शरणार्थी बनना पड़ा और बंटवारे की विभीषिका सहन करनी पड़ी। फिर भी उन्होंने अपनी पहचान नहीं छोड़ी।
1: ভারতীয় সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐক্য, সমমর্যাদা, সমান সুযোগ এবং প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র মর্যাদাই হল সংবিধানের প্রকৃত আদর্শ। বর্তমান ভারতবর্ষ সেই আদর্শ থেকে বিচ্যুত হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বার্থ বৈদেশিক নীতির ভিত্তি, তবে এই নীতির মূল স্তম্ভ হল শান্তি, সহযোগিতা, আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ। আত্মনির্ভর ভারত অভিযান দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করেছে বলে রাষ্ট্রপতি জানান। দেশের এই বিকাশে যুব সমাজ ও মহিলারা যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সে কথাও তার ভাষণে উঠে আসেন। ছাত্রছাত্রীদের ভারতের ভবিষ্যতের মূল স্থপতি হিসেবে উল্লেখ করে ড্রোন দিদি, লাখপতি দিদি এবং 10 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভূমিকাকেও কুর্নিশ জানান শ্রীমতী মুর্মু। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ আজ সম্প্রচার করা হবে রাত 9:30। আকাশবাণী আঞ্চলিক চ্যানেলে রাষ্ট্রপতির এই ভাষণ সম্প্রচার করবে। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে এই স্থানীয় সংবাদের পর রাত 8:10। সন্ধে 8:00 ও রাত 9:00 FM হেডলাইন এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। চিরাচরিত প্রথা মেনে সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন রাজ্যপাল আরএন রবি। সকাল 9:30 নাগাদ রেড রোডে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী আগামীকাল সুন্দরবনে যাবেন। কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠান শেষেই হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছবেন। গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এই তিরঙ্গা কর্মসূচিতে বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী একটি বিশাল মিছিল নিয়ে নিউ মার্কেট অঞ্চল প্রদক্ষিণ করে। দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খা মিছিলে যোগ দেন। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এরাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশভাগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজ শিয়ালদায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
2: এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এ শক্তি চেষ্টা করে, তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়।
1: দেশভাগের জন্য মানুষের যে দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। শিয়ালদা স্টেশনে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের সূচনায় তিনি বলেন, দেশভাগের সেই বিভীষিকার কথা সবসময় মনে রাখতে হবে।
3: আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলব না। আমরা আমাদের সাথে কি হয়েছে, কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উখড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়, এটা থেকেও ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13 থেকে 18 বছরের ছাত্রীরা 2000 টাকা করে বার্ষিক এই আর্থিক সহায়তা পাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষাক্ষেত্রে মাঝপথে কারো পড়াশুনো বন্ধ হয়ে গেলে তাদের জন্য রাজ্য সরকার 50,000 টাকা পর্যন্ত সহায়তা দেবে। ষোলোই আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আনুমানিক 1.5 কোটি পরিবার বিশ্বের সর্ববৃহৎ এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। এদিকে পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প আপাতত চালু থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। একই অভিযোগে ধৃত সঞ্জীব মুখার্জিকেও 15 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপরেই শুনুন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে বলেছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা। রাষ্ট্রপতি পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণে আজ বলেছেন, সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসে প্রাককালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্রে যুদ্ধ এবং অস্থিরতা কা সবই দেশো পর প্রভাব পড় রহা হ্যায়। এসি পরিস্থিতি মে ভি ভারত কে বিকাশ দর বিশ্ব কি অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যেই বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে। দক্ষিণী বিশ্বে নেতৃত্বদানের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি ফের একবার এক পের মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14ই আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
1: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসীয় কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কে ত্রাসদি ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি ওজহ সে লাখো লোগোঁ কো শরণার্থী বননা পড়া ওর বটোয়ারে কি বিভীষিকা সহন করনি পড়ে। ফির ভি উন্হোনে আপনি পেহচান নেহি ছোড়ি।
0: রাষ্ট্রপতি এদিন সংবিধানের প্রতি জনগণের দায়বদ্ধতার কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, জনতার অংশগ্রহণ দেশের গণতন্ত্রের মূল ভিত্তি।
1: ভারত কে লোগোঁ দ্বারা নির্মিত আমারে সংবিধান নাগরিক কি ভাগিদারি পর আধারিত হে। লোকতন্ত্র কি জননী ভারত ভূমিকে নিবাসীয় মে জন ভাগিদারি কি ভাবনা সদা সে বিদ্যমান রহি হে। উস ভাবনা কো নেই ঊর্জা কে সাথ হামারে দেশবাসী আগে বাড়া রহে। রাষ্ট্রীয় অভিযানো কো

0: भागीदारी से आगे बढ़ाया जा रहा है। ये हमारे लोकतंत्र की प्रेरक उपलब्धि है।
1: সমাজ সংস্কারের লক্ষ্যে এগিয়ে চলার প্রসঙ্গে তিনি আজ মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তারা বঞ্চিত মানুষকে সমাজের উচ্চস্তরে তুলে আনার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, গত কয়েক বছরে বিভিন্ন যোজনার মাধ্যমে 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জনধন যোজনার সাফল্যের উপর। তিনি বলেন যে 59 কোটি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতাধীন হয়েছেন, তার মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা। তিনি আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ সম্মান নিধি ও কিষাণ ক্রেডিট কার্ড সাফল্যের কথাও উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষকে ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি ড্রোন দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতির উপায় সম্পূর্ণ বন্ধ করে দিতে সচেষ্ট।
0: सार्वजनिक परीक्षाएं विद्यार्थियों के लिए अवसर के द्वार खोलती है, इसीलिए सरकार इन परीक्षाओं में सुधार के लिए व्यापक कदम उठा रही है। इन सुधारों का उद्देश्य है कि सार्वजनिक परीक्षाओं में अनुचित साधनों पर पूरी तरह से अंकुश लगे, परीक्षा प्रणाली और अधिक पारदर्शी तथा युवाओं के लिए सुरक्षित एवं भरोसेमंद हो।
1: শ্রীমতী মুর্মু দেশের বহিঃশত্রু মোকাবিলা করার পাশাপাশি এদিন অভ্যন্তরীণ বিপদ সম্পর্কেও সচেতন করে দিয়েছেন। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিকে দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর 2টি Mi-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তেবোধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সঙ্গে কাল জাতীয় সঙ্গীত জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্যের 150 বছর পূর্তি উদযাপন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আকাশবাণীর মাধ্যমে সেনাবাহিনীর উদ্দেশ্যে এক ভাষণে শ্রী সিং বলেন,
2: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
1: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা বজায় রাখা প্রতিটি নাগরিকের প্রধান কর্তব্য। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হল দেশভাগের সময় প্রাণ দেওয়া সব মানুষকে স্মরণ করার দিন, যারা আপনজনকে হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গেও আজ শ্রদ্ধার সঙ্গে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্যপাল আরএন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, এই শক্তিগুলি এখনও সক্রিয় রয়েছে এবং দেশকে বিভাজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দেশভাগে বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে একজোট হয়ে থাকতে হবে। ওড়িশায় টানা দুদিনের অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিচু এলাকাগুলিতে বন্যার জল ছড়িয়ে পড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। ভারতের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর 2027 সালে গৃহ জনগণনার জন্য প্রশ্নপত্র প্রকাশ করেছে। অভিভাবকের তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াত, ধর্ম ও জাতি সম্পর্কিত তথ্য সহ এই প্রশ্নপত্রে রয়েছে মোট 40টি প্রশ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 19 জন।

সিআরপিএফ কর্মীর আত্মহত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের মহানির্দেশককে নোটিশ পাঠিয়েছে। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কমিশন দু সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল শুরু হচ্ছে। গোয়াল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী জনধনের যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহককে মহিলা বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দেশাত্মবোধক গান, শিল্পী কৃষ্ণচন্দ্র দেব।

0: hay, que va muslim, que va sikh, que va hindu. কতবার ছেড়ে দিন ফল ফুলে আঘাতে যাবে আজ ফুল যদি ভুলে যাই কে বা মুসলিম কে বা শিখ কে বা হিন্দু।
1: দেশাত্মবোধক গান শুনছেন এবারের শিল্পী ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

দেশাত্মবোধক গান শুনছেন এবারের শিল্পী গৌরী কেদার ভট্টাচার্য এবং সমবেত শিল্পীদের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহাগড়া রাগে বাঁশি, শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক রায়চৌধুরী। বাঁশি, শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহাগরা রাগে বাঁশি শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক রায়চৌধুরী। এরই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটার

0: মান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই অগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে 3 সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা

মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এই সব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে। এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন।
80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্য চাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্বস্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশ নীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের। আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম প্রতিবন্ধকতারও সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম: দারে গুজুক কান ইয়েলতে মিরু চেড়েই রাগ বয়হা দায়া হায়াগে
গুজুক কান আবওয়া জাতি ধরম দারে চেদাব বাবন রাগ বয়হা আবো অনা ইয়ালতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল, এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও
নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং

নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। 26 জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করেছি। তার আগে 7ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত 12টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পারাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ মনো প্রেমেঞ্চুমন্না মঞ্চি অন্নদি পেঞ্চুমন্না দেশ মন্টে মট্টি কাদোয় দেশ মন্টে মনুষুলোয়। এই পঙ্ক্তিগুলোর অর্থ হল, দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী।

0: সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি তরুণ বন্দ্যোপাধ্যায় ও সমবেত কণ্ঠে, ছবির নাম সুভাষচন্দ্র।

উঠিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমনি চণ্ডী দাস গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো না সেই ধন্য দেশ ধন্য আমার।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি মহাবিপ্লবী অরবিন্দ ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এবারের গানটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছবি থেকে, গৌরীকেদার ভট্টাচার্য এবং সমবেত কণ্ঠে।
1: ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণী শান, সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল করে রেলোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কেড়ে। হা হা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা, তেরে দেহ প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, তেরে দেহ প্রলয় দোলা। কারুক দোলা জোরতে ধরে এক কাটা নেই, মার হাঁক হয় দাড়ি হাঁক, কাঁধে নে দুন্দু বিঘাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। মার হাঁক হয় দাড়ি হাঁক, কাঁধে নে দুন্দু বিঘাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক।

0: ছালায় আগুন জ্বালা আগুন জ্বালা হ্যালো বাড়ি লাঠি মারে ভাঙরে তালা যত সব বন্দি ছালায় আগুন জ্বালা আগুন জ্বালা হ্যালো বাড়ি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশানে দেবী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশানে দেবী লৌহ কবাট ভেঙে ফেলে করে রেলো পাটে রক্ত জমাটে শিকল পূজার পাষাণ বেদি।
1: এবারের গানটি চারণ কবি মুকুন্দ দাস ছবি থেকে, সবিতাব্রত দত্তের কণ্ঠে।

বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন কুশনি সরেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন লোকগীতি, শিল্পী সুতপা চন্দ্র।

শুনছিলেন লোকগীতি, পরিবেশনায় সুতপা চন্দ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন গজল, শিল্পী সীতারাম সিং।

গজল শুনছিলেন সীতারাম সিং এর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল ও ঠুমরি, পরিবেশনায় নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ বেহাগ ও পরে মিশ্র কাফি ঠুমরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য। খেয়াল ও ঠুমরি নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল ও ঠুমরি। প্রথমে বেহাগ রাগে খেয়াল ও পরে মিশ্র কাফি ঠুমরি, পরিবেশনায় নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: measures to safeguard the present and future of our students. Public examinations become gateways to the opportunities for our students. The government is undertaking comprehensive steps to reform these examinations. The objectives of these reforms are to completely curb the use of unfair means in public examinations, make the examination system more transparent, more secure, and more trustworthy for the youth.
1: Speaking about the country's young population, the president said 65% of the country's population is below the age of 35, which is the most valuable asset. She said many of our youth are embracing the culture of job creation as they pursue the path of self-employment. President Murmu said India is moving ahead towards building a Viksit Bharat by the centenary year of independence in 2047. Vice President C.P. Radhakrishnan has said that the President has given a powerful and inspiring message on the eve of Independence Day, reflecting the aspirations of a confident, growing and vibrant India. In a social media post, Mr. Radhakrishnan said that the President's address offered a broad vision of a stronger and more prosperous nation by touching upon the hopes of youth, strength and contribution of women and the country's economic progress. The Vice President said that the President's words served as a call to every citizen to contribute wholeheartedly to nation building. The nation will celebrate its 80th Independence Day today, with Prime Minister Narendra Modi leading the celebrations from the iconic Red Fort in Delhi. As part of the celebrations, two Mi-17 helicopters of the Indian Air Force will shower flower petals at the venue. The unfurling of the national flag will be synchronized with a 21-gun salute. Following the showering of flower petals, Prime Minister Narendra Modi will address the nation from the ramparts of the Red Fort. President Draupadi Murmu has approved 78 gallantry awards to the personnel of the Defence Forces and Central Armed Police Forces on the eve of Independence Day 2026. 13 awards have been given posthumously. These are 9 Kirti Chakras, 1 Bharat Shaurya Chakra, 19 Shaurya Chakras, 5 Bharat Sena Medals, 36 Sena Medals, 3 Nav Sena Medals and 5 Vayu Sena Medals. Services of the Delhi Metro will commence from all terminal stations across its network at 4 a.m. today on Independence Day to facilitate the movement of special guests, invitees and the general public. The services will operate at a 30-minute frequency on all lines until the commencement of regular revenue services as per the scheduled timetable for the day. Indian Grandmaster R. Pranananda bounced back from his previous round defeat to secure a convincing victory over Dutch player Jordan van Forest in the fourth round of the Sinkfield Cup. And that is the end of this news bulletin.
2: Akashvani Kolkata. Ekhon janiye debo Gitanjali ebong Sanchita Prachar Tarangir 15 আগস্ট শনিবারের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা আমন ধানে রোগ পোকা নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। 6:40 আপনার স্বাস্থ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে চিকিৎসকদের অবদান, বলবেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7টায় দিল্লির লাল কেল্লা থেকে শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন সমারোহের ইংরেজি ধারা বিবরণী এবং জাতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের সরাসরি সম্প্রচার শুনতে পাবেন। ধারাভাষ্যকার থাকবেন শ্রী মনীষ জলি, শ্রী কৌশিক রায় এবং শ্রীমতী অনুপ ক্যারি। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ভাষণ শুনতে পাবেন। বেলা 10টায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও চয়নিকা ধারা। 12টায় বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দয়াপুর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:30 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গান। 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল, রং বিলান্তি, উপস্থাপনায়

আকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে বারন্ত শিশুদের খাদ্যাভ্যাস, এ বিষয়ে পার্বতী মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শ্যাম্য বাঁক। 5:30 শিল্প ভারতী, চাকরিভিত্তিক ও উৎপাদনমুখী সরকারি প্রশিক্ষণ, এ বিষয়ে দেবদত্ত গুহর সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটোপ্যাল। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের ভূমিকা নিয়ে আলোচনার প্রথম পর্ব, অংশগ্রহণে সহকারী অধ্যাপক নারায়ণ মুর্মু, গঙ্গারাম মুর্মু এবং সুতালাল সোরেন। 6:38 কৃষাণ বাণী, স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজের ভূমিকা, এই বিষয়ে সৌম্য বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ, প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডাক্তার আনন্দচন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8টায় বাংলা গানের অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 9টায় বৃন্দগান, পরিবেশনা ক্যালকাটা কোয়ার, 9:15 নজরুলগীতি মিতা কুণ্ডুর কণ্ঠে, 9:30 দিল্লির লালকেল্লা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বাংলা রূপান্তর, এবং তারপরে শুনবেন দেশাত্মবোধক গান। 11টায় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, আকাশবাণী মুম্বাইয়ের নিবেদন, সেতার শিল্পী জুনাই। 12:10 অধিবেশনের সমাপ্তি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল বিদুষী মালবিকা কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা কুণ্ডু, 6:35 রামচরিত মানস 203তম পর্ব, 6:45 কীর্তন, পরিবেশনায় সুমিতা সাহা, 7টায় দিল্লির লালকেল্লা থেকে শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন সমারোহের হিন্দি ধারা বিবরণী, এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। ধারাভাষ্যকার থাকবেন জ্ঞানেন্দ্র সিং, দেবেন্দ্র ত্রিপাঠী এবং নেলিমা মালকানিয়া। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সায়নী চট্টোপাধ্যায়, 12টায় সুরভি, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী পণ্ডিত দেবাশিস সরকার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি মিতা কুণ্ডুর কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন উজমা জাহাঙ্গীর, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 বৃন্দগান, পরিবেশনায় ক্যালকাটা কোয়ার, 7:30 দর্পণ, রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহে কাশা, উপস্থাপনায় শায়েস্তা নাজ, 9:16 স্পটলাইট, 9:30 দিল্লির লালকেল্লায় শোভাযাত্রায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বাংলা রূপান্তর, এবং এরপর পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 15 আগস্ট শনিবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি।
বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ

90 শতাংশ, সর্বনিম্ন 76 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 15 আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।